0: yo jefru koraksa tongo jaiti gosti borok tong khangkai abo aboni bisinti khebo manjagi man tabuk cancer or bohok ni cancer ni sinimari rognani thangkangkai tabuk te kuguni bemar rok haikeno salai salai sinimari ngai rondi atkasa besagni ujun komi thangka chana mosum ya ango ngai bohok jidalo bohok ni jese jidalo phono shamani brum brum tongkhangkai ngai অমথাই শাকা রগব অমথাই কিছি শাকা রগ বহক কসারো সামানি তং খাঙ্কাই গাই জেফ্রুপান কিছি সা চা খাঙ্কাই বো দাক্তিন অক পুংমা হাই অঙ্গ গাই খাকলাপ খাম্মা হাই ইয়কমা হাই ইয়কসামা হাই হজমুংয়া কে জেফ্রু ও আলসার রগ অঙ্গিনাই আলসার অংমা হাই যে কসারক খাঙ্কাই গাই কবা খাঙ্কাই বহর মিহিমকাই গাই কবাফ্রু থই ফাই ফানি মানো ফাইয়া ফানঙ্গি মানো গে জরা জরা ও বহক ফুলি সামানি রবন মানি রগব নুকজাক নাই অবরঙ্কা বিনি সিনিমারি তাবুক বাহাইকে কাতেরে নাই ও বহকনি ক্যান্সার অগ্ন হঙ্কাই এবার জেসে বেমার ফনঙ্কা তাবুক বহকনি ক্যান্সার নহঙ্কাই তাবুক জেফ্রু যং অমহাই সমক প্রাপ ইয়াকবা হারাং যাক বেলাই খাম যাক এবার করা বাজাক খাই যাক চামু রকমের বেশি চাই তখন চানাই তে অমাহাই ফল পকরা মৈখেতং যে ভিটামিন এ গনাং চামু রক চাইমান খাঙ্কে চানাই ইংকাই তেকুবনি বেড়ি সিগারেট দুমা খয়নি রক চাই নাই তাম খাঙ্কে নচানাই ফারি আচ্ছা চোরা খালাইসিনাই সা খামক্রাই বহক নি ক্যান্সার নতি
1: আগে খালাই কগ মূলা কাইমানুকি কক থাইনি মূলা মাসিং জরি মুখেতং আবসং যতন সাইমানো পেয়া হাতি রগ মাসিং কিসা সকাংসিমিন মূলান যুগু আবন বাকিন বন খালাইনাই যা কাইনে রং পয়সার বেলাকে আজিনাই মানো মূলাবত দঙ্গ ভিটামিন সি ক্যালসিয়াম তাই আইরন অমরক চিনি সাকনি বাকি বেলাই নাঙ্কুকমানী জরাথেকি মোলা চাকাঙ্কে সাকনি চামুং গেলামানী ফান বাংরব তাই সাক গসরং তনু মোলা হারফরপ হাব বেলাই কাহা মঙ্গ অক্টোবর তাল নিশিমি ডিসেম্বর তাল জরা মোলা বসলে সারনানি জরা পেয়া আবনে সাকাংসিমিন যং সারই মূলায়ন খাইমেন হেক্টর কাসা ও শের চার নিশিমি শের চি বসলি নাঙ্গ মূলাকানি সকাং কাহামকে আলসুয়াইনি মূলানি খেতন খেতনি হান মাসলামা নাই রফরফ খাইনে খেতনি হান আলসুয়াই খাইনে নাই আফ্রো গবাংমা মুসি কসব খেতনি হাবাই সাফলুই মারানা নাই লগি নামমানি সুক ইউরিয়া টিএসপি তাই এমওপি সার রেগিমা খাঙ্কে বেলাকে কাহাম উঙ্গ মূলান জরা থেকে নাইকানি মা খালাই খেতনি শিবুক মারিন রেগৈ জরা জরাব মূলানি খেতব তৈ মারানাই ফিয়া খেতব তৈ বাথেগা তৈ সঙ্গাব নাইকানি মা খালাইনাই খেতব তৈবা থাকলে মূলাই বুফং সগৈ থাকবাইনাই মূলা খেতব বেমার রক নৌজাকাঙ্কে মূলা বিলাইয়ংসা কুকসা রক কলাইকাঙ্কে জৈব বিথি ব্রাই রক রিমান মূলা বেমান রগৈ বেরামন রগৈ মূলা সাননি সাল ব্রিচিনি সিমি সালচি বানি উলন মূলান ফুইনে হাতিও সঙ্গ ফালি রং পুসেরক আজিনে মানো আসুকজরা সঙ্গ খালাইকা তং বিতিনি কগ মূলা কামিনারগৈ কক থাই জাথাইনি তাবক সঙ্গ খালাইনে কক থুমরক
0: ফারি অজরাও কক থুমক খালাইনি

0: তিনি সালো আরো কাইসা মেডিকেল কলেজ খুলক নাই আরো বন্ধন গ্রুপ রগ্নি বিশেষ দেখে অ সামং ন চেংজাক নাই তে তাংনানি বাগে যিনি মন্ডিয়গ্র প্রফেসর ডক্টর মানিক সাহা বো আবন চেংসাই রেখা তে আব ফাইনাই বিশি 2027 নিশিমি নাই সিমি খ্লাই পড়িনায় সরনায় রগ বরগ পরিমান না তে অবহাইকে অ রুনক এইচ পি গোস মেমোরিয়াল মেডিকেল কলেজ নি গানাবো ন আর তাংজাক না হিনে সাজাকা দলাই ডিস্ট্রিক্ট হসপিটাল নি গানাবো ইংকাই অর প্রেসিডেন্ট স্বপ্ন দাস এমএলএ চিত্তরঞ্জন দেবর্মা হাই সম্ব মানজাক্ষা
1: আও আনি এ পানিকে রংটাই ব্রেনিনি হকতিশা ইংলিশ মিডিয়াম স্কুল আবার রং নকলাব সংস জাগান হাস্তে বেরামনি কাবাডি বাতিলামং অম উমর চিসিনি উমরনি সালাতে বেরি রোগনি কাবাডি বাতিলামং সংখ্যা জাগান কক্তম হুম তাম বহুতে কায় সাকলাইমঙ্গ অকক সাকলা জাগ অ বাতলেমং সংখ্যা জাগান ফাইনাই অ আগস্টানি সাল নিশি সিনিনি সাল থাই ইংখা দুমাসনানি হকতিসা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম রং নকলাব
0: হব হাইকে যে বিএসসি কম্পিউটার সায়েন্স নিবাগৈ পরিণাম চলাই রক অবহাই সামার্ট পর্টে লেখাবা আইএএসসি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন আবো কোন আগরতলানি কুঞ্জবন থাইও যে বিএসসি কম্পিউটার সায়েন্স স পরিণাম চলাই রক বরক কইব্লাই রবিমানানো আবো নিয়া নি সালমারি অগাস্তাল নি নৈচি থাম সালমারির সিমি চেংজাক্ষা ফিয়া পাইথাক সালমারি নিমুংসা সাকলাই জাগিয়া এবার রিজাগিয়াখো অবাহাইকে তঙ্গ তেগিসা অমাহাইকে জুদা জুদা রং সরং বেদেগো বিএসসি নার্সিং জিএনএম নার্সিং বি ফার্মাসি ডি ফার্মাসি হেলথ সায়েন্স প্যারামেডিক্যাল তে কুবুনি প্রফেশনাল কোর্স রংনি বাগে যে পরিণামচং তঙ্গনাই অবাহাইকে স্কলারশিপ স্কিম নি বিশিংতি বেঙ্গালোর আবো শেডিউল ট্রাইব বা এসটি স্টুডেন্টস রংনি বাগে সিমি হাইজাক নাই আবো কাউন্স আবন বাগে কাউন্সেলিং নাই ও অগস্ট তালনি নৈচি বা সালমারি ও টিটিএডিসি খুমুলংনি হল অফ কক ব্রক লাইব্রেরি ফুংনি দামচি সা তামানি সিমি নাই তে আরো স্কলারশিপ নি বাগে রেনানি মুচং খাঙ্কাই বরং লিঙ্ক https কলন ডাবল স্ল্যাশ স্কলারশিপ ডট গভর্নমেন্ট ডট ইন থাঙ্গিনাই নাই মানানো
1: কক্তম হুকুম তামনি লোয়াজিমা বাই খোয়াই বকাস দেব ফাইনি সেপ্টেম্বর তালে সালনি সিমি সালদাম জরা খোয়াই তাম হল সংযোগানে বকাস দেবেরমনি অশ্বিনী কুমার বিশ্বাস মুকুমু শাস্ত্রীয় সঙ্গীত বাতালেমুং অ বাতালেমুং মশামুং রসাবমুং তাই তানমুং রক বাতাইজাকনাই আবদত্তন ভারতনি শাস্ত্রীয় সঙ্গীত এবার হিন্দুস্তানি সঙ্গীত নতুই অ বাতালেমুং নাই কক্তম হুকুম তামা বাকতে কে সাকলাইমুঙ্গ অকক সাকলাই জাগ
0: তিয়েছে তঙ্গ মহাইকে চিনি তীব্রহাস্তেও মহাই যে লেবার মিনিস্টার তিঙ্কু রইব কাইসা অ্যাপ ডিজিটাল লেবার চক অ্যাপ নিনাই আপন লঞ্চ খাইকে বা তিখলাইকে আবো অংখা অব তাম অ্যাপ অংখাঙ্কাই যে ও অ্যাপ ন লঞ্চ খাই মানে যে সামুং তাংনাই রক যে লোকরক নিবাগে যে এমপ্লয়মেন্ট হিন্দি ককতুন মানানি হিংকা এমপ্লয়মেন্ট তৈ এবার তে এবার তে কুবনি সামনে

0: রক সার্ভিস রকতে জুদা জুদা যে সরকারনি মাননানি বা মাননানি স্কিম রকন তিনাই দাকি দাকতে ককতুন মানানি হিংকাই ও অ্যাপ নি বিশিং তিখাই ডিজিটাল লেবার চক অ্যাপ নি বিশিং তিখাই সাই মানানা তাবুক
1: ফাইনাই সেপ্টেম্বর তাননি সালসান চিনি সালথাম জরা হাসতে পেরেমনি খোকো বাতলেম উমর চিসিনি চালাতে পেরেন বাকি সংখ্যাগান সাবরম হাঙ্করনি মনু ক্লাস টুয়েলভ রং নকলানি থু নকলাব ও বাতলেম সংখ্যাগান অবাত লিমঙ্গ চালাতে প্রেরণী যত বাকাস্তনি চালাতে প্রেরক মাঝাগানে বেবাকৈ কাই চিদক বদল অ বাতা লিমঙ্গ মাঝাগানে ককতম হুকম দানা বাকাতে কায় সাকলাই মঙ্গ অ কক সাকলাই জাগ ফাইনাই অ সেপ্টেম্বর তেনে সাল চিনি সাল বীরচন্দ্র মননি মনব সংখ্যাগান সাংগ্রমা তের সালনিরগৈ অ তের সেপ্টেম্বর তালনি সাল চিনি সিমি সাল চিসা সাল জরা আজরাব বা আসাল বীরচন্দ্র মননি সাংগ্রমা মতাই তাননি বিষ্কাঙ্গ ও তেরন অহনাদমকে পালাইনেন বা লজমা না লাজা এবার না হারজা ককতম হুকুম তাঙ্গনা বাকিতে কায় সাকলে মঙ্গ অ কক সাকলাই যাব ত্রিপুরা বিধানসভানি ফিল চি অধিবেশন বাকি চেঙ্গানে অ আগস্তানি সাল নিশিসিনি সাল সাল আবনে বাকি অজারব বা সাল ত্রিপুরা বিধানসভা ও থাংলাসেও খালাইনি বাকি কেরং রায়দা বকে জাখা কেব আহিন আজরাব হাবুন মাংলাক ত্রিপুরা বিধানসভানি তাঙ্গ যেপর রক আরো সেবক তাঙাই তাই ককথমাই রক বরক বিধানসভানি কসিজাক পার্স যে রেজাবমানি আপনার ফোনগৈ বিশিঙ্গমা হামলানি সাকলা যাব ককতম ফুকম তাঙা বাড়াই কায় সাকলা মঙ্গ অ কক সাকলা যাব খানবাইকা ককতম রক তাবক সংখ্যা লাইনে সেবক উপরক তুলনী কক
0: ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার নিবাগৈ তলাং জাগৈ তঙ্গ অব কাইনি পোস্ট কাইসে ইলেকট্রিক্যাল কাইসে মেকানিক্যাল তে অব থাইংকা আগরতলা গ্যাস বেসড পাওয়ার স্টেশন রামচন্দ্রনগর অর জুনিয়র ইঞ্জিনিয়ার কাইনিন তংনাই তেওর বুক চাচক থাইরক তঙ্গ এস টি নিবাগী কাইসা এস সি নিবাগী কাইসা বেবাগী কাইনি মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার নিবাগীব এস টি নিবাগী আনরিজার্ভ নিবাগী কাইসা এস টি নিবাগী কাইসা বেবাগী কাইনি গেতে কৈশঙ্কা ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার স্টেশন মনারচাক সিপাহীজলাও আরব ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার নিবাগীন এঙ্কাই অর ইলেকট্রিক্যাল নিবাগী হিংকাই কাইসা আনরিজার্ভ নিবাগী কাইসা ন তঙ্গ তে মেকানিক্যাল নিবাগী হিংকাই আনরিজার্ভ কাইসা ই ডাব্লিউ এস নিবাগী কাইসা উমরনে নাংনাই থামচি উমর তে এস সি এস টি রু নিবাগী কিসা হানমানি নংখা থামচি বা উমর তে অর সাজাগ মানমানি হল ট্রেনিং নি জরা অংনাই বিশিক নি আব নিপ কৌ অংনাই এঙ্কাই পাইথাক সালমারি রেনানি অংখা অ তালনি থামচিসা সালমারি জরা
1: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ক্লার্ক নি আসুক্তায় সপুনা বাগৈ

0: রবীন্দ্রনাথ নিয়ে কয়লাছেন সরকার অম এস টি এস সি তাই অবশ্যই রংনি বাকি সিনিটিপ্রাণ বাকি আসুক তাই তঙ্গ কাই নিচি নেই অমনি বাকি রংমালি ইংকা গ্রেজুয়েট নানাই জেসা স্ট্রিমো এবার জেসা ইউনিভার্সিটি নি গ্রেজুয়েট পাস কাজে নানাই কয়লার মানে পাইথাক সাল ও আগস্টানি সাল নিচি সিনি সালনি বিশৃঙ্গ ও কয়লাই মারনাই
1: মাইকে ত্রিপুরা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড এবং টিইএল বিও অর কাছে ইন্টারভিউ নাজাক নানি বাকি সাকলাই যাকা অর বিশি 2026 নি বাকি তে অর কাইনি তঙ্গ এবং কাইসাংখা লাইসেন্স টু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস তে কাইসাংখা ডিও গাই অর পাইথা রানানি সালমারিং খা সেপ্টেম্বর তালনি থান সালমারি জরাও ফারিও জরাও নবতিবার র সাকলাই জাকা তিনি হাইন হাই চমি কিসা কবল চাক তুনাই গ্রিং গ্রিং জাকাও ওয়াতে তে ফেরাং কগিনকা গ্রুনসাই ওয়াই মানো সাকনি তো মারি তংনাই থামচি বা ফুটা নই ডিগ্রি সেলসিয়াস তে চাং মারি তংনাই নইচি বা ফুটা চার ডিগ্রি সেলসিয়াস নবরতি হকনি শিবুক মারি তঙ্গ সাকাও চুকু চি চুকু পার্সেন্ট তে খামাও দকচি থাম পার্সেন্ট ওয়াতে ও মলনি সুজাখা দক মিলিমিটার
0: আও হাই মুখরাং জরাবা পাই ফেগাবা সং পাইতেগো দিলীপ দেবনমনি রিসাব মুখরাংনি সিনি ও হাই মুখরাং পান্দন সং বাতালাইছেনি তিনি হাই মুখরাং পান্দাও কম থাকা আং নরুতম আং লাগি তঙ
1: খাকচেন্তি
0: যতন সরকাহম হেগে পাইতেবা খানাবাদি দিলীপ দেবনমনি রিসাব মুখ

আসুজ রাখা কক্রক পান্ডা হাইনুখ্রাং আকাশবাণী আগরতলা অবনলপাকে তিনি ফুঙনি কক্রক পান্ডা যতন সালগাহাম।

আছে। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণ মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ।

রেডিওন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ এবং কক্সবাজার সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত আসিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে বিশেষ শুল্ক দিতে হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: দুনিয়া ভারতের স্টার্টআপ কো খোঁজতি হোগি, ভাই কোন হ্যায় ইসমে, তো এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত।

0: का ध्यान जाता है। बहुत लोगों को हमें जुड़ना है, हमें ऐसा एक ऑरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। मैं पक्का मानता हूं जी, पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।
1: উল্লেখ্য, দেশজুড়ে গতকাল জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান তিন মিশনে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলনে হবে ভার্চুয়াল এবং সরাসরি। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন রিজ শিপ বিল্ডার্স ভবনে অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে 1100 একর জমি দিয়েছে। গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিএআরএসির প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100 বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL এর কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা ও উন্নয়নের কাজও করছে, জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
2: ইয়ন্ত্র ইন্ডিয়া লিমিটেড কি দোনো ফোর্জিং ফ্যাসিলিটি ভারী তোপো নেভাল ওয়েপন্স অর অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট কে লিয়ে হাই কোয়ালিটি মেটালস তৈয়ার করেঙ্গে। इससे हमारे नेवी की ऑपरेशनल रेडीनेस और मैरिटाइम फायर पावर को भी सीधा बल मिलेगा। जब हम अपने जहाज खुद बनाएंगे, स्वाभाविक है कि हमारे फॉरेन एक्सचेंज की बचत होगी और साथ ही साथ हमारा इकोनॉमिक डेवलपमेंट जो है तेजी के साथ आगे बढ़ेगा।
1: তিনি জানান, স্বদেশী অস্ত্র এখন শক্তিশালী। প্রতিরক্ষা মন্ত্রক অপারেশন সিন্দুরের সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোন স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জার স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলো 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR জানিয়েছে, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, বাড়লে বা গুরুতর হলে সময় মতন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। রুশ ফেডারেশনের প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভের আমন্ত্রণ

ওয়াশিংটনে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ড জয়শঙ্কর। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দুই দেশের রাজনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির মতন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চার দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রের 200 বাণিজ্যিক প্রতিনিধি এই সফরে রয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত এবং জাপান বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে, সেই সময় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোকিওতে শ্রী গোয়েল জাপানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদেশের বাণিজ্য ও প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রিজাই জানিয়েছেন, এই মাশুল এবং সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। মুখপাত্র আরও জানান, এই মাশুল কাঠামো নমনীয় হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডিডে অভিযানে শুরু করার কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে এক বিবৃতিতে হামাসকে সতর্ক করা হয়েছে যে তারা যদি গাজা ভূখণ্ড থেকে বেলুন ঘুড়ির মাধ্যমে হামলা না থামায় তাহলে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চার দিনের সফরে জাপান যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো। এপারে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি জানান, সরকার সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট সবাই টানা কাজ করে চলেছেন। গতকাল রাজধানীর বিবেকানন্দ স্কুল, বর্দোয়ালি ও আশ্রম চৌমোহনীর স্বামী দয়ালানন্দ স্কুলের ত্রাণ শিবির ও বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের সঙ্গে কথা বলার পর একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা। মুখ্যমন্ত্রী খোয়াই ও পশ্চিম জেলায় আচমকা জল ঢুকে পড়ার ব্যাপারে অবগত আছেন বলে জানিয়ে বলেন, পশ্চিম জেলায় বড়মুড়া পাহাড়ে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় জল ঢুকেছে। হাওড়া নদীর জল বিপৎসীমা অতিক্রম করেছিল, তবে এখন ধীরে ধীরে জল কমেছে, যা একটি ভালো দিক বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রাণ শিবির খোলা হয়েছে, সবার জন্য খাবার ও শিশুদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মহাকাশ বিষয়ক স্টার্টআপগুলি সরকারের উপর বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। মহাকাশ বিষয়ক স্টার্টআপ সিইওদের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তারা তাদের প্রয়াসে ধারাবাহিকতা বজায় রেখে মহাকাশ ক্ষেত্রে এক শক্তিশালী পরিসর তৈরি করলে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাকে আকৃষ্ট করা সম্ভব হবে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সাফাই ও স্যানিটেশনের কাজে ম্যানুয়াল হস্তক্ষেপ কমাতে আরও বেশি যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের

প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নয়ডায় জাতীয় সাফাই কর্মচারী কমিশন প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে গতকাল শ্রী মেঘওয়াল সাফাই কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা সামগ্রী, প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা এবং যথাযথ নজরদারির উপরও জোর দিয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, সোয়াইন ফ্লু ভাইরাস H1N1 এর নতুন কোন স্ট্রেন পাওয়া যায়নি এবং আতঙ্কের কারণ নেই। বর্তমানে সক্রিয় ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলি ভ্যাকসিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং 2025 সাল থেকে সক্রিয় রয়েছে। ICMR এর মতে, ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা সাধারণত নিজে থেকে সেরে যায়। জ্বর, কাশি, মাথা ব্যথা ও শরীরে ব্যথা এর সাধারণ উপসর্গ। শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে ICMR। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137 পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। পাশাপাশি 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। NHM ইউনাইটেড ফোরাম ত্রিপুরার 29 জেলা কমিটির উদ্যোগে গতকাল কৈলাসহরের সচেতনতামূলক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মাদকের বিরুদ্ধে সচেতনতা, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণের মতো কর্মসূচি। এ উপলক্ষে একটি র্যালি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। স্থানীয় 29 কলাক্ষেত্রেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে গতকাল ইস্টবেঙ্গল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে পরাজিত করে। ইস্টবেঙ্গলের হয়ে এডমন্ড লালডিন্ডিকা হ্যাট্রিক করেন, অপর গোলটি করেন বিবিধ সিং। অন্যদিকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন মনবীর সিং। এ নিয়ে 17 বার ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল। আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30টায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা নখায়ুংনি ভাবায় ভারতনি স্টার্টআপ রক হাপাংনি সাকাও বরকনি পৈতুতে খাকামুং ফুনুখা নখায়ুংনি বাবায় স্টার্টআপ সিও রকবাই মিয়া কক লাম্পান্দা কাইসাও মন্ত্রীবক্রক অকক সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী স্টার্টআপ সিও রকন দাগিমুং রেখা বরক বরকনি চাইতক মুং রকন চয়া ওই খলাই টংনানি তেই নখায়ুংনি বাবায় অবহাই ফান গনাং কাইসা টংখর স্নামুই তিসানানি জেতিকে হায়ুংনি বেবাক বাবাইনি দারা গনাং রকন সতরই মান্নাতই কেন্দ্রনি কেরংতে দরবার মন্ত্রী অর্জুন রাম মেঘভাল সাবসূত্রাতে স্যানিটেশন সামুং বাই ইয়াক বাই সামুং তাংমানি খাইরিবুই মেশিন বাই সামুং তাংমানি সাকা ফান বক্সিন খা মিয়া নয়ডাও বসং সাফাই কর্মচারী কমিশন নি সংসামা সাল পালাইমা পান্দাও কক নারকথানি ব অকক সাকা মচাং মেঘভাল সাবসূত্রা খাইনাই রকনি নাই মথাং ফুরংমুং সাকাম বিমাতেই জাইখে নাইকিনি খাইমানি সাকা ফান বক্সিন খা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ নি বখাক্তে সাজাকা সোয়াইন ফ্লু ভাইরাস এইচ ওয়ান এন ওয়ান নি মূংসা কতাল স্ট্রেন্ট মানিয়াতে আবনতি কিরিনানি ককরই আইসিএমআর নি বখাক্তে সাজাকা অ ইনফ্লুয়েঞ্জা অংমানি বাই থাংনি সিমিন হামই থাঙ্গু কুচুকমা লুমা খড়ক সামাতে বুসাক সামা অ লুমানি সিনিমুং অ বেমার অংমা রকনতে নাইচমুই টঙ্গো আইসিএমআর মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে ও তৈলম্মা জঞ্জাল ইয়াকাক রানতেই হাস্তে হাপাং তংসকনাই নাংমানি ইয়াপ্রি নাহারানো আবনি লগে লগে মন্ত্রীয়করাতেই বসাকা হাপাং হজাক তঙ্গো তেই অ সামুংবাই ক্রেংজাক যত সাকথারই সামুং তাঙ্গেই তঙ্গো তৈলম্মা তং হালকনি ফাইসিং মকল কাইজাগেই তঙ্গো তেই ক্রেংজাক হাঙ্করনি হাঙ্কর নাইকল ফাংতে বখাকসে নাইকল ফাং রকনো নাংমানি ইয়াপ্রি রমনানি বাগেই দাগি জাখা মিয়া রাজাখনি বিবেকানন্দ

0: রংনক বরদালি তে আশ্রম চমোহনী স্বামী দয়ালানন্দ রংনক জুদা জুদা তৈলমজাক আমচাইনি টংফাইজাক লুকুরক বাই ককলাম সালাইকা তে শিবির বেড়াই নাইকা মন্ত্রী অকরা আবনকারিব খুয়াইতে সালথাং হাঙ্কর আচুমসা তৈ হাফাইমা টংহালগ্নব সাইমানী নাহারকা হাওড়া তৈমানী তৈতাবক দশা আরেনি তলাতৈন কচগৈ টঙ্গো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুকনি হাস্তে হাপাং এল এম বাংরানী সাকা ফানবক সিনই টঙ্গু হাস্তে হাপাংনি এল এম হামক্রাই নাইখুংনি শাকথার্মাবাই মিয়া অমরপুরনি আনন্দদারা তাউন হল হাস্তে বেরেমনি টোল কিট বাকমা মেলন কক নারক থানি ব অকক সাকা ব সাকা ফ্রংমানী সামুং তাংখে সিমি ইংলাক শ্রংমুং মানজাক রকনি ইয়াগো নাংমানি মানৈখনই রেখে বরক বাইথাংনি সামুংনি শেপস নামই মানানো অমনি বিশিংতৈ শিকলা শিকলি রক বাইথাংনি ইয়াকুঙ্গ বাচামানি লগি লগি হাস্তেনি রংথংনি হামক্রাইনি সামুঙ্গ ব ইয়াগ্রুই মানানো অ সালো এল এম হামক্রাই নাইখুংনি বেখাক্তৈ সরংমুং মানজাক সেপমান্নাই রকনো জুদা জুদা সামুংনি বাগৈ নাংমানি মানৈ ইয়াফারি রেজাখা পান্ডাও মানজাখা বিধানসভানি খুকফাং রামপদ জমাতিয়া গুমতি জেলা পরিষদনি কাসকু অকরা দেবল দেবরাই এম এল এ রঞ্জিত দাস এম এল এ জিতেন্দ্র মজুমদার গুমতি জেলানী হাংকর নাইকলফাং রিংকু লাঠের আকসং টিটিএডিসি তাংনক কতর খুমুলঙ্গমিয়া ফিল ব্রিচিথাম টিটিএডিসি সংসামা সাল যাই যাইখে বরমরুবই পালাই যাখা আবনরুগৈ খুমুলুঙ্গ কর্মকচা খিম্বত কাইসা কারি যাখা টিটিএডিসি সংসানানি বাগৈ জে রক সামুং টাংলাংখা বরকনি ফাইসিং বরমরুবই খুম বকজাখা খুলুমুঙ্গ সংসারজাক মেলো এডিসি সামুং চারিনাই আদং অকরা রুনিয়াল দেব বর্মা যতন হামবাই ইয়াফারকা বজ্যতনী বাকি টংকচাং বাইয়াবচারিতে হামারি সানখা মেলো এম এল এ রঞ্জিত দেব বর্মা সামুং চারিনাই আদং শিকে জমাতিয়া আগিনী সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া নখবই কুবুনি রক মানজাখা শাখাম তাংক্রা কিরণ গীতে মিয়া অমরপুর বখাক্সে শাখাম নক বেড়াই নাইখা উলকক তুমা থুমনাই রকনি মেলো শাখাম তাংক্রা শাখাম নকনি তাবুকনি টং হালক তেই থিনাংনি ওয়ানসক তাংরকন খুরসা উই সাকা থাংনাই কিজাসুক বিশিও অমরপুর বখাক্সে শাখাম নকনি বেখরে ফামক্রায় কাহাম ন অংখা শাখাম নক ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি তেই কতালকুক অপারেশন থিয়েটার নখবই বুমাতে চাই রকনি কাহামকুক সেপসাপ টঙ্গো আবনকারী ঠাই রয়ে তেই সিবিসি আমজক নানি বাগৈ নাংমানি মেশিন দায়িত্ব চেংরি জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচি সালমারি ককটিশালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকত নিলুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত পান্ডানি ফিল সারা থামচি সিনি বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবকমুং নারেখা ডুরান কাপ ফুটবল থংলাইমাব কলকাতানি ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন অংখা কলকাতানি যুব ভারতী ক্রীড়াঙ্গন মিয়ানি ফাইনেল থংলাইমাব ইস্ট বেঙ্গল ক্লাব ব্রৈশা গোলনি ফেরবাই মোহন বাগান সুপার জায়ান্ন মেচেনখা কপ্লাই বটলনি এডমন লাল রিং দিকা হ্যাট্রিক খাইকা তে কাইসা গোল রেখা বিপিন সিং তে বাবাইসা বখাগ মোহন বাগাননি অঙ্গৈ কাইসা গোল রেখা মনবীর সিং নরসিংগড়নি টিআইটি থংখলাগ যুগালিজাক সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্ট মিয়ানি ম্যাচ সুনামুরা ক্রিকেট বদল উইকেট কাইনি বাই কৈলাসহর বদল মেচেনখা পুইলা ব্যাট খাইনানী অংখরে যত উইকেট কমাওই সারা স্নিচি রান খাইও উল থানী অংখরে সুনামুরা উইকেট কাইচার বাই নাংমানি রান তিসাওই নাও সুনামুরা বদলনি রাহুল বর্মন ম্যান অব দ্য ম্যাচ চংজাখা তাবুক নবরতিবারনি ককতুমা বস্কাং দাম নৈচি ব্রীয় নখা কিচা মনাকজাক টঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্কর কবাং ওয়াতৈওয়াই মানুহনৈ হজাক মংরেখা নবারতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গৈ মানো তিনি আইচুক বখাগো খামানি তুংমারি টংমানি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুং দামবা জরা ওয়াতৈওয়াখা বুকচা দশমিক দশ মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা, আর আমার সঙ্গে রয়েছেন
1: আমি সাথী।
0: শ্রোতা বন্ধুরা, সকাল, সুন্দর একটি সকাল। আচ্ছা, কয়েকদিন ধরে লক্ষ্য করছেন কি, কখনো মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে রোদ, আবার পরক্ষণেই মেঘ এসে ঢেকে দিচ্ছে সেই রোদের হাসি। আকাশ জুড়ে চলছে রোদ আর মেঘের লুকোচুরি খেলা। প্রকৃতির এই ছোট্ট খেলা যেন আমাদেরও একটা কথা মনে করিয়ে দেয়, জীবনেও তো আলো আর ছায়া পাশাপাশি থাকে। কখনো ভালো সময় আসে, কখনো একটু মন খারাপের মেঘ জমে, কিন্তু মেঘ যতই ঘন হোক তার ওপারে তো অপেক্ষা করে থাকে এক টুকরো রোদ। তাই সকালটা শুরু হোক একটু ভালো ভাবনা দিয়ে। গতকালের ভুল, অভিমান কিংবা মন খারাপগুলোকে আজকের দরজায় দাঁড় করিয়ে রাখি। নতুন সকাল মানেই নতুন একটা সুযোগ নিজেকে একটু ভালো রাখার, কাউকে একটু ভালো কথা বলার এবং নিজের চারপাশটাকে একটু সুন্দর করে তোলার। আপনার আজকের দিনটা কেমন হবে তার অনেকটাই নির্ভর করে আপনি সকালটাকে কিভাবে গ্রহণ করছেন তার ওপর। তাই অভিযোগ নয়, আজ একটু কৃতজ্ঞতা দিয়েই শুরু হোক দিনটা। অযথা দুশ্চিন্তা নয়, আজ একটু আশার কথা ভাবি, আর নিজের জন্য অন্তত একটা ছোট্ট হাসিই তো প্রাপ্য। তাই আজকে সকালের একটা ছোট্ট বার্তা, যতই মেঘ থাকুক নিজের ভেতরের রোদটুকু যেন কখনো নিভতে না দেয়। হাসি মুখে শুরু হোক আজকের দিনটা। ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের মানুষগুলিকেও।

শ্রোতা বন্ধু, শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বী ও বৈষ্ণব সমাজের অন্যতম প্রধান এবং আনন্দময় উৎসব ঝুলন যাত্রা। শ্রাবণ মাসের বর্ষা স্নাত আবহায় প্রেম ও ভক্তিরসে পরিপূর্ণ এই ঝুলন উৎসব রাধাকৃষ্ণের ঝুলনায় দোলার আনন্দময় প্রেম লীলাকে স্মরণ করেই এই উৎসবের সূচনা হয়। 5 দিন ব্যাপী চলে এই ঝুলন উৎসব, শ্রাবণের শুক্লা একাদশী তিথি থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত। প্রকৃত অর্থেই এটি জীবাত্মা ও পরমাত্মার মিলনের এক আধ্যাত্মিক উদযাপন।

0: 17 আগস্ট 5 থেকে 10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18 থেকে 25 আগস্ট 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন। আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 থেকে 25 আগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি, তাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। 10 থেকে 17 আগস্ট 5 থেকে 10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18 থেকে 25 আগস্ট 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
2: শ্রোতা বন্ধুরা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম। আজ 24 আগস্ট, চলুন ইতিহাসের পাতায় একটু চোখ রাখা যাক, দেখি আজকের দিনে কি গুরুত্বপূর্ণ ঘটনাবলি ঘটেছিল। 1608 সালে প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাটে আসেন আজকের এই দিনে। 1690 সালে আজকের এই দিনে ইংরেজ ব্যবসায়ী জব চাঙ্ক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা উড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবেও ধরা হয় ইতিহাসের পাতায়। তাছাড়া 1814 সালে ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয় আজকের দিনে। আজকের দিনে 1815 সালে নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান গৃহীত হয়। তাছাড়া আজকের দিনে 1966 সালে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালীটা অতিক্রম করেছিলেন।
3: 1875 সালে ক্যাপ্টেন ম্যাথু ওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে। আর 1808 সালে প্রখ্যাত বাঙালি সমাজসেবী শিক্ষাবিদ জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল আজকের এই দিনে। 1893 সালে বাংলা সঙ্গীত জগতের আদি ও প্রবাদ পুরুষ কিংবদন্তি কণ্ঠশিল্পী কৃষ্ণচন্দ্র দে জন্মেছিলেন 1893 সালের আজকের দিনে। 1908 সালে শিবরাম রাজগুরু ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। এছাড়া 1927 সালে জন্মগ্রহণ করেছিলেন অঞ্জলি দেবী, যিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী এবং একজন প্রযোজক। তো এই ছিল আজকের দিনের ইতিহাসের পাতা থেকে বিশেষ কিছু ঘটনা।

আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 থেকে 25 অগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি, তাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। 10 থেকে

এইবারের সময় হয়ে গেছে আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। লিখছে তোমায় পর্বে আজকের প্রথম চিঠিখানি আমার হাতে এসে পড়েছে, আর চলুন আপনাদের এবারে পড়ে শোনাই বন্ধু কি বলতে চাইছেন। লিখে পাঠাচ্ছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর পাইটা, পূর্ব বর্ধমান, বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, ভিন্ন মত পোষণ করা দুই বা তারও বেশি ব্যক্তি, গোষ্ঠী বা দল অথবা দুটি দেশের মধ্যে তাদের মত, আদর্শ, স্বার্থ, ক্ষমতা ইত্যাদির কারণে যখন মতবিরোধ দেখা দেয়, তখন তাদের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বলেই মনে হয়। সংঘাত সৃষ্টির পেছনে মূল যে শক্তিটি কাজ করে সেটি হল ক্ষমতার লোভ। ছোট ছোট পরিবার থেকে দল, গোষ্ঠী, দেশ সর্বত্রই ছড়িয়ে আছে ক্ষমতার লোভ। এই ক্ষমতার জন্য মানুষ কী না করে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তেও দ্বিধা করে না।

0: বলেই মনে হয়। সংঘাত সৃষ্টির পেছনে মূল যে শক্তিটি কাজ করে সেটি হলো ক্ষমতার লোভ। ছোট ছোট পরিবার থেকে দল, গোষ্ঠী, দেশ সর্বত্রই ছড়িয়ে আছে ক্ষমতার লোভ। এই ক্ষমতার জন্য মানুষ কী না করে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তেও দ্বিধা করে না। ইতিহাস বলে সম্রাট ঔরঙ্গজেব ক্ষমতার জন্য তার নিজের ভাইয়ের সঙ্গে চরম সংঘাতে জড়িয়ে পড়েছিলেন, এমনকি নিজের পিতাকেও বন্দী করতেও দ্বিধা করেননি। বর্তমানে বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির তুলনামূলকভাবে কম ক্ষমতাবান দেশগুলির উপর নিজেদের প্রভাব বিস্তার করতে অহেতুক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করছে, বাধ্য করছে তাদের সিদ্ধান্ত মেনে নিতে। গত শতাব্দীর প্রথম ভাগে এই বিশ্ব এক চরম সংঘাতে জড়িয়ে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। আজও যার সাক্ষ্য বহন করে চলেছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটো। এছাড়া রয়েছে দুটি ব্যক্তি, দল অথবা গোষ্ঠীর মধ্যে নিজের নিজের স্বার্থ রক্ষার জন্য সংঘাত, যা বর্তমান বহু দলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভীষণভাবে প্রকট। তারা নিজেদের স্বার্থ রক্ষার তাঁগিদের জন্য অন্য গোষ্ঠী বা দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন, মাঝে মাঝে যা রক্তক্ষয়ী রূপ ধারণ করে। সংঘাত নিজের মধ্যেও তৈরি হয় অনেক সময়, সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় তখন। সংঘাতের কারণ যদি আবার খুব নিকট কোনো জন হয়ে থাকে, তখন সেই অন্তর্মুখী সংঘাতের ফলে যে গোপন রক্তক্ষরণ হয় তা সামাল দেওয়া অনেক সময় খুবই কঠিন হয়ে পড়ে, বহু ক্ষেত্রে আবার তা প্রাণহানিকর হয়ে ওঠে। তাই বন্ধ হোক এই সব রকমের সংঘাত, এই কামনা করেই শেষ করছি স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান।
1: এবারের চিঠিটি লিখেছেন ছায়া সামন্ত, জিআইপি কলোনি, হাওড়া থেকে। ক্রমাগত অসহিষ্ণুতার অসুখে আক্রান্ত আমরা, আর অসহিষ্ণুতা থেকেই সংঘাত, যে সংঘাতের অভিঘাত তছনছ হওয়ার, বিপদের ইঙ্গিতবাহী। সংঘাতের গভীরে লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে আদিম প্রবৃত্তিগুলি, যার প্রাবল্যে ক্ষয়িষ্ণু সম্পর্কের দেয়াল থেকে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে পলেস্তারা, পাথরের চাঁই। সেই ভাঙা টুকরোগুলিকে পাশে রেখেই সামনে এগোতে হয়। এভাবেই জীবন প্রবাহ এগোতে থাকে নিরন্তর। বর্তমান সমাজ বাস্তবতা একদিকে বৈষম্যের বিকার বহন করছে, অন্যদিকে অহেতুক হিসেবে হয়ে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে হচ্ছে অসংবেদী, ফলে সংকটের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। সংঘাতের মূল মনস্তত্ত্ব এখানে একলা দারুণ বাঁচার তাগিদে প্রকৃতি মাতার অকৃপণ দানের মহিমাকে নিকেশ করে দেওয়ার খেলায় মেতেছে মানুষ। মানুষের সঙ্গে তার চারদিকে ঘিরে থাকা প্রাকৃতিক সম্পর্কই তো পরিবেশ, যার উপস্থিতি এই গ্রহে মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত। জন্মসূত্রে মানুষ সহ সকল প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে এই পরিবেশে, কিন্তু মানুষ নব উন্নয়ন ভাবনায় সেই সম্পর্ককেও স্বীকার করে চলেছে প্রকৃতি বিরুদ্ধভাবে। জনসংখ্যা যত বাড়ছে যত ছোট হচ্ছে জঙ্গল, কর্পোরেট সুখের লোভে শুকিয়ে যাচ্ছে জলাভূমি, গাছেরা কাটা পড়ছে, পশু পাখিরা হচ্ছে উদ্বাস্তু, কুপিয়ে ধ্বংস হচ্ছে অণুজীবেরা। নিজের গরম ঘর ঠান্ডা করতে বাইরে গরম বাতাস নির্গমনের কৌশলে রপ্ত হয়েছে মানুষ। এই যে জবরদখল, অন্যদের হটিয়ে নিজেদের দাপটের ধ্বজা পোঁতা, প্রকৃতির ওপর এই সংঘাত কতখানি ভয়াবহ হতে পারে সেই ধারণাই নেই ওদের। এজন্য ফাঁক আর ফাঁকির লড়াই। এইসব সুবিধাবাদীরা নবপ্রজন্মকেও সমাজের মাপে তৈরি করে নেওয়ার নানান বিপরীত চাপ দিতে থাকে। একটু একটু করে হত্যা করা হচ্ছে মূল্যবোধ। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে পুনর্বাসনের কোনো জায়গা কিন্তু নেই। তাই প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, নিজের জীবনযাত্রার বদল করে সুস্থ থাকার পথ হচ্ছে নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে না আটকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শেখায় অনুশীলন, সেটাই হবে নিরাপদ আশ্রয়। ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া।

0: তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের লিখছে তোমায় পর্বে। আপনাদের অনুভবের কথা আপনারা লিখতে থাকুন এবং পাঠাবেন, আপনাদের চিঠির অপেক্ষায় কিন্তু আমরা অপেক্ষমান থাকি।
1: শ্রোতা বন্ধু, আমরা লক্ষ্য করছি গত শনিবার রাতে একটানা ভারী বর্ষণের ফলে কিন্তু রবিবার সকাল থেকে পশ্চিম জেলা খোয়াই জেলার বিস্তীর্ণ এলাকা কিন্তু বন্যাপ্রবণ হয়ে পড়েছে। বন্যার দাপট দেখা দিচ্ছে, বিশেষ করে জিরানিয়া, সদর মোহনপুর, তেলিয়ামোড়া, খোয়াই মহকুমার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই যে বন্যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে আমাদের কী করণীয়, কীভাবে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারব, সে বিষয়ে আপনাদের ছোট্ট একটি টিপস দিয়ে দিচ্ছি। বন্যার সময় জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন আপনারা, মূল্যবান কাগজপত্র, পরিচয়পত্র, প্রয়োজনীয় ওষুধ, ড্রাই ফুড যেমন চিড়ে, মুড়ি, বিস্কুট, তারপর মোমবাতি, দেশলাই, টর্চ এবং পাওয়ার ব্যাংক একটি ওয়াটারপ্রুফ ব্যাগে গুছিয়ে উঁচু জায়গায় রাখুন। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ রাখুন। ঘরে জল ঢুকলে বা দ্রুত জল বাড়তে থাকলে প্রধান কারেন্ট সুইচ ও গ্যাসের সিলিন্ডার লাইন বন্ধ করে দিন। বিশুদ্ধ জল পান করা দরকার। রান্নার কাজেও ব্যবহার করবেন বিশুদ্ধ জল, অন্তত 10-15 মিনিট ফুটিয়ে পান করুন অথবা হ্যালোজেন ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট ব্যবহার করুন। উঁচু স্থানে আশ্রয় নিন। নিম্নাঞ্চলে থাকলে জল অতিরিক্ত বাড়ার আগেই কিন্তু নিকটস্থ আশ্রয় কেন্দ্রে বা উঁচু কোনো স্থানে চলে যান। বিদ্যুতের খুঁটি, তার থেকে দূরে থাকুন। ছিঁড়ে পড়া বিদ্যুতের তার, খুঁটি, জলে তলিয়ে থাকা কোনো ইলেকট্রিক ডিভাইস স্পর্শ করবেন না। এছাড়া সাপ, ক্ষতিকর জীবজন্তু থেকেও সতর্ক থাকতে হবে। জলে খালি পায়ে হাঁটবেন না, লাঠি ব্যবহার করুন। বিষাক্ত সাপ, পোকামাকড় থেকে বাঁচতে উঁচু শুকনো জায়গায় চোখ রাখুন। প্রবাহিত জলে নামবেন না। বন্যার প্রবল স্রোতে হাঁটা, গাড়ি চালানো থেকে বিরত থাকুন। মাত্র অল্প গভীরতার প্রবাহমান জলে মানুষকে বা গাড়িকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, তাই বাচ্চা ও বয়স্কদের খেয়াল রাখুন। শিশুদের বন্যার জলে নামতে বা সাঁতার কাটতে দেবেন না। প্রবীণ অসুস্থদের বিশেষ করে নজরদারিতে রাখুন। আর জরুরি হেল্পলাইন বা সরকারি স্থানীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা টিম এবং রেডক্রস, রেড ক্রিসেন্ট, রেডক্রস ইত্যাদি স্বেচ্ছাসেবকদের জরুরি যোগাযোগ নম্বর কিন্তু হাতের কাছে সংগ্রহে রাখুন।
0: তো শ্রোতা বন্ধুরা, অবশ্যই সচেতন থাকুন এবং সাবধানে থাকুন। শ্রোতা বন্ধুরা, এইবারে আপনাদের জানিয়ে রাখছে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার শিক্ষা ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ককবরক শিক্ষা কোর্সে ভর্তির একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে উল্লেখিত রয়েছে 2026-2027 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস শনিবার, রবিবার এবং ছুটির দিন বাদে 14 সেপ্টেম্বর 2026 থেকে 15 অক্টোবর 2026 বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষাভবন নিচের তলায় রুম নাম্বার 7 দেওয়া হচ্ছে। যোগ্যতা, 6 মাসের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ন্যূনতম বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তর সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ডের যে কোনো একটির পরিচয়পত্র। আসন সংখ্যা কিন্তু সীমিত 50টি। সন্ধে 6:30 থেকে সন্ধে 8:30 পর্যন্ত সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস হবে। আগামী 29 অক্টোবর 2026 ইংরেজি সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত শিক্ষাভবনের রুম নাম্বার 7 শিক্ষার্থীদের নির্বাচনের জন্য একটা মৌখিক ইন্টারভিউ হবে। 30 অক্টোবর 2026 তারিখে অফিসের নোটিশ বোর্ডে যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অধিকর্তা ককবরক ও

অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকারের দ্বারা প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। তথ্য সংস্কৃতি দফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রিপুরা পলিসি ফর স্ক্রিনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট অফ কালচারাল আর্টিস্ট অর্গানাইজেশনসের অঙ্গ হিসেবে সাংস্কৃতিক শিল্পী সংস্থা বাছাই এবং তালিকাভুক্তির জন্য দ্বিতীয় পর্বের অডিশনের জন্য গান, নৃত্য, থিয়েটার, সঞ্চালনা, যন্ত্রসঙ্গীত এবং আবৃত্তি এই ছটি ক্ষেত্রে আগ্রহী শিল্পীদের কাছ থেকে আহ্বানপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের আহ্বান শুরু হয়েছে গত 24 জুন থেকে, যা আগামী 31 আগস্ট 2026-এর মধ্যে নিজ নিজ জেলা মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের নমুনা www.ica.tripura.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে, অথবা নিজ নিজ জেলা মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। প্রথম পর্বের অডিশনের পর গ্রেড প্রাপ্ত শিল্পীদের মধ্যে যারা আপগ্রেড করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও একই নিয়মে আপনারা সেখানে সরাসরি ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারেন। এখানে উল্লেখ রয়েছে, প্রসার ভারতী দ্বারা গ্রেড প্রাপ্ত বা জাতীয় পুরস্কার প্রাপ্ত আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্রের অনুলিপি সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অধিকর্তা তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়ে জানানো হয়েছে।

0: শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবরে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এমপ্লয়িজের প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে এনফোর্সমেন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। অনলাইন আবেদন শুরু হয়েছে 22 আগস্ট 2026 থেকে এবং এর শেষ তারিখ কিন্তু 11 সেপ্টেম্বর 2026। সরকারি প্রভিডেন্ট ফান্ড কমিশনার 80টি শূন্যপদ, যোগ্যতার মানদণ্ড হল এই পদের জন্য বিবেচিত হওয়ার যোগ্য হতে হলে প্রার্থীকে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞাপনে উল্লিখিত প্রয়োজনীয় শিক্ষাগত, পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা সহ ন্যূনতম যোগ্যতার মানদণ্ড কিন্তু পূরণ করতে হবে। বয়সের উচ্চ সীমা, প্রার্থীদের বয়স 35 বছরের বেশি হওয়া যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য। আবেদন করতে হবে প্রার্থীদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in এর মাধ্যমে। অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও একটি কাজের খবর রয়েছে। আসাম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে শিক্ষাগত যোগ্যতা আর পদের নাম ভাইস প্রেসিডেন্ট, প্রজেক্ট ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজিতে ন্যূনতম 60% নম্বর সহ ফুল টাইম রেগুলার ডিগ্রি। পদের নাম এডিশনাল চিফ ম্যানেজার কন্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় মেকানিক্যাল অথবা রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ ন্যূনতম 60% নম্বর অথবা 60% নম্বর সহ ফুল টাইম রেগুলার, MBA অথবা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ন্যূনতম 60% নম্বর সহ MBA সমতুল হিসেবে স্বীকৃত এবং 25 বছরের কাজের অভিজ্ঞতাও থাকা বাঞ্ছনীয়। সর্বোচ্চ সময়সীমা 53 বছর, বেতন স্কেল আনুমানিক বার্ষিক আয় 37 লক্ষ টাকা, পদের নাম এডিশনাল চিফ ম্যানেজার, প্রয়োজনীয় অভিজ্ঞতা পাশের পর ন্যূনতম 16 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আবেদন শুরু হবে 11 আগস্ট এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 31 আগস্ট। তো এই ছিল দুটি কাজের খবর কর্মপ্রার্থী বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুরা, সকালের শুরুটা কি দিয়ে হচ্ছে তার সঙ্গে বাকি দিনের অভ্যেসের একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। কেউ শুরু করেন চা দিয়ে, কেউ মশ

0: লা মেশানো জল দিয়ে কেউ আবার কফি দিয়ে, স্বাস্থ্য সচেতনতার ধুম পড়তেই নানাবিধ পুরনো পন্থা ফিরে ফিরে আসছে। তেমনি এখনও অনেক বাড়িতেই দিনের শুরুতে তুলসী পাতা কিন্তু চিবিয়ে খাওয়া হয়। বাড়ির টবে বেড়ে ওঠা ওই পরিচিত গাছটি শুধু পুজোর সঙ্গে জড়িত নয়, ভারতীয় ঐতিহ্যবাহী স্বাস্থ্য চর্চাতেও তার দীর্ঘ একটা ইতিহাস রয়েছে। তুলসী পাতায় ইউজেনাল, রোজম্যারিক অ্যাসিড এবং ওরসলিক অ্যাসিডের মতো বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রয়েছে। এগুলির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য কার্যকারিতা নিয়ে গবেষণা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল তুলসীর বেশ কিছু স্বাস্থ্যগুণ নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে এবং অনেক গবেষণাতেই পাতার বদলে নির্যাস ব্যবহার করা হয়েছে। তাই কয়েকটি তুলসী পাতা খেলে নির্দিষ্ট কোনো রোগ ঠেকানো যাবে এমন দাবিটা ঠিক নয়। তবে এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায়, সঙ্গে মিলে বেশ কয়েকটি অ্যাসেনশিয়াল অয়েলও। তাই অবশ্যই একটা করে তুলসী পাতা যদি নিজের প্রতিদিনের অভ্যাসে যোগ করতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। এই ছিল সুস্থ থাকার একটা ছোট্ট টিপস।
1: শ্রোতবন্ধু, ঘড়ির সময় বলছে, এবার কিন্তু অভিজ্ঞাপন থেকে বিদায় নিতে হবে। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই জানিয়ে দেবো আজকের আকাশ কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু রাজ্যের সবকটি জেলায় রয়েছে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 63%। আর বৃষ্টিপাতের পরিমাণ এখন পর্যন্ত 6 মিলিমিটার। আর একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের সবকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল আবহাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। আজকে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
0: আমি অপরাজিতা।
1: সবাই খুব ভালো থাকবেন। আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আজকের এই অনুষ্ঠানে আমি আরজে মানালি। আজকের বিশেষ আলোচনা, ভারতের ভূখণ্ডে আরও এক স্বাধীনতা দিবস, 18ই আগস্ট। পনেরোই আগস্ট এই তারিখটি শুনলেই আমাদের মনে পড়ে যায় ভারতের স্বাধীনতা, তেরঙ্গা পতাকা, জাতীয় সঙ্গীত, স্বাধীনতার ইতিহাস আর অসংখ্য আত্মত্যাগের কথা। কিন্তু জানেন কি, ভারতের এই ভূখণ্ডে স্বাধীনতার আনন্দ এসেছিল আরও তিন দিন পরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 18 আগস্ট নদিয়ার কিছু অঞ্চলের কাছে এই দিনটি শুধুমাত্র ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি ভারত ভক্তির স্মৃতি, অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির দিন আর নিজের মাটিকে ভারতের অংশ হিসেবে ফিরে পাওয়ার দিন। আজকের আলোচনায় আমরা ফিরে যাব 1947 সালের সেই অস্থির সময়ে। জানব কেন নদিয়ার কিছু মানুষ 15 আগস্টের পাশাপাশি 8

0: পনেরো আগস্টকেও এতটা গুরুত্ব দিয়ে স্মরণ করেন। 1947 সালের আগস্ট মাস, দেশ স্বাধীন হতে চলেছে, চারদিকে আনন্দের আবহ, কিন্তু একই সঙ্গে দেশ ভাগের যন্ত্রণা, নতুন সীমান্তের অনিশ্চয়তা এবং উদ্বেগও ছিল তীব্র। বাংলা ভাগের সময় নদিয়ার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল প্রবল অনিশ্চয়তা। সেই সময়ের রেডিও ঘোষণায় নদিয়ার বিস্তীর্ণ অংশকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার কথা জানা যায়। ফলে যেই অঞ্চলে স্বাধীনতার উৎসবের প্রস্তুতি চলছিল সেখানেই নেমে আসে উদ্বেগ। ভাবুন তো শ্রোতারা, একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে নিজের বাড়ি, নিজের শহর, নিজের মাটি কোন দেশের অংশ হবে, সেই প্রশ্নের উত্তরই তখন অনিশ্চিত। ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য গঠিত হয়েছিল বাউন্ডারি কমিশন। এর নেতৃত্বে ছিলেন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ। বাংলা ও পাঞ্জাব দুই অঞ্চল ভাগ করে নতুন সীমান্ত নির্ধারণের দায়িত্ব ছিল তাঁর কমিশনের উপর। কিন্তু স্বাধীনতার দিন ঘনিয়ে এলেও সীমান্তের চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে পরিষ্কার ছিল না। 15 আগস্ট স্বাধীনতা এলো, অথচ নদিয়া সহ বাংলার কয়েকটি অঞ্চলের মানুষ তখনও জানতেন না ভারতে তাদের এলাকা শেষ পর্যন্ত ভারত না পাকিস্তানের অংশ হবে। আর এই অনিশ্চয়তাই নদিয়ার ইতিহাসকে অন্যরকম করে দিয়েছিল। তো ভারতের ভূখণ্ডে এই আরও এক স্বাধীনতার ইতিহাস। 18 আগস্ট নদিয়ার স্বাধীনতা দিবস, এই বিষয় নিয়ে আজকের যুববাণীতে বিস্তারিত আলোচনায় রয়েছেন আরজি শতাব্দী এবং সঙ্গে রয়েছেন অতিথি আলোচক অমিত অধিকারী, নদিয়া মডেল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট মাস্টার। তো আমরা শুনব সেই আলোচনা।
1: আকাশবাণী আগরতলার 101.6 মেগাহার্ট যুববাণী অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আমি আরজি শতাব্দী রয়েছি আজকে তোমাদের সঙ্গে। শ্রোতা, আমরা ভারতের 80তম স্বাধীনতার উদযাপন করেছি এবং এই স্বাধীনতা দিবস কথাটির সঙ্গে রয়েছে 15 আগস্ট। এই তারিখটা ভারতের স্বাধীনতার ইতিহাসে একটা গৌরবের দিন। কিন্তু জানেন কি, ভারতেরই আরো একটি ভূখণ্ডে স্বাধীনতার সেই সাতটি মানুষ অর্জন করেছিল তার ঠিক 3 দিন পরে। হ্যাঁ, অবাক হওয়ার বিষয় হলো এটাই কিন্তু সত্যি। নদিয়া, যেখানে 15 আগস্ট ছিল উৎকণ্ঠা আর অনিশ্চয়তার দিন, আর 18 আগস্ট বয়ে এনেছিল স্বস্তি, আনন্দ এবং ভারত ভক্তির বার্তা। তবে প্রশ্ন জাগে, এই ইতিহাস আজকের প্রজন্ম ঠিক কতটা জানে এবং নদিয়ার মানুষের কাছে এই দিনটির তাৎপর্য কি? আজও কি সেই আবেগের স্মৃতি বয়ে বেড়ায়? সেই ইতিহাসের অধ্যায় থেকে তরুণ প্রজন্মের শেখার জন্যই বা কি কি রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছে অমিত অধিকারী, সহকারী শিক্ষক, নদিয়া মডেল মাদ্রাসা ইংরেজি মাধ্যম। তার আপনাকে স্বাগত জানাচ্ছি যুববাণীর অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: যে সাধারণ মানুষের কাছে স্বাধীনতা দিবস মানেই ছিল 15 আগস্ট, তাহলে নদিয়ার ক্ষেত্রে 18 আগস্ট স্বাধীনতা দিবস বা ভারত মুক্তি দিবস হিসেবে স্মরণ করার মূল ঐতিহাসিক কারণটা কি?
2: হ্যাঁ, আসলে যে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দিয়ে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত হার হয়েছিল, সেই মূল কারণের জন্যই 15 আগস্ট আমাদের বর্ধমান প্রেসিডেন্সির, এখন যেটাকে পশ্চিমবঙ্গ বলে আমরা চিনি, তার মধ্যে বর্ধমান প্রেসিডেন্সির বড় যে অংশ, সেই অংশটাকে দাবি করেছিলেন মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে সোহরাবর্দী, শহীদুল্লাহ এবং মুজিবুর রহমানের মতো মুসলিম লীগের নেতৃত্বরা, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করে পশ্চিমবঙ্গের আইনসভায় 58

0: একুশ ভোটে মুসলিম লীগের ইচ্ছাকে পর্যুদস্ত করে পাকিস্তানকে ভেঙেছিলেন। পাকিস্তানকে যখন ভাঙা হলো, তারপরে যেটা হলো মালদা, ওদিকে আপনার বালুরঘাট, এদিকে বনগাঁ, এদিকে নদিয়া, নদিয়ার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, তেহট্ট, করিমপুর, বিস্তীর্ণ একটি ভূখণ্ড, যেটি আপনি প্রথমেই বললেন শ্রোতাদের জন্য, এই অংশটিকে র্যাডক্লিফ মহাশয়, যিনি সীমানা কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং তৎকালীন যিনি ভাইসরয় ছিলেন মাউন্টব্যাটেন, তাদের ভুল সিদ্ধান্তের কারণে এবং জিন্নাপক্ষের চাপের কাছে নথি স্বীকার হওয়ার কারণেই এই নতুন ম্যাপটা তৈরি হয়েছিল, যেখানে নদিয়ার এই বিস্তীর্ণ অংশ এবং লাগোয়া মালদার এই বিস্তীর্ণ অংশ তারা 15 আগস্ট স্বাধীনতা পাননি, তাদের প্রতীক্ষা করতে হয়েছিল 17 তারিখ রাত পর্যন্ত। এই হচ্ছে এই সময়কারের ইতিহাসটা।
1: এর দ্বিতীয়ত যে প্রশ্নটা অবশ্যই করতে হয় যে 1947 সালের 15 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত এই 3 দিনে নদিয়ার আসলে ঠিক কি ঘটেছিল?
0: একটা মারাত্মক আতঙ্ক, একটা হাহাকার, সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা একটা বড় ভূখণ্ড, তারা ভারতের সঙ্গে জুড়ে গেল, কয়েকটি পকেটে যেখানে হিন্দুরা সংখ্যালঘু, আবার কিছু পকেটে হিন্দুরা সংখ্যাগুরু, তারা একটা একটা অচল অবস্থার মধ্যে, একটা একটা নিদারুণ কষ্টের মধ্যে তারা পাকিস্তানের অংশ হয়ে উঠল। এই হাহাকার এমন একটা পর্যায়ে পৌঁছেছিল 15 আগস্ট স্বাধীন ভারতে, যখন আমরা চারিদিকে তিরঙ্গা পতাকা উঠতে দেখছি, তখন এই অঞ্চলগুলো, এই ভূখণ্ড যেগুলো নাম আমি করলাম, সেখানে বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে মুসলিম লীগের যারা নেতৃত্ব রয়েছেন, লোকাল যারা মানুষজন রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা আসছেন জোর করে, তারা স্বাধীনতার পতাকা পাকিস্তানের তারা তুলতে চাইছেন, খণ্ডযুদ্ধ হচ্ছে মানুষের সঙ্গে। শান্তিপুর, তেহট্ট, এদিকে রানাঘাট, সেখানে অনিল রায়, লীলা রায়ের মতো বিপ্লবী দম্পতিরা, তারা নেতাজি সুভাষের আদর্শে মানুষকে উদ্বুদ্ধ করে এই ভাগ্যের বিপক্ষে তারা তারা সই সংগ্রহ করছেন মানুষের কাছ থেকে এবং জনমত তৈরি করছেন। ওদিকে মাল্লায় আপনার শিবেন্দু শেখর রায়, তিনি একজন স্টলওয়ার্ড পার্সোনালিটি, একজন আইনজীবী, তার নেতৃত্বে মাল্লায় হচ্ছে সাধারণ মানুষ, তারা এক জায়গায় হচ্ছে বাঙালি হিন্দু। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার কৃষ্ণনগরে সেই সময় রাজমাতা জ্যোতির্ময়ী দেবী, তার নেতৃত্বে মাউন্টব্যাটেন সাহেবের সঙ্গে কথা চলছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মাল্লা শিবেন্দু শেখর রায় তারা যোগাযোগ করছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি যে কূট কৌশলী ছিলেন এবং তারই তো কারণে আজকে আমাদের পশ্চিমবঙ্গে থাকা, আমাদের ভারত ভূখণ্ডের সঙ্গে জুড়ে থাকা এই শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি যোগাযোগ করছেন ব্রিটিশ প্রশাসনের সঙ্গে এবং সমস্ত ভাবে তাদেরকে বোঝানো হচ্ছে। মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে, যন্ত্রণা, কারণ কেউই জিন্নার ওই অবশাসনের মধ্যে গিয়ে তাদের ভবিষ্যৎকে বন্দী করতে চান না। এবং প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ তারা রাস্তায় নামছে এবং কুমুদরঞ্জন চট্টোপাধ্যায়, একটি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তিনি তার স্কুলে যখন মুসলিম লীগের ছেলে মেয়েরা সমর্থকরা এসে মুসলিম লীগের পতাকা, মানে স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলন করছে, তিনি বাধা দিচ্ছেন, খণ্ডযুদ্ধ হচ্ছে। এই এইরকম একটা অচল অবস্থার মধ্যে পড়েছিল সেই সময়, হাহাকার এবং আতঙ্কই ছিল সেই সময়ের একটা প্রতীক।
1: র্যাডক্লিফের যে সীমানা নির্ধারণের ব্যাপারটা, যেটা আপনি প্রথমে বলেছেন, ওনার সীমানা নির্ধারণের ভুলের কারণে নদিয়ার মানুষের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, তার প্রভাব সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা ছিল?
0: দেখুন, সাধারণ মানুষ 15 আগস্ট থেকে এই 17 আগস্টের রাত পর্যন্ত অল ইন্ডিয়া রেডিও, সেখান থেকে সম্প্রচার হয়েছিল 17 আগস্ট, যে এই নদিয়া সহ এই তৎসংলগ্ন ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলো, এই সময়কাল পর্যন্ত তাদের মানসিক অস্থিরতাটাই ছিল মূলত একটি কারণে, সেটা হচ্ছে 46-এর দাঙ্গা, নোয়াখালীর দাঙ্গা, এবং সেখানে হচ্ছে হিন্দুকে কতল করা, এবং 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং, তার যে ভয়াবহতা, এই ভয়াবহতাই একমাত্র তাদের সেই সময়ের মূল ভয়ের কারণ ছিল বাঙালি হিন্দু। তারা প্রত্যেক মুহূর্তে আতঙ্কিত হচ্ছিল যে আমরা যে অবস্থার মধ্যে গিয়ে পড়লাম, এই অবস্থা অচিরেই আমাদের সামনে আরেকটা নোয়াখালী, আরেকটা গ্রেট ক্যালকাটা কিলিংসের মুখোমুখি করবে আমাদের। আমরা তৈরি তো, তারা তৈরি নন, কারণ পাকিস্তান তখন মোটামুটি গোটাটাই ধর্মের আফিমে বুদ হয়ে রয়েছে এবং মুসলিম লীগের নেতৃত্বে বাঙালি হিন্দু, যে কোনো ভাষাভাষী হিন্দুকে, তাদেরকে পাকিস্তান ছাড়া করবার একটা একটা পরিকল্পনা, একটা প্রকল্প গৃহীত হয়ে গেছে। মানুষের মধ্যে এই আতঙ্কটা চরম।

0: পৌঁছেছি। এটা র্যাডক্লিফ সাহেবের ভুল, সেই সময়ের রাজনীতিক যারা ছিলেন তাদের মধ্যে মুসলিম কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের মুসলিম লীগের নেতাদের দ্বারা প্রভাবিত হওয়ার ভুল, এবং অবশ্যই মাউন্টব্যাটেন সাহেবের সহিষ্ণুতার অভাবের ভুল। এবং আমাদের এখানকার জিওগ্রাফিক্যাল, আমাদের এখানকার ডেমোগ্রাফিক্যাল যে ইতিহাস সেটাকে না জানার ভুল। কিন্তু আমাদের মাথায় রাখা উচিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শিবেন্দু শেখর রায়ের মতো যারা স্টলওয়ার্ড পার্সোনালিটি বা গ্রেট ক্যালকাটা কিলিংসের, যিনি বাঙালি হিন্দুকে বাঁচতে কলকাতায় সাহায্য করেছিলেন, সেই তাদের মতো, যাকে আমরা গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যাকে গোপাল পাঠা বলেছি, তাদের মতো মানুষদের নেতৃত্বেই, তাদের কারোর প্রত্যক্ষ নেতৃত্বে, কারোর তাদের মানে দার্শনিক উত্তরাধিকারের নেতৃত্বে বাঙালি হিন্দু লড়াই করেছিল, এবং র্যাডক্লিফ এবং মাউন্টব্যাটেন সাহেবকে বোঝানো গেছিল এবং নদিয়া ভারতভুক্ত হয়েছিল।
1: সত্যি স্যার অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, এবং সত্যি তাই বলতে হয়, কেননা আজকের দিনে দাঁড়িয়ে 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি ঠিকই, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর বর্তমান তরুণ প্রজন্মের কাছেও সেটি যেন অধরা। তবে আজকের এই আলোচনায় আমরা অবশ্যই জানলাম যে ইতিহাসের নানা অজানা অধ্যায়, কারণ ইতিহাস তখনই বেঁচে থাকে যখন নতুন প্রজন্ম তাকে জানে, তাকে মনে রাখে আর পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। আজকের এই আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি আজকের শতাব্দী, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান।
2: আমরা শুনলাম এতক্ষণ বিশেষ আলোচনা, অনেক কিছু জানলাম অতিথির কাছ থেকে, আমরা ফিরে যাব আবারও আলোচনায়। 15 আগস্ট ভারত স্বাধীন হলো, কিন্তু নদিয়ার কিছু অঞ্চলে তখনও পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার নয়। স্থানীয় মানুষের মধ্যে শুরু হয় উদ্বেগ ও প্রতিবাদ, বিভিন্ন স্তরে দাবি উঠতে থাকে নদিয়ার সেসব অঞ্চলকে ভুলভাবে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক। কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যদের তৎপরতা এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে যোগাযোগের কথাও ঐতিহাসিক বিবরণে উঠে এসেছে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত ঘোষণা, 17 আগস্ট সন্ধ্যায় অল ইন্ডিয়া রেডিওতে সীমান্ত সংক্রান্ত সংশোধিত সিদ্ধান্তের কথা জানানো হয়। কৃষ্ণনগর ও রানাঘাট সহ নদিয়ার বেশ কিছু অঞ্চল ভারতের অংশ হিসেবে নির্ধারিত হয়। আর তারপর এলো 18 অগস্ট। যে মানুষগুলো কয়েকদিন ধরে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তাদের কাছে এই দিনটি হয়ে উঠল স্বস্তির দিন। নদিয়ার বিভিন্ন অঞ্চলে নামল পাকিস্তানের পতাকা, উঠল ভারতের তেরঙ্গা। এই কারণেই নদিয়ার শিবনিবাস, শান্তিপুর, রানাঘাট সহ কিছু অঞ্চলে আজও 18 আগস্ট বিশেষভাবে স্মরণ করা হয়। কোথাও পতাকা উত্তোলন, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও নৌকা বাইচ, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি। অর্থাৎ এটি 15 আগস্টের বিকল্প কোনো জাতীয় স্বাধীনতা দিবস নয়, বরং নদিয়ার কিছু মানুষের কাছে এটি তাদের ভারত ভক্তির ঐতিহাসিক স্মৃতি। কেন এই ইতিহাস জানা জরুরি? শ্রোতা বন্ধুরা, ইতিহাস মানে শুধু তারিখ মুখস্থ করা নয়, ইতিহাস মানে মানুষের অনুভূতি বোঝা। 15 আগস্ট আমাদের জাতীয় স্বাধীনতার দিন, আর 18 আগস্ট নদিয়ার কিছু মানুষের কাছে ভারতের অংশ হিসেবে ফিরে পাওয়ার স্মৃতি। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় দেশভাগ শুধু মানচিত্রে দাগ টানার ঘটনা ছিল না, তার সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য মানুষের বাড়ি, পরিবার, পরিচয়, উদ্বেগ এবং আবেগ। আজ আমরা স্বাধীন দেশে বসে খুব সহজেই বলতে পারি ভারত স্বাধীন হয়েছিল 15 আগস্ট 1947, কিন্তু নদিয়ার সেই কয়েকটি দিনের ইতিহাস আমাদের শেখায় স্বাধীনতার অনুভূতি সবার কাছে একই মুহূর্তে একইভাবে পৌঁছায়নি। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছিলাম আমরা একটি বিশেষ আলোচনায়, এবারে আমরা শুনব গান। কিছু গান শুধু কানে শোনা যায় না, গান ছুঁয়ে যায়।

0: মনকে, কখনো ফিরিয়ে নিয়ে যায় পুরনো কোনো স্মৃতিতে, কখনো আবার নতুন কোনো স্বপ্নের পথে। সুরের সঙ্গে মিশে থাকে আমাদের হাসি, কান্না, ভালোবাসা আর অজস্র না বলা কথা। তাহলে আর দেরি কেন? মনটাকে খড়ে নিন একেবারে ফুরফুরে, কারণ এখন শুরু হতে চলছে আজকে সুরেলা আড্ডা। সঙ্গে রয়েছে আর জে তনুশ্রী এবং রয়েছে নীলাশমা রয় সঙ্গীত শিল্পী।
1: গান শুধু গান হয়ে থাকে না, সুরের সঙ্গে মিশে যায় তার অনুভূতি, স্মৃতি আর মনের না বলা কিছু কথা। আর সেই সুরের জাদু নিয়েই আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এক প্রতিভাবান শিল্পী নীলাশমা রয়, আর সঙ্গে আমি রয়েছি আর জে তনুশ্রী। আজ তিনি তার কণ্ঠে শোনাবেন একটি সুন্দর আধুনিক গান, আর হ্যাঁ একটি নয়, আমরা শুনবো আরও অনেকগুলো গান। তাহলে আর দেরি না করে সুরের সেই

0: আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এক প্রতিভাবান শিল্পী নীলাশমা রায়, আর সঙ্গে আমি রয়েছি আর যে তনুশ্রী। আজ তিনি তার কণ্ঠে শোনাবেন একটি সুন্দর আধুনিক গান, আর হ্যাঁ একটি নয়, আমরা শুনবো আরও অনেকগুলো গান। তাহলে আর দেরি না করে সুরের সেই মায়াবী জগতে আপনাদের চলুন নিয়ে যাই। তবে নীলাশমা, আজকের এই অনুষ্ঠানের শুরুতে কোন গানটা তুমি আমাদেরকে শোনাচ্ছ?
1: আমি ত্রিপুরার সুরকার গীতিকার করা নাম করা একজন নৃপতি ভৌমিক এবং সুবিমল ভট্টাচার্যের একজন লেখা একটি গান আমি গাইব, তুমি যে আমার চলার পথের ছন্দ।
0: বাহ, তাহলে আর দেরি না করে চলো চলে যাই সেই গানে।
1: নিশ্চয়ই।

0: আমরা যেটা জানি যে গান তো শুধু গলা দিয়ে গাওয়া নয়, তাই না?
1: একদম,
0: তার সঙ্গে অনুভূতিটাও অনেকটা গুরুত্বপূর্ণ।
1: নিশ্চয়।
0: আর এই গানটির সঙ্গে তোমার কি কোনো ব্যক্তিগত অনুভূতি বা কোনো স্মৃতি জড়িয়ে আছে?
1: আমার মনে হয় যে গান শুধু, আপনি একটু আগে যেটা বললেন যে গলা দিয়ে শুধুমাত্র গান হয় না, অনুভূতিটা খুব দরকার। তাই আমার মনে হয় প্রত্যেকটা গানের পেছনে একটা করে গল্প নিশ্চয়ই লুকিয়ে থাকে, সেটা ভালোবাসার গান হোক বা সেটা কোনো প্রতিশোধের গান হোক বা কোনো ঘৃণার গান হোক। এরকম অনেক গান আমরা শুনতে পাই এবং এই গানটা আমি বলবো যে এটা একটা মিষ্টি ভালোবাসার গান, কাউকে অনুরোধ অনুপ্রেরণা করে সেটা বলতে পারো যে বলছে যে তুমি আমার চলার পথের ছন্দ, মানে সারা জীবনের একটা ইউনো একটা জাস্ট চলার একটা তোমার পথ চলা সারা জীবন, সেই সঙ্গীকে খুঁজে বার করা, কিছু এরকম জিনিসটা মিনিং হচ্ছে। আর সেটা আমার মনে হয় যে ভালোবাসা, সে অনুভূতি না থাকলে জিনিসটা হয় না। তাই প্রত্যেকটা জায়গাতে ভালোবাসা বলো বা ফিলিংস যেটাকে আমরা বলি সেটা থাকা খুব দরকার, সেই জন্যই হয়তো গান আরো সুন্দর করে ফুটে ওঠে সব ক্ষেত্রে।
0: একদমই একদমই একদমই একদম ঠিক বলেছো। তবে নীলাশমা, এবার তার পরে কি গান শোনাচ্ছ সেটা কিন্তু আমি এবার আমি ভীষণভাবে আমি অপেক্ষায় রয়েছি, পরের গানটা কি শোনাচ্ছ তুমি?
1: পরবর্তী গান আমি শোনাচ্ছি আশাজির গাওয়া যেতে দাও আমায় ডেকো না।
0: বাহ, অসাধারণ। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক।

আহা, সত্যি কি অপূর্ব গান। তবে নীলাশমা, তোমার এই গানটা শোনার পর জানি না একটা প্রশ্ন করতে ভীষণ রকম ভাবে আমার ইচ্ছে হচ্ছে। নীলাশমা,

খুব সুন্দর গানের আড্ডায় ছিলাম আমরা, শুনলাম। এবারে সময় বলছে শেষ করার যুববাণীর অনুষ্ঠান। তো আবারও পরবর্তী কোনো বিশেষ পর্ব নিয়ে, বিশেষ অনুষ্ঠান নিয়ে থাকব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন যুববাণীর অনুষ্ঠান।

শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী আগরতলা। দেশবন্ধন অনুষ্ঠানে এখন শুনবেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

দেশবন্ধন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠেদের সত্যবোধক গান। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে বিহার সরকার 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে বিশেষ শুল্ক দিতে হবে। ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রণিশ এম হাঙ্গেরিতে কানিসরা ওপেন খেতাব জিতেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: দুনিয়া ভারতে স্টার্টআপ কো খোঁজতি হোগি ভাই কন হ্যায় ইসমে কোই এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগোঁ কা ধ্যান জাতা হ্যায় বহুত লোগোঁ কো হামে জোড়না হ্যায় হামে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগোঁ কো জিন্দগি বানানি হ্যায় হিন্দুস্তান যাও ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও মে পক্কা মানতা হুঁ জি পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হাম খিঁচ সকতে হ্যায় আর ও আমাদের এক বহুত বড়ি তাকত বন সকতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে সমবেদনা আত্মসম্মান এবং সন্তুষ্টির মধ্যে। সামাজিক মাধ্যমে একটি সংস্কৃত সুভাষিত উল্লেখ করে তিনি জানান এই মানসিকতা সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন সমবেদনা যেমন আত্মসম্মানবোধ জাগ্রত করে তেমনই সন্তুষ্টি আনে কামনার পূর্ণতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন হবে ভার্চুয়াল এবং সরাসরি দুই মাধ্যমে। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় নিয়ে আলোচনা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের

0: বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে সহসভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। রুশ ফেডারেশনের প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবে। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রে 200 জন বাণিজ্যিক প্রতিনিধি সফরে যাচ্ছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত ও জাপান বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে সেই সময় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার সাধনে একটি 5 সদস্যের বিশেষ কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে বিহার সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি অথবা হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে গঠিত হবে এই কমিটি। আগামী 3 মাসের মধ্যে সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দেবে কমিটি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ে পেশাদার ও প্রযুক্তিগত শিক্ষা থেকে শুরু করে সমস্ত প্রবেশিকা এবং নিয়োগ পরীক্ষার উপর নজর রাখবে তারা। প্রশ্নপত্র ফাঁস, টুকলি, পরীক্ষা কেন্দ্রগুলিতে অনিয়ম, উত্তরপত্র পরিবর্তন এবং ফলাফলে অনিয়ম রোধে কড়া পদক্ষেপের পরামর্শ দেবে বিশেষ দল। সেই সঙ্গে পরীক্ষার ক্যালেন্ডার তৈরি, প্রশ্নপত্রের নিরাপত্তা, খাতা মূল্যায়ন এবং ফল প্রকাশকে আরও স্বচ্ছ ও সমোপযোগী করার দিকেও নজর দেওয়া হবে। উপজাতি বিষয়ক মন্ত্র কর্ণাটকের মহীশ্বরে উপজাতীয় ভাষা এবং সংগ্রহশালা বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। 3 দিনের এই সম্মেলনে উপজাতীয় ভাষার নথিপত্র সংগ্রহ, সেগুলি সংরক্ষণ এবং পুনরুজ্জীবন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অনুষ্ঠানে উপজাতির সংগ্রহশালা এবং উপজাতির স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রহশালাগুলিকে আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবারে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ভক্তদের বিপুল সমাগম লক্ষ্য করা গেছে। প্রভাতী প্রার্থনার জন্য রাত 2:30টায় খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। প্রথমে পঞ্চামৃত স্নান করিয়ে বিশেষ ভস্ম আরতি করা হয় ভগবান মহাকালকে। এরপর রূপোর মুকুট, ত্রিশূল, রুদ্রাক্ষের মালা এবং নানান ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বিগ্রহ। ভোর 3টে থেকেই মন্দিরের বাইরে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে। আজ বিকেল 4টেই মন্দির প্রাঙ্গণ থেকে বের হবে ভগবান মহাকালের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার ঝাড়খণ্ডের দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিশ্ববিখ্যাত বাবা বৈদ্যনাথ ধামে আজ পুণ্যার্থীদের ঢল নেমেছে। আজ সকলেই শুরু হয়েছে জলাভিষেক। হাজার হাজার তীর্থযাত্রী সুলতানগঞ্জ থেকে জল নিয়ে জলাভিষেকে অংশ নিচ্ছেন। মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আজ ভোরে অগ্নিকাণ্ডে অন্তত 3টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে প্রায় 50 থেকে 60টি শিশু চিকিৎসাধীন ছিল। আগুন লাগার পর তাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়, বিহার, ওড়িশা এবং পূর্ব মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিনে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মধ্য মহারাষ্ট্র সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
1: ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও 24 থেকে 26 তারিখের মধ্যে। বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে।

0: সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
1: উত্তরাখণ্ডের পিথরগড় জেলায় লিপুলের গিরিপথ হয়ে কৈলাস মানসরোবর যাত্রা শেষ হয়েছে। 4 জুলাই শুরু হয় যাত্রায় 477 জন তীর্থযাত্রী 10টি দলে ভাগ হয়ে কৈলাস পর্বত এবং মানসরোবর দর্শন করেছেন। গতকাল 10ম তথা শেষ দলটি নিরাপদে ভারতে ফিরে এসেছে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, এই মাশুল সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের আর কোন উপায় নেই। ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রণিশ এইম হাঙ্গেরিতে কানিৎসা ওপেন 2026 দাবা প্রতিযোগিতায় গ্রুপ এতে খেতাব জিতেছেন। 9ম তথা শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে জার্মানির ভাদিম পেত্রোভস্কিকে হারান 19 বছরের এই ভারতীয় দাবাড়ু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 9ম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে বিহার সরকার 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি জানান, সরকার সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট সবাই টানা কাজ করে চলেছেন। গতকাল রাজধানীর বিবেকানন্দ স্কুল, বর্দোয়ালি ও আশ্রমচে মোহনীস্বামী দয়ালানন্দ স্কুলে ত্রাণ শিবির ও বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষদের সঙ্গে কথা বলার পর একথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী খোয়াই পশ্চিম জেলায় আচমকা জল ঢুকে পড়ার ব্যাপারে অবগত আছেন জানিয়ে বলেন, পশ্চিম জেলায় বড়মুড়া পাহাড়ে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় জল ঢুকেছে। হাওড়া নদীর জল বিপদসীমা অতিক্রম করেছিল, তবে এখন ধীরে ধীরে জল কমছে, যা একটি ভালো দিক বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সবার জন্য খাবার ও শিশুদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মহাকাশ বিষয়ক স্টার্টআপগুলি সরকারের ওপর বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। মহাকাশ বিষয়ক স্টার্টআপ সিইওদের সঙ্গে গতকাল এক বৈঠকে একথা বলেছেন তিনি। কেন্দ্রীয় আইনি বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল স্বাস্থ্যবিধি ও সাফাই কর্মীদের কাজে লাঘব করতে আরও বেশি যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, সোয়াইন ফ্লু ভাইরাস H1N1 এর কোন নতুন স্ট্রেন পাওয়া যায়নি, তবে আতঙ্কের কোন কারণ নেই। বর্তমানে সক্রিয় ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলি ভ্যাকসিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং 2025 সাল থেকেই সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 137তম পর্ব। এনএইচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরা ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে গতকাল কৈলাসহরে সচেতনতামূলক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মাদকের বিরুদ্ধে সচেতনতা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের মতো কর্মসূচি। শতাব্দী প্রাচীন ডুরান্ড ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হল কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে গতকাল ইস্ট বেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জয়েন্টকে 4-1 গোলে পরাজিত করে। ইস্ট বেঙ্গলের হয়ে এডমন্ড লারলিন ডেকা হ্যাট্রিক করেছেন। আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10টায় শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান শুনবেন।

সকাল 11টায় শুনবেন বাংলা ছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান নুগল, বেলা 12টায় শুনবেন ককবরক অনুষ্ঠান, 12:30 খ্যারিংবার, বেলা 12:55 চাষের কথা বিষয়ে পেঁপে চাষ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বেলা 1:05, দুপুরে 1:40 লোকগীতি শুনবেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে, দুপুরে 1:50 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন হিন্দি ছবি গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী অর্পিতা চাকমা, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান শুনবেন, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন ত্রিপুরায় তৈলবীজ চাষ, এ প্রসঙ্গে শান্তনু চক্রবর্তী সাক্ষাৎকার, পরে লোকগীতি শিল্পী সুখবিলাস বার্মা। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, সন্ধ্যে 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 শুনবেন হিন্দি ছবির গান, 8:30 আধুনিক গান শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন, 9:30 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ, 10:10 কর্মখালী বিজ্ঞাপন, 10:15 আধুনিক গানের শিল্পী শ্রীকান্ত আচার্য।

জানিয়ে দিলাম আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানের প্রথম শিল্পী সুধীর চক্রবর্তী।

0: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
1: ওই ব্যাগটাই চলে যাবে না গো? ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক, কি বলো?
0: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
1: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
0: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233। হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
1: ওই ব্যাগটাই চলে যাবে না গো? ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক, কি বলো?
0: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
1: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
0: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।

0: গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান।
1: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
2: ওই ব্যাগটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
1: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
2: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
1: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়, মনপ্পুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233। হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
2: ওই ব্যাগটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
1: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
2: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
1: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়, মনপ্পুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
0: আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী মান্না দে।

0: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
1: ওই ব্যাগটাই চলে যাবে না গো? ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
0: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
1: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
0: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। মনপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233। হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
1: ওই ব্যাগটাই চলে যাবে না গো? ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
0: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
1: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
0: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। মনপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী আগরতলা।
1: তিনটে কলেজেই
2: অত ভেবো না,
1: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো কি?
2: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
7: একটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
8: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
7: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
9: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়, মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
8: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
7: ওই ব্যাগটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
8: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
7: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
9: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়, মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
8: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
7: ওই ব্যাগটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
8: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
7: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
9: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়, মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে, সিলসিলা ছবি থেকে।

0: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হান রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10-25 আগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হান রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হান রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি তাদের হান রুবেলা টিকা দেওয়া হবে। 10-17 আগস্ট 5-10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18-25 আগস্ট 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হান রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হান রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপে বেঁচে যেতে পারে আপনার টাকা।

বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সিলসিলা ছবি থেকে। এই ছবিরই আরেকটি গান শুনুন লতা মঙ্গেশকর এবং অমিতাভ বচ্চনের দ্বৈত কণ্ঠে।

লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে কভি কভি ছবির এই গানটির সঙ্গে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা।
1: Play for the rush or do you play it smooth? Lead every play with the new Brezza, now available with the exciting turbo booster jet refined K15C engine and underbody SCNG with 5-star safety rating, superior performance and features like ventilated seats, new 10.1 inch infotainment screen with premium audio. Every road is your playground. The new Brezza, now available at an introductory starting price of Rs 7.39 lakh. Book a test drive today at your nearest Maruti Suzuki Arena showroom.
2: असली भरोसा वही है जो समय के साथ और स्ट्रांग हो
0: जाए। आकाशवाणी আগরতলা। এবারে আপনারা শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন অ্যান্টনি ফিরঙ্গি ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ব্রিটেনি ফিরঙ্গি ছবি থেকে গানটি শুনলেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন অধীর বাগচি এবং মান্না দের কণ্ঠে।

সোনা হে অ্যান্টনি তোমায় একটি কথা কই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই। শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল।

বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি। এই কুর্তি ছাড়া দেখ না আমার এই তো খালি গা, কুর্তি ছাড়া দেখ না আমার এই তো খালি গা, দিন টুপি মাথায় দেখ।

0: কাদরী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি,
1: পাদ্রী সাহেব।

নাই আমার খোদা যে হিন্দুর হরিষে, আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো শাম দাঁড়িয়ে আছে আমার খোদা যে হিন্দুর হরিষে, মানব জন্ম সফল হবে আমার মানব।

অ্যান্টনি ফিরঙ্গি ছবি থেকে গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান, আর এবারে পরের গানটি আপনারা শুনবেন একই ছবি থেকে মান্না দের কণ্ঠে।

আমি চাই না আসি দে তুই বাসি, আমি চাই না আসি দে তুই বাসি তোমার অনুরঙ্গী আমি ভজন।

তুই আমায় শান্তি দে মা, ঘুচায় আমার ক্লান্তি ও মা। আধার পথে তোর ভরসা, আমার আধার পথে তোর ভরসা, ওক মায় আমার সঙ্গী আমি ভজন।

শেকর ফুলে গাছের মতো বুঝলে সীতাপতি, শেকর ফুলে গাছের মতো আগাথাও তো হয়, মেজাজটাই তো আস।

0: हजार टाकर धाड़ बातीटा।
1: স্ত্রী ছবি থেকে গানটি শুনলেন মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন একই ছবি থেকে মান্না দের কণ্ঠে।

সুখে বলবো আহা হোশ মেজাজের টানে। বেচারা ফুলগুলো সব তাকিয়ে থাকে আমার মুখ।

0: রসগোলিয়া কোথায় দেখলেন?
1: ওকে যে চিনতে পারে গোকুলে সে বেড়েছে, চেনা চিনির ধার ধারি না মনটা ও কেড়েছে। মায়েরই বলছি

মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন স্ত্রী ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন একই ছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মর্যাদা ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন নিতিন মুকেশের কণ্ঠে।

মর্যাদা ছবি থেকে গানটি শুনলেন নিতিন মুকেশের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে পরের গানটি চঞ্চলী মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনারা শুনবেন মনে মনে ছবি থেকে।

মনে মনে ছবি থেকে গানটি শুনলেন চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন অমিত কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন মনে মনে ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন বাংলা ছবির গান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক সঙ্গজাগ শ্রীতিনী দীপর্জনী কক বরক পান্ডা তিনি পল্যানো খানার জাগানো বুড়িরং পান্ডা নগুল তিনি বুড়িরং পান্ডা নগুলো গান্তি নক্ট সাবসতরা তন্মানী বিশিংতে সিনি সাক বাহিকে কাহাম তঙিমান ম কক নতইনে কক লাম সাইখানার বানো হিমানী দেববর্মা।

0: খেন চাও বরক ইয়াসকো বিশিং রগো পদরে পর হাবই টং মন
1: অবহংকাই কবাং কুক ইয়ে অর টাউন টংনাই রকনি হিংকাই তো আবসু নিয়া ফে কামিও যে হা নি সামুং খলাইও ইয়াসকো রগো
0: হাবু হাবু হিংকাই সাপসুতরা টং মাংখাবা
1: তাই হিংকে ও যে ক্যালসিয়াম গান মিকথং রক এলেন চাফা নংখা লাইফং রক নংখা মাইশিং আমর ফান্তক রক হেলপ খাই আগ কসম কসম আবো নিবাগে বচন নুক যে বাক্স বাক্সনি আগ রুলাতে পেতা কাম হাই আগ লাতে পেতা নুক খাই বড় পিনি আগ নি মানে চানানি সেলেন চাগো আবন বাগে নেছেন যে প্রপার না আম হাইকে আগ লাতে পেতা খাই যেন মুসে সুক মুখ হইতো চিন নগ দং না বলে আম মুখ হইবে খাই যেন কিছু হুপরে কাঙ্কে লেবু বুকু রপে ফানো যেন হুপরে কাঙ্কে আবু কচং নি থাং কে আবু বো যেন কিছু কসরাং খাসে না যেন অয়াক নো যেন সাপসুদরা খাই তন মানতা
0: তাই কেসে কক সাথে সাথে আমিটম নখা ন গান্তিও তো ফ্রিজ বতন আহাইবা ফিল্টার রং বতন গেছে আপনো বসং ফিল্টার রং বসং কাহামগাই ন মানে তৈ মা সেলাই নেই তা তৈ সেলাই পুরো বসং কাহামকে সুই বন অঙ্গনে না সঙ্গ নবাই সু ফিল্টার সুপুর রগ কোরমা বসা চিকন চিকন এবার ব্যাং বসা রক অঙ্করি রক ফাইমা নগো সঙ্গা বনব কাহামকে সুবই আর আফি রক দাওই তৈ রুই তেসে আমি চাকর খাঙ্কাই ব তৈ কচংকে ফাইও যে তৈ কচং ফাইয়াসে আমি সু ফিল্টার ন সুনা নাগো বিশিং সমান কাহাইব ফাতার হবো ন হই রক্ত না আর টেপ রং কাহামকে সুইটন অমতো ফিল্টার নি কক দোকান মান থাকা ফিল্টার ক্লোরিন কাইসার এই রেখাকে তেবো চাও তা ক্লোরিন রাখাকে তৈ ব কাহাম ফায় তৈ তৈ কচং বান নো ফ্রিজ ফ্রিজ সঙ্গে তো বড় কোম্পানি সিমেন সই রব ফ্রিজ সব সময় মানে ওয়াই সালতামো ওয়াইসা সুটি হিনে জরা মাইয়া দো সালতামা ওয়াইস সুই মালিয়া তবে হাতি বারসাল সোনা নাগো যে মুখতং দানা সেখান তাই কাইসা ও বো আঙ্কবা মান নখা বাজারের মুখতং পায়ের পাখানে ওয়াইসেন প্লুম ছাকা ফ্রিজে দায়রে রো অবো হাই বইচে চাজক সাইমি আঙ্কা চাজা গিয়া টক তৈ বাকসা পাইখ্যাঙ্ টক তৈ বকি রং নুম মানে মুছিয়া ন শুকলাইয়া ন আবো ব দায়রে রো আবু হাই বেলেগ খেলা চাইয়া তামুবা গাইবা আর তো খেয়েও নামজা কবা আমার ব্যাকটেরিয়া ভাইরাস রক করে দেবা আমি ফ্রিজে থাঙ তাই সঙ্গ ফ্রিজ সঙ্গ চামুব মাতনু হ্যাঁ তাই সে মুই খেতেন সঙ্গ যদি না মুই খেতেন সুই দায় হানকাকায় আমি খেতেন ময়লার ফোন আরো থাঙি মানু আহেদা গামু থাঙিস তো ফ্রিজ তো ঠান্ডাঙি তো বলে অক্সিজেন বতং আর গ্যাস রঙাকে আবো তে বসে আবো মুখে তুমি ইয়ং রক থাঙি তো আমন বগে আরো তে বো কবল মানু তে কেসে ফ্রিজ মাংস রক্তন খাকে বাইসে টিফিন বক্স দাওই নো আর মাংস ন তনি মাংখে চাও বাক্স মাংস পুরো খোলাকে তনি রেরো গুঠং পান কুমন পান আরক আনতে তনমা হাঙ্গে চাইয়া সঙ্গ যে মানসাক বক্স বিশিং দাওই আর মাংস বা আনো তনি মাংখাই আহান মই হানো তনে হন্তালি তনব যেন খলবই তনখাই ন চাও তা আমতেকে চাও তে ফ্রিজ ন সাফ সুতরাকে তনি মান খাঙ্গাই তো চাও সঙ্গ হাতি বারসম ওয়াইসেন সঙ্গ ফ্রিজ ন সই মান খাকাই বেলেখানে চাও তা
1: আমি এখানে নগান্তিনে যে ইয়াক সুজানাই টেপ ও টেপ বো বাক্সা বাক্সা চুগুসি মুগুঙ্গই কর্মসাই দো বাক্সা মানে সমানে ও টেপ রক আবর বহাইন সিদ্রাঙ্গি সিমুগুন দো তারমানকি আরো তো সাল ব্রুম ব্রুম বিম বাইকে আরো নি মানে খানি সুবলে আবর জার ওঙ্কা আবো নাঙি দো সাল ব্রুম আবো ন সুব মানে নাগো যে মানে রোগ সবাই খেয়ে থাইছেন তো সাকা সিঙ্ক যে জায়গা যেন মানে সু আবো স্টিল ফানো খা সিমেন্ট ফানো খা টাইলস ফানো খা বাক্সা তো মার্বেল রুম যে সাপা নুথু অবনে যেন সাল ব্রুম ব্রুম মানে সবাই খেয়ে কেন যেন লগে লগে সুত্র ওই শুকলাই রে খাঙ্কা কচুম তমে আরো যেন শুকলাই হুই শুক্লাই রে হাঙ্কায় আপনি কাছে বাহাইব
0: অঙ্কুন ডাস্টবিন টন মানে নব বকলাপ গদান যাক ডাস্টবিন উইস অঙ্ক মানে মানে ইউজ খাইমা গা চাও তা হাঙ্কাই বাক্সা কাইতো তাবক তো মানে তামনে টাউন টনের তো খসর জাগাও তমা বলে হাঙ্কাই সঙ্গা মরগ্ন আসে

0: daga usar ka phataro se sang kamyam se phataro ton phana ora to nok bisingun ma tong le nok ma tong ne ro phana am bagi baklab gana ngo ton ma khai am je mane hamir no berun bagi belakhin sa ota
1: ai sal brum brum je shok jakne ham tarok no je phataro khibi ni ma
0: khibi ni ma ke sa
1: de lekhi chao au kapang ma no tong chi kon chi kon chung je je ko krok no chung asa ke khari we wan chu ja gya phia ba aburo belakhi chi nango chung saf sutra tong ni ba ke ka te bu kapang to chung sal ke pram khana je jara bu kari khama tini chung asuk salai no no ba sa shinu ham bu ko khimani no belakhi ham bai tini chini o pandau phai buri ro চিনি ন গান্ধীন ভাইকে সাপ সুতরা তন্নানি নাং চিনি নক নু খুঙে যত নি সাক্ষা হামনি বাগে অবনতি কক লাম সাইখনা রমান বাগে তাই খনাও তুমি তাকুকতে পুকুর সঙ্গ নরগ্ন হাম্বাই আফার নরজাত কাহাম করুন তম্বাই দি হাম্বাই
0: হাম্বাই

আশোক জরাখানা বাইকা বেরেরং পান্ডা নগর তিনে বেরেরং পান্ডা নগুলো নক গানতিন বাইকে সাফসুতরা খাই তাই ম কক নতুন কগলাম সাইকনার কা হিমানী দেব বর্মা তাবুক খানাবাই না খেরংবার পান্ডা তিনে খেরংবার পান্ডানি পৈলানি রেজামুং সম্বলকী দেব বর্মানী জাতনী রেজামুং খনার জাগানা

0: আসুক জর খারাপ বাকিয়া কেরংবার পান্ডাব সম্বলকে দেবর মানে জাতনি রেচামু বিগুল তাব খানার জাগান কনিকা মারাকনি রেচামু
1: নুরু মান্দিনি দিমারি সিনি মিমাগি ছটা ও কমকা গুফ্রে দাও মিনি মাকু জাগেল না কমখা মগ্রে পানা অনবা মখ অনবা দুরা দু দুরা চাকো সঙ্গিয়া মিরা চাকো মিনি মাকু মুগা দি নানি মাকু দুক দু অনবা মুখ অনবা নুরু মান্দিনি দিমারি সিনি মিমাগি ছোটা ও কমখা গুফ্রেডা ও আবাহা খাখি ও আবাগার মাকু মিমাগি ছোটা না কমখা গুফ্রেডা না নুরু মান্দিনি দিমারি সিনি আবাহা খেংখ্রাকু আবাগার মাকু

দুরা দুদুর আচা ক সং দিয়ে আমি আচা ক কবি শ্রী খুশা বাবনে হে স্থল রং মিশেপ খুশা রা বাবনে হে অনবা খা অনবা নানিমা কমু গাদি অনবা মিনিমা কদক দই রা অনবা খা অনবা নুরু মান্দিনী দিমারিসিনি মিমাগি চদা খমখা রং ফেটা অনবা মখা অনবা

চাষের কথা আজকের প্রসঙ্গ পেঁপে চাষ। ত্রিপুরা রাজ্যে ফলের মধ্যে পেঁপে একটি জনপ্রিয় ফল। এটা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে চাষ হয়ে থাকে। পেঁপেকে পুষ্টিকর, অর্থকরী এবং গুরুত্বপূর্ণ ঔষধি ফসল হিসেবে গণ্য করা হয়। ত্রিপুরাতে পেঁপে সবজি এবং ফল দুভাবেই ব্যবহৃত হয়। ভাইরাস এবং ছত্রাক জাতীয় রোগে সহজেই আক্রান্ত হয় বলে খুব কম চাষি পেঁপের চাষ করে। উপযুক্ত সময়ে রোপণ, চারা তৈরি এবং বিজ্ঞানসম্মত উপায়ে পরিচর্যা করলে ওই রোগগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব। সারা বছর ফসল পাওয়ার জন্য বাড়ির বাগানে সহজেই পেঁপে চাষ করা যায়। পেঁপে কেরিকেসি পরিবারভুক্ত। কোন কোন পেঁপের জাত পাতার কাণ্ডগুলি বেগুনি বর্ণের হয়। ফলগুলির মধ্যম থেকে বড় আকৃতির, এক একটি ফলের ওজন প্রায় 2.5 কেজির মতন। অনেক জাত আবার বেটে এবং বেশি ফলন দেয়। ফলগুলি আয়তকার হয়। এটা গাইনোডায়োসিয়াস গোত্র, যেখানে বাতাসের গতিবেগ বেশি, ওইসব অঞ্চলের জন্য উপযোগী অনেক ধরনের পেঁপের জাতেরও চাষ হয়ে থাকে। কোন কোন পেঁপের জাতের আবার ফলগুলি মধ্যম আকৃতির, অন্যান্য পেঁপের জাতের তুলনায় বেশি দিন সংরক্ষণ করা যায়। ভাইরাস এবং নিমাটোডের প্রতিবন্ধক। পুষা নানহা, এটা বেটে জাতের হয় এবং কিচেন গার্ডেনের জন্য উপযোগী। পেঁপে উষ্ণ আর্দ্র আবহাওয়াতে ভালো হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার উঁচু পর্যন্ত চাষ করা যায়, কিন্তু তুষারপাত সহ্য করতে পারে না। পেঁপে চাষের জন্য আদর্শ তাপমাত্রা হল 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। গাছের বৃদ্ধি এবং ফলের পরিপক্কতা ব্যাহত হয় যখন তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। ফুল আসার সময় শুষ্ক আবহাওয়া বন্ধাত্বের কারণ হয়, আবার ফলের পরিপক্কতার সময় ফলের মিষ্টত্ব বৃদ্ধি করে। সাধারণত পেঁপে বীজের মাধ্যমে চাষ করা হয়। পেঁপের বীজ 60 থেকে 90 দিনের মধ্যে অঙ্কুরোদ্গমের ক্ষমতা হারিয়ে ফেলে। নতুন টাটকা বীজে অঙ্কুরোদ্গম হয় না, তাই বীজকে কাঠের গুঁড়ো বা গোবরের ছাই দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছায়া জায়গাতে শুকানো উচিত। প্রতিটি গর্তে 2টি চারা লাগানো উচিত। ঠিক মতো পরিচর্যা করলে পেঁপে গাছে 4 থেকে 7 মাসেই ফুল আসে। কোনো কোনো গোত্রের ক্ষেত্রে ফুল আসার পর প্রতি গর্তে 1টি গাছ রেখে বাকিগুলিকে সরিয়ে ফেলা উচিত, যাতে প্রতি 10টি স্ত্রী গাছের জন্য 1টি পুরুষ গাছ থাকে। পেঁপে তাড়াতাড়ি বৃদ্ধি হয়, তার জন্য খাদ্য যোগান দরকার। প্রতি বছর প্রতি গাছের জন্য যে সারের প্রয়োজন হয় তা হল গোবর সার, ইউরিয়া, সিঙ্গল সুপার ফসফেট, পটাশ, নিমকেক ইত্যাদি। প্রথম বছর রক্ষণকারী জলসেচের প্রয়োজন। দ্বিতীয় বছর থেকে শীতকালে 10 দিন অন্তর এবং গ্রীষ্মকালে 5 দিন অন্তর জলসেচের প্রয়োজন। আগাছা নিয়ন্ত্রণ প্রয়োজন, কারণ রোগের বাহক এবং পোকার আশ্রয়দানকারী হল পেঁপে গাছ। মূল কাণ্ডের কাছে ছোট কাণ্ড বা কুকড়িয়ে সরিয়ে ফেলা উচিত, কারণ এরা শুধু পুষ্টি শোষণ করে। গাছে বেশি ফল ধরলে সাহায্যকারী হিসেবে ঠেকা দেওয়া প্রয়োজন। জাত এবং তাপমাত্রার উপর নির্ভর করে একটি পরিপক্ক ফলে পরিণত হতে সময় নেয় প্রায় 130 থেকে 165 দিন। পেঁপের লাভজনক উৎপাদনক্ষম প্রায় 3 বছর। প্রতিটি ফলের মরশুমে 1-1টি গাছে প্রায় 20 থেকে 40টি ফল ধরে, যার গড়পট্টা ওজন হয় 40 থেকে 75 কেজি। 1-1টি ফলের মরশুমে প্রায় 60 থেকে 75 মেট্রিক টন প্রতি হেক্টরে ফল আশা করা যায়। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল পেঁপে চাষ।

গানটি শুনলেন কানন দেবীর কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারের গানটি আপনারা শুনবেন সুধা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন গীতা সেনের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে পরের গানটি আপনারা শুনবেন তড়িৎ চৌধুরীর কণ্ঠে।

0: গানটি শুনলেন সঞ্জিদা খাতুনের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে চার দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগত

0: পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের সূচনার আনুষ্ঠানিক করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিহারে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়া সহ একাধিক বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে ছ উইকেটে 419 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের সংস্থার সুজুকির সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্য থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
1: Journey that Suzuki has traveled in the last four decades, we see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent, and we would like to see 1,580 Suzukis being created out of India.
0: জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেসিসিআই এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি জেআইবিসিসি এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্য জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। গোয়েল বলেন, দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপনের এই সময়টাকে কাজে লাগিয়ে ভারত ও জাপানের বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা উচিত। উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীযূষ গোয়েল 4 দিনের সফরে জাপানে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে সহসভাপতিত্ব করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকও করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন ভার্চুয়াল মাধ্যমেও চলবে। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে পৌঁছেছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল এস আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি। উল্লেখ্য, মুসুনুরুর গুরমে পপকর্ণিকা এশিয়ার অন্যতম প্রধান পপকর্ন প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং সারা ভারতের সিনেমা হলগুলিতে পপকর্ন সরবরাহ করে। ইডির লখনৌ অফিস আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ ও হস্তান্তরের মামলায় আজ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর ও গাজিয়াবাদ এবং হরিয়ানার ফরিদাবাদের 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, মামলাটি জম্বুদ্বীপ এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস লিমিটেড সংক্রান্ত, যারা নকল চালান এবং ই ওয়ে বিলের মাধ্যমে ভুয়ো আইটিসি তৈরি ও হস্তান্তর করেছে অথচ প্রকৃত পণ্যের কোনো বাণিজ্য হয়নি। তদন্তে ব্যাপক চক্রাকার লেনদেন, দ্রুত অর্থ স্থানান্তর এবং একাধিক ভুয়ো ও অস্তিত্বহীন সংস্থার মাধ্যমে নগদ হস্তান্তরের প্রমাণ পাওয়া গেছে। জিএসটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই 9,63,00,000 টাকার ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ এবং 10 কোটিরও বেশি ট্যাক্স ক্রেডিট হস্তান্তরের ঘটনা নিশ্চিত করেছে, যার ফলে সরকারি কোষাগারে বড় ধরনের ক্ষতি হয়েছে। লখনৌতে 18তম ব্রিক্স একাডেমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিক্স শেরপা সুধাকর দালেলা বলেছেন, ভারতের সভাপতিত্ব হিউম্যানিটি ফার্স্ট বা মানবিকতা প্রথম নীতিতে পরিচালিত হচ্ছে। তিনি জানান, স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের উপর জোর দিতে প্রায় 30টি শহরে 400রও বেশি বৈঠক হয়েছে। দালেলা বলেন, ব্রিক্স আজ উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির সহযোগিতার প্রধান মঞ্চে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি ঐতিহ্যবাহী ও সম্প্রদায়ভিত্তিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, ভারতের ব্রিক্স সভাপতিত্বের অংশ হিসেবে 23-25 আগস্ট লখনৌতে ব্রিক্স একাডেমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল ও আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে কয়েকশো একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী পাটনার সকল প্রধান ঘাটে নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় বিহার সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। শ্রী চৌধুরী জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিলে গঙ্গার জলপ্রবাহ সহজতর হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইএমডি ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী দু থেকে তিন দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ ও অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ ভারত সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্যদের কাছ থেকে এই বিষয়ে জবাব তলব করেছে। সরকারি আধিকারিক ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে এই আবেদনে তদন্তের দায়িত্ব রাজ্য সরকারের হাত থেকে সিবিআই এর কাছে হস্তান্তরের আর্জি জানানো হয়েছে। ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ন্ত্রণমূলক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারগুলির আওতায় মেডিকেল ডিভাইসেস রুলস 2017 তিনটি প্রধান ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশনের কাজ বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার নিয়মকানুন শিথিল করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিন্ন ফি নির্ধারণ এবং ক্লিনিক্যাল পরীক্ষার আবশ্যকতা থেকে অব্যাহতির ক্ষেত্রে স্বীকৃত অঞ্চলের তালিকায় ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা। ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠক আগামীকাল চীনে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল, চীনের বিদেশমন্ত্রী, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ওয়াং ই এই বৈঠকে অংশ নেবেন। ওয়াং ই এর আমন্ত্রণে দুদিনের চীন সফরে অজিত দোভল আজ বেজিং পৌঁছেছেন। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বুধবার থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম, লাও, পিডিআর এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। লাও পিডিআরে তিনি ঐতিহাসিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন এবং যৌথ ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করছে। সৌদি আরবের ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাই এর বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে 6 উইকেটে 419 রান করেছে। আজ হাতে 300 রান ও 5 উইকেট নিয়ে ভারত ব্যাট করতে নামে ঋষভ পন্ত 63 ও ধ্রুব জুরেল 59 রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডো 4টি উইকেট নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে 4 দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 9ম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড ব্রিজের আনুষ্ঠানিক সূচনা করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। খবর শেষ হল, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি। আজকে শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

এতক্ষণ শুনলেন লোকগীতি। আজকে শিল্পী ছিলেন উৎপলেন্দু চৌধুরী, আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন নজরুল গীতি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।
1: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. Commerce and Commerce and Industry Minister Piyush Goyal says India is negotiating free trade agreements with 8 to 9 more groups of countries, aiming to cover 75% of global trade. Supreme Court issues notice to Centre on plea seeking CBI probe into JPSC

ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আপনারা শুনবেন চাকমা গান, শিল্পী অর্পিতা চাকমা। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিটে ঘর গৃহস্থীর আসরে ত্রিপুরায় তৈলবীজ চাষ, এ প্রসঙ্গে শান্তনু চক্রবর্তীর সাক্ষাৎকার প্রচারিত হবে। ঘর গৃহস্থীর আসরে পরে লোকগীতি শুনবেন শিল্পী সুখবিলাস বর্মার কণ্ঠে। সন্ধ্যে সাতটায় শুনবেন ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ককবরক সংবাদ এবং সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে স্থানীয় বাংলা সংবাদ। রাত আটটা বেজে পাঁচ মিনিটে আপনারা শুনবেন সংবাদ বিচিত্রা। রাত আটটা বেজে পনেরো মিনিটে শুনবেন হিন্দি ছবির গান। রাত আটটা বেজে তিরিশ মিনিটে আধুনিক গান শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। রাত নটায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত নটা বেজে পনেরো মিনিটে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট আপনারা শুনবেন। রাত নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন ক্রীড়া প্রসঙ্গ। রাত দশটা বেজে দশ মিনিটে আপনারা শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি এবং রাত দশটা বেজে পনেরো মিনিটে আপনারা শুনবেন আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা দুটো বেজে তেত্রিশ মিনিট হয়ে তিন সেকেন্ড।

0: in multiple crimes including extortion, cross-border arms and narco-trafficking, and a foiled grenade attack in Ludhiana. The Unified Payments Interface UPI has completed 10 years of transforming digital payments and has emerged as the backbone of India's digital payments ecosystem. UPI, which was launched on 25th of August 2016, has surged almost 13,000-fold in transaction volume. The Finance Ministry said that the annual transaction volume expanded from just 1.78 crore transactions in 2016-17 to over 24,162 crore transactions in 2025-26. The West Bengal government is set to form a new disaster response force called the Arjun Bahini by recruiting the Agniveers to deal with emergencies. Chief Minister Shubhendu Adhikari said the force will become operational in September. So far, 200 personnel have been selected through the Sainik Board. Of them, 100 will be stationed in Kolkata, 50 in the hills and 50 in Sagar. President Draupadi Murmu will confer national awards to teachers or NET on 21 teachers and faculties of higher educational institutions and polytechnics on 5th September in New Delhi on the occasion of National Teachers' Day. The award is conferred to teachers and faculty members based on their exemplary performance. Benchmark domestic equity indices ended in a negative zone today. Sensex declined 172 points to close at 77,369. Nifty also fell 33 points to settle at 24,219. And in cricket, India declared their first innings at 549 against host Sri Lanka. And that is the end of this news bulletin.
1: আপনার
2: সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোন আপোষ নয়। মানিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশন নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
3: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
1: ওই ব্যাগটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক, কি বলো?
3: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
1: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
2: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। মানিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
4: আকাশবাণী আগরতলা।

0: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে তাহলে একদম দেরি করবেন না অবিলম্বে রিপোর্ট করুন আপনার দ্রুত পদক্ষেপে বেঁচে যেতে পারে আপনার টাকা আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ মনে রাখবেন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ অজানা লিঙ্কে ক্লিক করবেন না আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন
1: হ্যাঁ গো স্কুল তো খুলতে চললো
2: ওই ব্যাগটাই চলে যাবে না গো ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক কি বলো
1: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে
2: ও এরপর তো ফিজ আর বুকসও আছে
3: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয় মনপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য কল করুন 1-800-420-2233
1: হ্যাঁ গো স্কুল তো খুলতে চললো
2: ওই ব্যাগটাই চলে যাবে না গো ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক কি বলো
1: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে
2: ও এরপর তো ফিজ আর বুকসও আছে
3: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয় মনপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য কল করুন 1-800-420-2233
4: ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর এবারে শুনবেন মেরে বাপ পেহলে আপ ছবি থেকে সুনিধি চৌহান এবং সহশিল্পীদের কণ্ঠে গাওয়া শম্মা এই গানটি

0: আপনারা শুনছেন চিত্রগীতি হিন্দি ছবির গান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর।
1: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
2: ওই ব্যাগটাই চলে যাবে না গো? ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক, কি বলো?
1: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
2: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
1: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233। হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
2: ওই ব্যাগটাই চলে যাবে না গো? ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক, কি বলো?
1: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
2: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
1: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
0: ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা শুনছেন চিত্রগীতি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

এতক্ষণ আপনারা শুনলেন চিত্রগীতি পর্বে হিন্দি ছবির গান আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন চাকমা গান, আজকের শিল্পী অর্পিতা চাকমা।

এতক্ষণ আপনারা শুনলেন চাকমা গানের অনুষ্ঠান। আজকের শিল্পী অর্পিতা চাকমা। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: भरोसा वही है जो समय के साथ और स्ट्रांग हो जाए, जैसे आपका भरोसा मारुति सुजुकी पे। और इसी भरोसे के लिए हम आपको कहना चाहते हैं थैंक यू। स्पेशल लॉयल्टी रिवॉर्ड्स के साथ अपग्रेड करें टू द ब्रांड न्यू मारुति सुजुकी विक्टोरियस विद अ लॉयल्टी रिवॉर्ड ऑफ अप टू ₹20,500 और विक्टोरियस के 50,000 प्राउड ओनर्स की एक्सक्लूसिव सर्कल का हिस्सा बने।
1: ऑफर वैलिड फॉर एग्जिस्टिंग मारुति सुजुकी कस्टमर्स। TNC अप्लाई।
2: Modern design, advanced tech. Explore Korun Maruti Suzuki Alto Caton. Jate aaje, mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags, next-gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine, our spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
3: Aaj ashun, kacher Maruti dealership e. Short term project.
2: Discover Korun Driving Perfection Maruti Suzuki Wagoner er shonge. Jate ache a true tall boy design, strong look, robust design, advanced K-Series engine, ideal start-stop technology, our safety features, jamun 6 airbags, ABS with AVD. Pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
3: Aaj ashun, kacher Maruti dealership e. Short term project.
4: আকাশবাণী আগরতলায় শুরু হচ্ছে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে সংখ্যাকে জানো এ সম্পর্কে পাঠ দিচ্ছেন বতডেপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রূপা মোদক।
5: প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সংখ্যাকে জানো এই নিয়ে একটু আলোচনা করব। সংখ্যা নিয়ে কাজ করতে আমরা বেশ মজা পাই। বিভিন্ন সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করতে আমরা শিখেছি। সংখ্যার তুলনামূলক বিচার যেমন দুই বা ততোধিক সংখ্যার মধ্যে করতে শিখেছি, আবার দুটো সংখ্যার মধ্যে যার অঙ্ক সংখ্যা বেশি সেটি বড় সংখ্যা সে সম্পর্কে আমরা অনেকেই জানি। দুটো সংখ্যার অঙ্ক সংখ্যা সমান হলে বাদিক থেকে যেটির প্রথম অঙ্কটি বড় সেটি বড় সংখ্যা। এখন তোমাদের যদি বলা হয় 3, 6, 8, 4 এই চারটি অঙ্ক দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি তৈরি করো, তাহলে অঙ্কগুলোকে বাদিক থেকে পরপর বড় থেকে ছোট ক্রমে সাজালে সবচেয়ে বড় সংখ্যাটি পাওয়া যাবে এবং অঙ্কগুলোকে পরপর ছোট থেকে বড় ক্রমে সাজালেই সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 3, 6, 8, 4 দিয়ে বৃহত্তম সংখ্যাটি হবে 8, 6, 4, 3 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3, 4, 6, 8, 9, 0, 2, 5। এই চারটি অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা কত হবে এর উত্তর হবে 9, 5, 2, 0। এবার এই চারটি অঙ্ক দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলতে পারো কি? হ্যাঁ, আমরা আগে বলেছি যে ছোট থেকে বড় ক্রমে সাজালেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তাহলে এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0, 2, 5, 9 তাই হবে কি? কারণ সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে এখানে 0, কিন্তু তা নয়, এটা চার অঙ্ক বিশিষ্ট হয়নি, এটা তিন

অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। তাহলে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 2059। প্রথমে জিরো সবচেয়ে ছোট অঙ্ক, তারপরে ছোট অঙ্ক টু। আমরা জিরোকে প্রথমে রাখতে পারি না বলে তারপরের যে ছোট অঙ্কটি আছে সেটাকে আমরা প্রথমে নিয়ে নেব, তারপর জিরোকে দেব। তাহলে 2059 হবে উত্তর। আমরা জানি এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তারপরেই শুরু হয়ে যায় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ 9 সঙ্গে এক যোগ করে দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এবারে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, তার সঙ্গে এক যোগ করে পাওয়া যায় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 100। আবার দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক যোগ করলে পাই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সঙ্গে এক যোগ করলে পাই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে বলো 100000 কীভাবে এলো, মানে 100000 কীভাবে এলো? পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9999, পাঁচটা 9। এর সাথে এক যোগ করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং 5টা 9, তার সঙ্গে যদি 1 প্লাস করি তাহলে আসে 1 সঙ্গে 5টা 0, মানে 100000। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলা হয় 100000। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলা হয় 1000000। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলা হয় 1 কোটি। কিছু কিছু বড় সংখ্যা যেমন 3894 বা 7035 এমন সংখ্যাগুলিকে পড়তে একটু অসুবিধা হয়, তাই তো? কখনো কখনো নির্দেশক ব্যবহার করলে বড় সংখ্যা পড়া ও লেখা সহজসাধ্য হয়ে যায়। যেমন একক, দশক, শতক, হাজার এগুলো ব্যবহার করে পড়লে সেটা অনেক সহজ হয়। ভারতীয় গণনা পদ্ধতিতে কমা ব্যবহার করে হাজার, লক্ষ এবং কোটিকে চিহ্নিত করা হয়। আন্তর্জাতিক গণনা পদ্ধতি ভারতীয় পদ্ধতি থেকে একটু আলাদা। এই পদ্ধতিতে একক, দশক, শতক, হাজারের পর লক্ষ, কোটির পরিবর্তে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ইত্যাদি শব্দ ব্যবহার হয়। এই পদ্ধতিতে তিনটি সংখ্যার পরপর কমা ব্যবহার করা হয়। প্রথম কমা দিয়ে হাজার, দ্বিতীয় কমা দিয়ে মিলিয়নকে চিহ্নিত করা হয়। 7950 সংখ্যাটিকে ভারতীয় পদ্ধতিতে পড়া হয় 7,95,02,394। সংখ্যাটি আরেকবার বলছি, 7950 এটিকে ভারতীয় পদ্ধতিতে বলা হয় 7,95,02,394। এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে পড়া হয় 79,502,394। এখন যদি বলি 8,12,14,703, এটাকে সংখ্যায় লিখলে দাঁড়াবে 8,12,14,703। আমাদের রোজকার জীবনেও কিছু ছোট বড় একক ব্যবহার করা হয়। একটি পেন্সিলের দৈর্ঘ্য যেমন ছোট একক সেন্টিমিটারে মাপা যায়, তেমনি কোনো জায়গার দূরত্ব মাপতে বড় একক কিলোমিটার ব্যবহার করা হয়। আবার কখনো পেন্সিলের দৈর্ঘ্যের চাইতেও ছোট দৈর্ঘ্য মাপার দরকার পড়ে, সেটা মাপতে মিলিমিটার একক ব্যবহার করা হয়। 1 সেন্টিমিটার = 10 মিলিমিটার। শুধু দৈর্ঘ্য নয়, ওজন মাপার জন্যেও একক ব্যবহার করা হয়। তরলের পরিমাণ মাপার জন্যেও কিছু একক ব্যবহার করা হয়। দৈর্ঘ্যের একক মিটার, ওজন বা ভরের একক গ্রাম, তরলের একক লিটার ব্যবহার করা হয়। ছোট বা বড় একক হলে এদের সামনে কয়েকটা শব্দ ব্যবহার করা হয় শুধুমাত্র, যেমন কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এগুলোর সঙ্গে দৈর্ঘ্য হলে আমরা লিখব কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওজন হলে বলব কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। একই রকমভাবে যদি তরল পদার্থের ওজন মাপি আমরা, তাহলে সেটা হবে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে আমরা যদি কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি এগুলো মনে রাখি, তাহলে দৈর্ঘ্য, ভর বা

তরল হলেও তাদের প্রত্যেকটা ওজনে আমরা সঠিকভাবে মাপতে পারবো। 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার। তাহলে 1 কিলোমিটার কত মিলিমিটার হবে? 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, তাহলে 1000 × 1000 মিলিমিটার, তার মানে 10 লক্ষ মিলিমিটার। আমরা কিলোর সঙ্গে 10 গুণ করলে হেক্টো পাবো, হেক্টোর সঙ্গে 10 গুণ করলে ডেকা, ডেকার সঙ্গে 10 গুণ করলে মিটার, একই রকমভাবে 10 গুণ করে ডেসিমিটার, সেন্টি, মিলি, 10 করে গুণ করে যাব। আবার উল্টো দিক থেকে যদি আমি কোনো মিলিগ্রাম বা মিলিমিটার এগুলোকে আমি কিলোমিটার বা মিটার আনতে যাই, তাহলে 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার, তারপর পাবো ডেসিমিটার, তারপর মিটার, তারপর ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এভাবে পেয়ে যাব। কখনো কখনো আমরা প্রকৃত সংখ্যা বলতে অসুবিধা হয়, যেমন একটি মাঠে ক্রিকেট ম্যাচ দেখতে ঠিক কতজন লোক এসেছে তা বলা একটু কষ্টকর। এক্ষেত্রে আমরা অনুমান করে বলি যে 1500 লোক জড়ো হয়েছে হয়তো, সেখানে হয়তো কথাটা বলতে হয়, কারণ সঠিকভাবে কত লোক এসছে সেটা বলা সহজ নয়। এর মানে 5000 লোক না হলেও কিছু কম বা বেশি হতে পারে, এরকম অনেক ক্ষেত্রে আমাদের অনুমান করতে হয়। তার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই, এটা নির্ভর করে তুমি কিসের আনুমানিক হিসেব বের করতে চাও, তুমি কতটা নিখুঁত হিসেব বের করতে চাও তার উপর। শতকের ঘোরের আসন্নমান নির্ণয়ে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো 100 অপেক্ষা 0-এর নিকটবর্তী সংখ্যা, তাই এদের শতকের ঘোরের আসন্নমান হবে 0। 51 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো 0 অপেক্ষা 100-এর নিকটবর্তী, তাই এদের শতকের ঘোরের আসন্নমান হবে 100। 50 সংখ্যাটি 0 এবং 100 থেকে সমদূরবর্তী হলেও 50-এর আসন্নমান 100 লেখা হয়। একই রকমভাবে 1000-এর ঘরের আসন্নমান নির্ণয়ে 1 থেকে 499 পর্যন্ত সংখ্যাগুলো 1000 অপেক্ষা 0-এর নিকটবর্তী, তাই এদের 1000-এর ঘরের আসন্নমান হবে 0। আবার 501 থেকে 999 সংখ্যাগুলো 0 অপেক্ষা 1000-এর নিকটবর্তী, তাই এদের 1000-এর ঘরের আসন্নমান হবে 1000। 500 সংখ্যাটির আসন্নমান হবে 1000, এটি 0 এবং 100-এর সমদূরবর্তী হলেও 500টিকে 1000-এর আসন্নমান হিসেবেই ধরা হয়। যোগফল বা বিয়োগফলের আসন্নমান নির্ণয় করতে প্রথমে ঠিক করতে হবে তুমি কোন ঘরের আসন্নমান নির্ণয় করতে চাও। যেমন 1000-এর ঘরেও আসন্নমান নির্ণয় করতে পারো, আবার 100-এর ঘরেও করতে পারো, 10-এর ঘরেও করতে পারো। এখন কোন ঘরের আসন্নমান নির্ণয় করলে আমার যোগ বা বিয়োগফলটি সঠিক হবে বা মোটামুটি ঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। যেমন 5290 ও 17986, আবার বলছি 5290 ও 17986, এর যোগফল নির্ণয় করতে হলে 17986-এর আসন্নমান হবে 18000, মানে 18000। 17986-এর আসন্নমান হবে 18000। 5299-এর আসন্নমান হবে 5000, তাহলে এদের অনুমিত যোগফল হবে 23000। 18000 5000 যোগ করলে পাই 23000। আবার 5673 ও 436 এর বিয়োগফল নির্ণয় করতে 1000-এর ঘরের আসন্নমান নির্ণয় করলে তা হবে 5673-এর আসন্নমান 6436-এর আসন্নমান 0, কারণ 436 1000-এর ঘর থেকে 1000 এবং 0-এর মধ্যে 0-এর নিকটবর্তী, তাই 436-এর আসন্নমান 0। সুতরাং এদের বিয়োগফল হবে 6000, যা একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ 5673 থেকে 436 বিয়োগ করলে নিশ্চয়ই বড় সংখ্যা হবে না, সেটা আরও ছোট সংখ্যা হওয়ার কথা। তাহলে আমার সেই অনুমানটাই ভুল হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আগেই নির্ণয় করতে হবে।

ঘরের আসন্নমান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমি হাজারের ঘরের আসন্নমান নির্ণয় করলে সেটা সঠিক হয় না, তাই আমি শতকের ঘরের আসন্নমান নির্ণয় করব। কোনো ঘরের আসন্নমান নির্ণয় করতে এখানে শতকের ঘরের আসন্নমান নির্ণয় করতে হবে। তাহলে 5673 এর আসন্নমান হবে 5700, কারণ 673, 5673, 673 হাজার শতকের মধ্যে হাজার কাছাকাছি, তাই আমি সেটাকে 5700 বলছি। আর 436 এর আসন্নমান হবে 400, তাহলে এদের বিয়োগফল দাঁড়াবে 5300। এটা অনেক বেশি গ্রহণযোগ্য। আগে হাজারের ঘরে করেছিলাম, সেটা গ্রহণযোগ্য ছিল না, এখন শতকের ঘরে করে আমি সেটা গ্রহণযোগ্য বলে মনে করছি। তাহলে আমরা প্রথমে ঠিক করে নেব কোন ঘরের আসন্নমান নির্ণয় করতে হবে। গুণফলের অনুমানের ক্ষেত্রে প্রতিটি সংখ্যাকে সেই সংখ্যাটির সর্বোচ্চ ঘরের আসন্নমান নির্ণয় করে গুণ করতে হয়। যেমন 81 ও 479 এর গুণফল নির্ণয় করতে 479 এর শতকের ঘরের আসন্নমান হবে 500 এবং 81 এর দশকের ঘরের আসন্নমান হবে 80। এক্ষেত্রে আমি যার যার অঙ্ক সংখ্যা অনুযায়ী আমি আসন্নমান নির্ণয় করব, কোন ঘরের আসন্নমান নির্ণয় করব। আবার বলছি, সেই সংখ্যাটির সর্বোচ্চ ঘর, গুণফলের যে দুটো অঙ্ক সংখ্যা থাকবে তাদের সর্বোচ্চ ঘরের আসন্নমান নির্ণয় করব। তাহলে 479 এর আসন্নমান হচ্ছে 500 এবং 81 এর আসন্নমান হচ্ছে 80। সুতরাং এদের অনুমিত গুণফল হবে 80 × 500 = 40,000। ভারতীয় এবং আরবিক সংখ্যা পদ্ধতি ছাড়াও গণনা পদ্ধতিতে আরও একটি পদ্ধতি হচ্ছে রোমান পদ্ধতি। রোমান সংখ্যাগুলো তোমরা নিশ্চয়ই চেনো, রোমান সংখ্যা শুনেছ এবং দেখেছ, সবসময় দেখছি আমরা, কারণ ঘড়িতে যে নাম্বারগুলি থাকে, অঙ্কগুলো থাকে, সেগুলো রোমান সংখ্যা। ঘড়িতে ক্লাসের সংখ্যা বোঝাতে রোমান সংখ্যাগুলো ব্যবহার করা হয়। বড় হাতের আই বা ক্যাপিটাল আই হচ্ছে 1, দুটো ক্যাপিটাল আই হচ্ছে 2, তিনটে ক্যাপিটাল আই হচ্ছে 3। আই এবং ক্যাপিটাল ভি এ দুটো মিলে যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 4। শুধু ক্যাপিটাল ভি হচ্ছে 5, ক্যাপিটাল ভি এবং আই মিলে হচ্ছে 6, ক্যাপিটাল ভি দুটো আই 7। কী করে আসছে দেখো, ক্যাপিটাল 5 হচ্ছে 5, ক্যাপিটাল ভি হচ্ছে 5, তার সঙ্গে আই মানে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 6, ক্যাপিটাল ভি মানে 5 আর দুটো আই মানে 2, 5 + 2 = 7। তেমনি ক্যাপিটাল ভি এবং তিনটে আই এটা মিলে হচ্ছে 8, ক্যাপিটাল আই ক্যাপিটাল এক্স হচ্ছে 9 এবং শুধু এক্স, শুধু ক্যাপিটাল এক্স হচ্ছে 10। এবারে 10 এর পরে আবার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত লিখলে তা হবে 1 থেকে শুরু করে 10। আমি আবার বলছি, ক্যাপিটাল 10 তারপরে আবার 1 থেকে শুরু করে মানে আই থেকে শুরু করে এক্স পর্যন্ত লিখলে তা হবে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো। ক্যাপিটাল এক্সের সঙ্গে ক্যাপিটাল আই সেটা হচ্ছে 11, ক্যাপিটাল এক্সের সঙ্গে ক্যাপিটাল দুটো আই 12, ক্যাপিটাল এক্সের সঙ্গে তিনটে আই 13। তাহলে 14 কী হবে, 14 হবে ক্যাপিটাল এক্স হলো 10 প্লাস 4, আমরা জানি কি 4 হচ্ছে আই এবং ক্যাপিটাল ভি, তাহলে এক্স আই ভি হচ্ছে 14। 15 হচ্ছে এক্স ভি, 16 ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ভি ক্যাপিটাল আই, 17 হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ভি ক্যাপিটাল দুটো আই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ভি ক্যাপিটাল তিনটে 8। তাহলে কি হবে সেটা, সেটা হবে ক্যাপিটাল এক্স হচ্ছে 10, ক্যাপিটাল ভি 5, ক্যাপিটাল তিনটে আই হচ্ছে 3, তাহলে 10 + 5 + 3 সেটা হচ্ছে 18, ক্যাপিটাল এক্স অ্যান্ড আই এক্স সেটা হচ্ছে 19, আর দুটো এক্স মিলে হচ্ছে 10 + 10 = 20। আরও কিছু রোমান সংখ্যা হলো এল মানে 50, সি হলো 100, ডি 500, এম 1000।

0: বলে দিচ্ছি, এল হচ্ছে 50, সি হচ্ছে 100, ডি হচ্ছে 500, এম হচ্ছে 1000। রোমান সংখ্যা লেখার কিছু পদ্ধতি আছে, যেমন কোনো চিহ্ন যদি একাধিকবার লেখা হয় তবে যতবার সংখ্যাটি লেখা হবে ততবার তার মান যোগ করে সংখ্যাটি নির্ণয় করতে হয়। মনে রাখতে হবে একটি সংখ্যা লিখতে কোনো চিহ্নই তিনবারের বেশি লেখা যাবে না, আবার ভি, এল এবং ডি এই তিনটি চিহ্ন কখনোই একবারের বেশি ব্যবহার করা যায় না। কোনো ছোট সংখ্যার চিহ্ন যদি কোনো বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসে তবে চিহ্নের মানগুলো যোগ করে সংখ্যাটি নির্ণয় করতে হয়। কোনো ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের বাম দিকে বসলে তবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার চিহ্নের মান বিয়োগ করে সংখ্যাটি নির্ণয় করতে হয়। রোমান পদ্ধতিতে ভি, এল, ডি চিহ্নগুলো কোনো বড় চিহ্নের বাম দিকে বসানো যায় না, অর্থাৎ ভি, এল, ডি এর মান কখনো বিয়োগ করা যায় না। ঠিক আছে, তাহলে আজকে আমরা সংখ্যা সম্বন্ধে জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এখানে শেষ করছি।
1: এতক্ষণ শুনলেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আমাদের আকাশ কি বলছে। আমাদের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু অঞ্চলে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95% এবং 57%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। পরবর্তী অনুষ্ঠান সূচিতে আছে ঘর গৃহস্থির আসর। এই আসরে আপনারা শুনবেন ত্রিপুরায় তৈলবীজ চাষ, সাক্ষাৎকার দেবেন শান্তনু চক্রবর্তী। এরপর শুনবেন লোকগীতি, শিল্পী সুখবিলাস বর্মা। এরপর রয়েছে ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:15 রয়েছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। রাত 8:30 আধুনিক গান, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। রাত 8:45 সমাচার সন্ধ্যা। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ। রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। রাত 10:15 আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এবার শুনবেন ঘর গৃহস্থির আসর।

0: নমস্কার, শুভ সন্ধ্যা। প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ত্রিপুরায় তৈলবীজ চাষ। আমাদের এই রাজ্যে তৈলবীজ চাষ করে চাষিরা কতটা লাভজনক হতে পারেন কিংবা কতটা এর বাজার রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ শান্তনু চক্রবর্তী। নমস্কার শ্রী চক্রবর্তী।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ত্রিপুরায় তৈলবীজ চাষ, এটাই তো আমাদের আজকের বিষয়। তো তৈলবীজ কী কী রয়েছে যেটা আমাদের এই রাজ্যে চাষ হয়?
1: ঠিক বলেছেন, এমনিতে আমাদের ত্রিপুরাতে মূলত তিনটা তৈলবীজের চাষ খুব বেশি হয়, তিল, চীনাবাদাম আর হচ্ছে সরিষা। তো এমনিতে সারা ভারতবর্ষে অন্য অন্য অনেক রকমের তৈলবীজের চাষ হয়ে থাকে, তার মধ্যে সয়াবিন, তারপর আপনার ক্যাস্টর, তারপর সানফ্লাওয়ার, এগুলো আছে, সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার।

0: তেল, এগুলো চাষাবাদ হয় না। ত্রিপুরাতে মূলত তিল, চীনাবাদাম এবং সরিষা, এই তিনটেরই চাষ হয়ে থাকে।
1: ত্রিপুরাতে তিল, সরিষা
0: এবং চীনাবাদাম,
1: চীনাবাদাম এই তিনটের চাষ হয়ে থাকে। এগুলো কি বাণিজ্যিকভাবে চাষ করা হয়?
0: হ্যাঁ, বাণিজ্যিকভাবে তো অবশ্যই চাষ করা হয়। তবে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে যে প্রস্তুতি বা যে ধরনের যত্ন পরিচর্যার দরকার বা যে পরিমাণ জমির দরকার, সেগুলোকে কি করে বাড়ানো যায়, সুসংহত করা যায়, এই আলোচনাগুলোর মধ্য দিয়ে সেই বিষয়গুলো উঠে আসে এবং তার গুরুত্ব তোটা বাড়ে। তো ত্রিপুরাতে খারিফ খন্ডে দুটো তৈলবীজের চাষ হয়, সেটা হচ্ছে তিল এবং আপনার চীনাবাদাম, আর রবি খন্ডে শীতকালে আপনার সরিষা এবং চীনাবাদাম, এই দুটোর চাষ হয়। অর্থাৎ চীনাবাদামটা দু সময়ই হচ্ছে, বছরের দুই সময়তেই এটা করা যায়। তো মূলত আপনার তিল এমন একটা শস্য, এই তিনটে তৈলবীজের মধ্যে আপনার তিল এবং সরিষা, এটা তো বহু বছর ধরে অনাদিকাল থেকেই ত্রিপুরার চাষিরা করে আসছেন। সমতলের চাষি এবং পাহাড়ি অঞ্চলের যে উঁচু জমি সেখানেও এই চাষটা হয়। যেমন ধরুন আপনার তিল জুমেতে তো চলে আসছে শতাব্দী ধরে। কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা তার যে একক ভূমিখণ্ডের গড় ফলনটা কত বাড়াতে পারি, এবং জাত প্রতিস্থাপনের মাধ্যমে ভ্যারাইটিগুলোকে যদি আমি রিপ্লেসমেন্ট করে দিই তাহলে তার ফলনটা বাড়তে পারে, এবং আপনার পদ্ধতিগুলো, চাষাবাদের পদ্ধতিগুলো পাল্টাতে হবে, বা সময় সময়ে যেরকমভাবে নতুন প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিগুলির ব্যবহারের ফলে উৎপাদন বাড়ানোটাই হচ্ছে এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এটা চলে আসছে।
1: হ্যাঁ, উৎপাদন বাড়ানোটা একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা এবারে আপনার কাছে জানতে চাইব, উৎপাদন বাড়াতে গেলে কি জৈব পদ্ধতিতে চাষ করা উচিত না রাসায়নিক পদ্ধতিতে?
0: দেখুন, এটা
1: আমরা এখন জৈব পদ্ধতির দিকে আবার যাওয়ার চেষ্টা।
0: ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক। আমি উত্তরটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, এই কারণে দিচ্ছি যাতে কৃষক বন্ধুদের বুঝতে সুবিধা হয়। যে আমি এটাকে সরাসরি বলবো না যে জৈব পদ্ধতিতে করলে উৎপাদন বাড়বে না রাসায়নিক পদ্ধতিতে করলে উৎপাদন বাড়বে। জৈব পদ্ধতিতে চাষ করার প্রয়োজনীয়তাটা, গুরুত্বটাকে আমাকে আগে বুঝতে হবে। দেখুন, ক্রমাগতভাবে যদি আমি রাসায়নিক সার ব্যবহার করতে করতে কি হয়, জমির যে মাটির গঠন এবং গ্রথন, স্ট্রাকচার এবং টেক্সচার দুটোই নষ্ট হয়ে যায়। তার মধ্যে অর্গানিক ম্যাটারের পরিমাণটা কমে যায়, যা দ্যাট ইজ জৈব পদার্থের যে পরিমাণ মাটিতে সেটা কমে যায়, মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়, মাটির মধ্যে বায়ু চলাচলের ক্ষমতা যেটা সেটাও কমে যায়। অর্থাৎ কিনা মাটির ভৌতিক এবং রাসায়নিক এবং খাদ্য পুষ্টি সাপ্লাইয়ের যে ব্যবস্থাপনা থাকে সেইগুলো নষ্ট হয়ে যায়। সেই জায়গাটাকে আগে মাটির স্বাস্থ্যটা বিঘ্নিত হয়, ডাউন হয়ে যায়। মাটির স্বাস্থ্যটাকে আগের জায়গায় ফিরিয়ে আনাটাই হচ্ছে জৈব কৃষির মূল
1: উদ্দেশ্য।
0: এবং শুধু মাটির স্বাস্থ্যটাকে ফিরিয়ে আনা নয়, পাশাপাশি উচ্চ ফলন দেওয়ার মতন যে মাটির ক্ষমতা, স্বাস্থ্যটা আগে ছিল সেই জায়গাটাতে নিয়ে আসাটাই হচ্ছে জৈব কৃষির মূল লক্ষ্যটা, লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বিষয়টাকে এইভাবে দেখতে হবে, কৃষক ভাইদেরকে এইভাবে দেখতে হবে যে আমাদের গড় ফলনটের থেকে বেশি পেতে হবে বা গড় ফলন পর্যন্ত আমাকে অ্যাচিভ করতে হবে, পাশাপাশি দীর্ঘস্থায়ীভাবে যাতে বেশি ফলনটা আমরা পেতে পারি, মাটির স্বাস্থ্যটা যাতে বজায় থাকে, তার জন্য জৈব পদ্ধতি বা জৈব চাষের যে পদ্ধতিগুলো, ছোট ছোট পদক্ষেপগুলো আছে সেগুলোকেও আমার করে নিয়ে যেতে হবে। ব্যাপারটা এরকম, অর্থাৎ একটু সহজ করে বলছি, মনে করুন আপনার যেমন ধরুন শস্য পর্যায়ে একটা পদ্ধতি, কৃষক ভাইয়ের তো ভূমিখণ্ড একটাই, জমি তো একটাই, বিভিন্ন ঋতুতে ওরা বিভিন্ন রকম ফসল করছেন। তো এখানে আমার বক্তব্য থাকবে যে শস্য পর্যায়টার মধ্যে যেন একবার অন্তত, বছরে একবার অন্তত ডাল জাতীয় চাষের চাষ করা হয়। তাতে কি হয়, মাটিতে বাতাসের নাইট্রোজেনটা সরাসরি আবদ্ধ হচ্ছে, আর ক্রপ রেসিডিউ অর্থাৎ ডাল চাষের যে এগুলো আছে এগুলোকে আবার মাটির সাথে মিশিয়ে দিলে কি হয়, মাটির জল ধারণ ক্ষমতা এবং জৈব পদার্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তারপরে আপনি যদি তৈলবীজ চাষ করেন অটোমেটিক্যালি আগের পদ্ধতিতে

0: একই জাত একই সার পরিমাণ দিয়ে যদি আপনি চাষ করেন তাহলে কি হবে, তার ফলনটা বেড়ে যাবে। তো এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, ছোট্ট দৃষ্টান্ত। এরকম দৃষ্টান্ত ছোট ছোট অনেকগুলি হতে পারে। তো এটা এটা শুধু তৈলবীজ চাষের জন্য নয়, এটা বিভিন্ন রকম শস্য পর্যায়ে বা বিভিন্ন রকম শস্যের চাষ করতে গিয়ে আমাদের এই জৈব চাষের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। জৈব চাষের অনেকগুলো দিক আছে, তো সেইগুলো আলোচনা আমি তৈলবীজ চাষের সঙ্গে খুবই সম্পৃক্ত। তো এটা এটা আলাদা আলোচনার বিষয়বস্তু,
1: ছুঁয়ে যেতে হয়।
0: হ্যাঁ, ছুঁয়ে যেতে হয়, ঠিক। তো ডাল চাষের, শস্য চাষের আলোচনা হচ্ছিল, তো সেখানে আমার মাথায় রাখতে হবে যে আমি যে কিভাবে আমরা একই জমি থেকে গত বছর আমরা তৈলবীজের যা ফলন পেয়েছিলাম তার থেকে যদি আমরা একটু ফলন বাড়াতে পারি, একটু বলতে ধরুন তিল, তিল গড় পড়তা উৎপাদন হচ্ছে দু মন আড়াই মন প্রতি কানি জমিতে বর্তমানে, কিন্তু এই তিলের কিন্তু ক্ষমতা আছে চার থেকে সাড়ে চার মন পর্যন্ত প্রতি কানিতে ফলন দেওয়ার। যে জাতগুলি কৃষি দপ্তরের ব্যবস্থাপনায়, ও আরেকটা বিষয় কৃষি দপ্তর বলাতে আরেকটা বিষয় চলে আসছে, ত্রিপুরা একটা ছোট্ট প্রান্তিক পাহাড়ি রাজ্য, তো এখানে কি হচ্ছে ভূমিখণ্ডগুলো মানে একক হোল্ডিংগুলি ছোট ছোট, মার্জিনাল হোল্ডিং বেশি, মার্জিনাল ফার্মার বেশি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু তার বিপরীত চিত্র, জমি বেশি, জমির পরিমাণ বেশি, প্রতি মাথা পিছু কৃষকের জমির পরিমাণ ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের পরিমাণ থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবে কি হয়, ওখানকার কৃষকরা ওখানকার রাজ্য সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় সবাইকে বীজ বা সার উপলব্ধ করানোটা সম্ভব হয় না, তার বিশালতার কারণে। ত্রিপুরাতে পিকচারটা কিন্তু অন্যরকম, চিত্রটা অন্যরকম। এখানে আমাদের যে উন্নত জাতগুলির কথা আমরা আলোচনা করি, উল্লেখ করি, সবই কিন্তু ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের মাধ্যমেই দেওয়া হয়। তো সুতরাং জাতের দিকটা সম্পর্কে আমাদের চিন্তা নেই, ওটা ভালো ভালো জাতগুলি দেওয়া হয়, উন্নত উচ্চ ফলনশীল জাতগুলি দেওয়া হয়। রাসায়নিক ব্যবস্থাপনাতে আমরা কি করি, কৃষকরা যেটুকু দরকার ঠিক ততটুকুই যেন প্রয়োগ করা হয়, এমন যেন না হয় কানি খেতে পাঁচ কিলো ইউরিয়া দেওয়ার কথা পনেরো কিলো ইউরিয়া দিচ্ছে। এতে কৃষক ভাইয়ের এই ব্যাপারগুলো বুঝতে হবে, কৃষক ভাইদেরকে মানে সনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা নিকটস্থ যারা কৃষি আধিকারিক বা মাঠ পর্যায়ে যারা কৃষিকর্মী আছেন তাদের, হ্যাঁ বিএলডব্লিউ যারা আছেন এগ্রি ইন্সপেক্টর, ওনাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখুন এবং ওই মাত্রাটা জেনে নিন। আপনি যদি নিজে জানতে পারেন তো ভালো কথা, না জানলে আপনারা জেনে নিন এবং যতটুকু বলা হয় ততটুকুই দিন। তাতে কি হচ্ছে, জমির মাটির স্বাস্থ্যটা ভালো থাকছে, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আজকাল দিকে দিকে এই বার্তাটাই দেওয়ার চেষ্টা হচ্ছে, সচেতনতার বার্তাটাই দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাসায়নিক সার দিতে দিতে দিতে দিতে জমির উর্বরতা শক্তি একদম তলানিতে চলে গেছে। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে পাঞ্জাব, এবং এই এই অথচ দেখুন সবুজ বিপ্লবের জন্মভূমি পাঞ্জাব থেকে। তো এই যে তার সঙ্গে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এটা আমি তিল চাষের ব্যাপারে একটু উল্লেখ করব পরে। আপনি খুব সুন্দর একটা মানে খুবই প্রাসঙ্গিক পয়েন্ট তুলেছেন যে জৈব চাষের সঙ্গে তিল চাষের সম্পর্ক কি বা অন্য কিছুর সম্পর্ক কি। অবশ্যই সম্পর্ক আছে, ওতপ্রোত সম্পর্ক আছে, অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আছে। আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা এই ব্যাপারটাতে যত তাড়াতাড়ি সচেতন হবেন এবং জৈব পদার্থের ব্যবহার উৎপাদন প্রক্রিয়ায় বাড়াতে থাকবেন তিনি তত বেশি লাভবান হবেন। ইট ইজ এ নো ডিনায়াল ফ্যাক্ট, এর ভেতর কোনো দ্বিধা সংকোচ বা দ্বিতীয় চিন্তার কোনো স্থান নেই। তো এই জন্যই সরকার থেকে উৎসাহ দেওয়া হচ্ছে, প্রচুর প্রচার করা হচ্ছে, প্রাকৃতিক কৃষির কথা বলা হচ্ছে, জৈব কৃষির কথা বলা হচ্ছে। তো এখন এই রাসায়নিক সারের কথাটায় আসছিলাম, আমি সবগুলো ফসল নিয়েই কথা বলছি। হ্যাঁ, যে যে রাসায়নিক সার যতটুকু বলা হয় ততটুকু, যেমন আপনার এখানে তিল চাষের ক্ষেত্রে বা বাদাম চাষ বা সরিষা চাষের ক্ষেত্রে আপনার কানি খেতে ইউরিয়া লাগতে পারে ১৩ থেকে ১৪ কিলো, কেমন সুপার ফসফেট সার লাগতে পারে ৩০ কেজি, আর পটাশ সার লাগতে পারে

0: 8 কিলো। আমাদের লক্ষ্য যেন থাকে ওইটুকুই দেওয়া। কিছু কিছু অঞ্চল আছে ত্রিপুরার যেখানে যাটুকু দরকার সেটুকু দেন না, এটাও কম ফলন পাওয়ার একটা কারণ। আবার কিছু কিছু অঞ্চল আছে এত সচেতন যে যাটুকু দরকার তার দ্বিগুণ পরিমাণ তিন গুণ পরিমাণ প্রয়োগ করেন, তাতেও কিন্তু উনি সঠিক ফলন পাবেন না। তৃতীয় ক্ষেত্রে একটা এক্সট্রা প্রবলেম আসবে, সেটা হচ্ছে আপনি যদি পরিমাণের থেকে কম দেন তাহলে মাটির স্বাস্থ্যটা অন্তত ফলন কম পেলেন কিন্তু মাটির স্বাস্থ্যটা বিঘ্নিত হলো না, কিন্তু দুগুণ তিনগুণ যদি বেশি দেন ফলনটা কম পেলেন, ফার্স্ট লস। সেকেন্ড লস হচ্ছে আপনার মাটির স্বাস্থ্যটাও নষ্ট হয়ে গেল এবং পরবর্তী ফসলে আপনি আবার ফলন পাবেন না। তাহলে আপনার উৎপাদন খরচটা সেই ফলনটা পেতে গেলে আপনি রিপিটেডলি আবার সেই দুইগুণ তিনগুণ পরিমাণ সার দেবেন, আর এতে করে কী হবে, আপনার উৎপাদন খরচাটা বেড়ে যাবে, ব্যবসায়িক লাভটা কমে যাবে, কৃষক হতাশ হয়ে যাচ্ছে এইসব কারণে।
1: একদম, হিসেব করে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত। ঠিক, আমরা যেমন ওষুধ খাই, হ্যাঁ, ওভারডোজ হয়ে গেলে আমাদের বিভিন্ন রকম
0: সমস্যা হয়, ঠিক,
1: আবার না খেলেও সমস্যা হয়,
0: একদম।
1: হ্যাঁ, যতটুকু ডাক্তার প্রেসক্রাইব করেন ততটুকু আমাদের খেতে হয়,
0: ঠিক,
1: এবং তাতে আমরা সুস্থ থাকি।
0: আরেকটা দিক দেখুন, যদি আপনি অতিরিক্ত রাসায়নিক সার অথবা রাসায়নিক
1: কীটনাশক
0: বলছেন, তো আমি বলবো এটাকে রাসায়নিক বিষ। হ্যাঁ, যেমন ধরুন আপনি আপনার আমাদের অসুখের কথা উল্লেখ করেছেন, আমরা যখন অসুস্থ, মানব দেহ যখন অসুস্থ হয় ডাক্তাররা কিন্তু বিষ দিয়ে এটাকে কাটায় না, তা তো রোগী মারা যাবে। কিন্তু গাছপালার ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে কিন্তু রাসায়নিক বিষ দেওয়া হচ্ছে সরাসরি,
1: একদম।
0: তাহলে এতে করে কি হয়, যখন আপনার মাটির দুর্বল থাকে তো গাছ দুর্বল হয়, গাছ দুর্বল হলে রোগ এবং পোকার আক্রমণ বাড়বে, তো তারপর অতিরিক্ত পরিমাণে রাসায়নিক বিষ দেওয়া হবে, দিলে পরে ফসলের উৎপাদন শক্তিটাও কমে যাচ্ছে আর যারা জনস্বাস্থ্যের উপরও ডাইরেক্ট চাপটা আসছে। তো আপনি যেদিক দিয়ে বিচার করুন না কেন, রাসায়নিক কৃষির কতগুলো দীর্ঘস্থায়ী কুফল আছে, সেখান থেকে উঠে আসা এখন খুব জরুরি। তো তিল চাষের ব্যাপারে একটা কথা বলছিলাম, বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি, এই যতগুলো আপনার তৈলবীজ ত্রিপুরাতে চাষ হয় তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ তৈলবীজ হচ্ছে গিয়ে তিল।
1: তিল,
0: আপনি প্রশ্ন করতে পারেন যে কেন, কিভাবে, উত্তরগুলো হচ্ছে দেখুন, সরিষা গরমকালে হয় না কিন্তু তিল সারা বছর হয়।
1: বর্ষাকালে তো তিল পাকতে দেখেছি।
0: হ্যাঁ, তিল আপনার শুধু শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে ঠান্ডার দুটো মাস ছেড়ে দিলে আপনি প্রতি মাসে 10 মাস প্রতি মাস আপনি তিল বপন করতে পারেন এবং তিল হবে।
1: একটা সময় দেখতাম এই সময় তো পাট গাছ তোলা হতো, তো পাট গাছের সঙ্গে আপনার তিল চাষ করা হতো।
0: হ্যাঁ, করা হতো, হয়তো এখনও অনেক জায়গাতে হয়, কিন্তু বাণিজ্যিক চাষের আলোচনা হচ্ছে, সেখানে আপনাকে একক চাষই করতে হবে, মনোক্রপই করতে হবে, এবং সেই ক্ষেত্রে তিলটা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ, বাণিজ্যিক সম্ভাবনাপূর্ণ ত্রিপুরা প্রেক্ষাপটে। আমাদের আভ্যন্তরীণ বাজারে ত্রিপুরাতে যে পরিমাণ তিল লাগে সেই পরিমাণ তিল কিন্তু ত্রিপুরাতে তৈরি হয় না, যার জন্য বাইরে থেকে আনতে হয়।
1: এটা আমরা পরিমাণে বাইরে থেকে আসছে, টন টন
0: আসছে, সেটাকে আমরা আটকাতে পারি। আর আটকালে যে টাকাটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা ত্রিপুরার কৃষকদের ভাইয়ের ঘরে যাচ্ছে, যেতে পারে। তিল চাষের একটা জিনিস দিক, আমি চাষাবাদের খুঁটিনাটি বলতে গেলে এত অল্প সময়ে টকশোতে এগুলো কাভার হয় না, আবার আমি চেষ্টা করব যে আমার যে অভিজ্ঞতা কর্মজীবনের বিভিন্ন জায়গার সেইখান থেকে আমি বলতে চাইছি যে কৃষক ভাইদেরকে একটা কথা বলবো, যে বর্ষাকালে যখন তিল লাগাবে শুধু এটুকু ব্যাক ক্যালকুলেশনে লক্ষ্য রেখে লাগাবেন, যাতে করে যখন তিল পাকবে কেটে আপনার বাড়িতে নিয়ে আসা হবে ঝাড়াই বাছাই শুকানোর জন্য, সে সময় যেন ভরা বর্ষাকাল না থাকে, তাতে কি হয় তিলটা নষ্ট হয়ে যায়, তিলের আপনার উৎপাদনটা কমে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তিল যখন আপনি শুকনো সময়ে যখন লাগাবেন, কৃষক মাঠে যখন তিল পাকবে তখন যেন সময় মতন তিলটাকে কাটা হয়, ফসলটা তোলা হয়, নাহলে কি হয় 1/3 আপনার জমিতে ফেটে তিলটা পড়ে যায়, নষ্ট ওয়েস্ট হয়ে যায়। এগুলো হচ্ছে সেলাইন পয়েন্ট,
1: তিলের একটা বৈশিষ্ট্য, এটা
0: তিলের একটা বৈশিষ্ট্য,
1: পেকে গেলে এটা
0: ফেটে যায় এবং লস হচ্ছে।
1: হ্যাঁ, ফেটে গেলে পড়ে যাবে মাটি,
0: পড়ে যাবে, এবং এটাকে এস্টিমেট করে দেখা গেছে 1/3, 33%
1: পড়ে যাবে।
0: তাহলে ভাবুন, 3 মণ ধান হলে, 3 মণ তিল হলে 1 মণ তিল

0: মাঠে থেকে যাচ্ছে,
1: মাঠে থেকে যাচ্ছে।
0: তো এই হচ্ছে একটা ব্যাপার। আর জাতের ব্যাপার
1: সমস্যার মধ্যে একটা,
0: এটা খুব মানে এই জন্যই আমি এটা উল্লেখ করলাম। হ্যাঁ, যারা সচেতন তারা ঠিক বুঝে নেবেন এটা, যে সময় মতন কাটাই করা আর ভরা বর্ষাতে বৃষ্টিপাতের সময় যেন ফসলটা না পাকে, তার এক মাস আগে যেন পাকে, এটা হিসেব করে আপনি বপন করবেন। এই দুটো জায়গা আর 14 কিলো, 30 কিলো আর 8 কিলো, হ্যাঁ এটুকু যদি আপনার সার দিতে পারেন তাহলে তিল 3.5 থেকে 4 মণ পাওয়াটা কোনো অসম্ভব অবাস্তব চিন্তার নয় ত্রিপুরার প্রেক্ষাপটে।
1: কারণ আমাদের তৈলবীজ বলতে আমরা এর থেকে যে তেলই বের করতে হবে তেমন কথা নেই,
0: না না একেবারেই না।
1: আমরা আমাদের এ রাজ্যে ওই অর্থে তেলের তেল তৈরি করার ফ্যাক্টরি নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অন্যভাবে এটাকে কাজে লাগাতে পারি, অন্যভাবে চাহিদাও রয়েছে।
0: না না, আমাদের ত্রিপুরাতে তো হ্যাঁ ভোজ্য শস্য হিসাবে তো তিল প্রচুর ব্যবহার হয়, পুজো পার্বণ বা বিভিন্ন জায়গায়
1: তিলের বড়া
0: খাবার হিসাবে
1: রকমভাবে।
0: এটার জন্য যে পরিমাণ তিলের দরকার সেটার উৎপাদন ত্রিপুরায় হচ্ছে না। তো তো এই জায়গাটা আমার একটা গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু এক অন্যদিকে ভাবলে একটা অপরচুনিটি, একটা সুযোগ,
1: একটা বিশাল সুযোগ,
0: বিশাল সুযোগ। এবং আপনি দেখুন 1 কিলো তিল আপনার খুচরো বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, বিভিন্ন জায়গায় অনেক রকম রেট, আমি 100 টাকার উপরেই ধরলাম। কৃষক যখন বিক্রি করছে 70-75-80 টাকা করে পাচ্ছে, তাহলে এবং 4 মণ হচ্ছে, আপনি হিসাব করে দেখুন কানি খেতে কি পরিমাণ হয়, এবং সারা বছর হচ্ছে, এবং আপনি একটা জমিতে 3 বার তিল চাষ করতে পারেন যদি সেরকম উর্বরা এবং ভালো ব্যবস্থাপনা থাকে। তো এইটা হচ্ছে একটা দিক। আপনার সরিষা চাষের ক্ষেত্রে একটা যে পয়েন্ট লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এটা শীতকালে হয়। এবার সরিষা বাজারে গেলে আপনি দু রকমের পাবেন, দেখবেন দোকানিরা বলে সাদা সরিষা না লাল সরিষা, তো সাদা সরিষা বা হলুদ রঙের হয়, একটা আছে লাল সরিষা, এটা হচ্ছে তরিয়া, এটার উৎপাদনটা কম হয় এবং এটা আগে লাগাতে হয়, আশ্বিন কার্তিক মাসে লাগাতে হয়। আর যেটা হলুদ সরিষা বা সাদা সরিষা বলে সেটা আপনার অগ্রহায়ণ মাস পর্যন্ত লাগানো যায়। এই এই বিষয়টা মাথায় রাখতেই হবে এক সরিষা চাষে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার এই যে জলসেচ এবং গাছের সংখ্যা। আমি বিভিন্ন ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে যখন সরিষা ক্ষেতে পরিদর্শন করতাম তখন দেখতাম যে প্ল্যান্ট পপুলেশন বা সারিতে বুনছে সেটা ঠিক আছে, কিছু কিছু জমিতে ছিটিয়ে বুনছে, কিছু সারিতে বুনছে, কিন্তু সারির মধ্যে গাছ থেকে গাছের দূরত্ব প্রচুর, আই মিন গাছের সংখ্যা প্রচুর, দূরত্বটা কম, খুব ঘন করছে। এটা যেন না হয়, সময় সময় তুলে তুলে পাতলা করে দিতে হবে, দিয়ে তাতে কি হবে তার ডালাপালা ছড়াতে পারবে, বিশেষ করে এটা হলুদ সরিষার ক্ষেত্রে খুবই দরকার, মনে রাখা দরকার।
1: এই সরিষার শাকও ভালো,
0: এমন একটা পরিস্থিতি হয় যে আপনি শাক তুলেও কুলোতে পারে না, মানে এত বেশি গাছ থাকে, যতটুকু পারবে শাক তুলে বিক্রি করবে,
1: সেটাই লস নেই,
0: লস
1: না, লস নেই,
0: কিন্তু বেশি গাছ যদি থাকে তাহলে লস
1: না, সেটাই তুলে যদি বিক্রি করে দেন শাক হিসেবে তাহলে কিন্তু পয়সা পেয়ে যাচ্ছেন,
0: পয়সা পেয়ে যাচ্ছেন, লাভ হচ্ছে, কিন্তু আপনার তুলতে তুলতে এত বেশি তোলা হয়, মানে এত বেশি গাছ থাকে যে এত দরকার নেই। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে গাছের সংখ্যা কমিয়ে দিন, 1 বিঘা দূরে দূরে যেন গাছগুলো থাকে একটা সারিতে, এতে কি হয় গাছগুলো ডালাপালা ছড়াতে পারবে, যত ডালাপালা ছড়াবে তত বেশি ফলন বাড়বে,
1: সেটা তো স্বাভাবিক।
0: এটা একটা পয়েন্ট সরিষা চাষে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার জলসেচ। এটা মনে রাখতে হবে যে শীতকালের ফসল জমিতে তস থাকে না, তাই যখন বৃদ্ধি হবে মানে ভেজিটেটিভ গ্রোথ থাকবে, যখন গাছ শুরু শুরুতে মাসখানেক বয়সে যখন ডালপালা ছাড়তে শুরু করবে তখন একটা জল লাগবে, ফুল আসার আগে একটা জল লাগবে, আর যখন সরিষাটা পাকতে শুরু করবে তখন একটা জল লাগবে। এই তিনটে জল কিন্তু খুব মানে সেচ তার দেওয়াটা খুবই দরকার
1: হচ্ছে, মানে সরিষা চাষের জন্য। সরিষা তো অবশ্যই শীতকালে চাষ হবে।
0: চীনাবাদামের ব্যাপারে একটা কথা বলি, যে আপনারা কৃষক ভাইদেরকে বলবো আপনারা বাদাম চাষ প্রথাগতভাবে করছেন, জ্যৈষ্ঠ মাসে লাগাচ্ছেন বর্ষার জলের উপর ভিত্তি করে।

0: উচ্চ জমিতে একটাই অনুরোধ থাকবে, আপনারা ক্রমাগত সারিতে লাগাচ্ছেন, 50% কৃষক ছিটিয়ে বুনছে, 50% সারিতে বুনছে, যারা সারিতে বুনছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দুই লাইন ছয় লাইন এই ফর্মুলাতে লাগান। অর্থাৎ কি না, আপনার ছ লাইন লাগানোর পর প্রতি লাইন থেকে প্রতি লাইনের দূরত্ব থাকবে 20 সেন্টিমিটার 8 ইঞ্চি, তারপর 2 লাইন ছেড়ে দিয়ে আবার 6 লাইন লাগান। এতে করে কি হয়, আপনার ওই 2 লাইন যে ছেড়ে দিলেন 8 ইঞ্চি 8 ইঞ্চি 16 ইঞ্চি, দ্যাট ইজ প্রায় 50 সেন্টিমিটার, ওখান থেকে মাটি তুলে তুলে 6 লাইনের মধ্যে রাখলে ওই ওটা একটা ভেটির মতন উঠে যাবে, তাতে করে আপনার লুজ আলগা মাটি থাকবে, ঝুরঝুরে মাটি হবে, তাতে পেক ফরমেশনটা বেশি হবে, তাতে বাদামের সংখ্যাটা বেড়ে যাবে গাছ প্রতি।
1: ধন্যবাদ আপনাকে, আবার ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ত্রিপুরায় তৈলবীজ চাষ এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ শান্তনু চক্রবর্তীর সাক্ষাৎকার।
2: আকাশবাণী আগরতলা।
3: অত ভেবো না,
4: ফিস তো দেখো।
5: কি খবর,
4: কি হলো কি?
3: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
6: আরবিআই একথা বলে,
7: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
8: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
9: ওই ব্যাগটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
8: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
9: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
8: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়,
7: মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
8: হ্যাঁ গো, স্কুল তো খুলতে চললো।
9: ওই ব্যাগটাই চলে যাবে না গো, ভাবছিলাম ইউনিফর্ম আর শুজ এই বছর আগেরটাই থাক, কি বলো?
8: কিন্তু ও তো সবকিছু নতুন চাইছে।
9: ও, এরপর তো ফিজ আর বুকসও আছে।
8: আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপোষ নয়,
7: মণিপুরম ফাইন্যান্স দিচ্ছে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডস এর জন্য। কল করুন 1-800-420-2233।
10: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপে বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930-তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in-এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন, ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না, সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মার কণ্ঠে।

দাস পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারের প্রথম প্রাপক। বলরামপুর গ্রামের অন্য প্রতিভা আব্বাসউদ্দিন যদি হন ভাওয়াইয়ার সম্রাট, তবে পেরিমোহন ছিলেন চটকার রাজা। তার জন্ম শতবর্ষ উপলক্ষে তাঁরই রচিত ও গীত কিছু গান দিয়ে আমার এই শ্রদ্ধার্ঘ্য গঙ্গা জলে গঙ্গা পূজা।

ঈশান পালার আসর বন্দনাতে ব্যবহৃত বহুল পরিচিত সুরে পেরিমোহন দাস রচিত ভাওয়াইয়ার খেদ অঙ্গের গান ও সখীরে নাখা।

এতক্ষণ আপনারা শুনলেন লোকগীতি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর আপনারা সন্ধ্যে 7:35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 মিনিটে শুনবেন ককবরক সংবাদ, এবং সন্ধ্যে 7:55 মিনিটে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণী আগরতলা।

0: ଆକାଶବାଣୀ ଆଗରତଲା ସାରିକ ଆହମ ତାବୁଜନ୍ଦ କିନି ସାରିଣୀ କକ୍ବ୍ରଖ ପାନ୍ଦା তিনি তাংসাল বান্দন পুলের খানা মানে আসু আচুনি খাতুমা পান্দা তিনি ন পান্দাব কেরঙ্গ তোমা খানা মানে জামি আসলঙ্গি বন সাইখানার মানে জয়মণি দেববর্মা হাগে খানা বাইদি আসু আচুনি খাতুমা পান্দাব জামি আসলং কেরঙ্গ তোমা তিনি খানামানে বিনি বেখাক পইলা
1: আসু আসুনি খাতম পান্ডব চিং তিনি হাগো নুন আসে আসেন কাবে থাঙে সুন কসার কা মানে কেরঙ্গ থামা খানা হানাই আবার নং মৈত্র তং খ
2: মৈত্র তং আবার নরম তাবো সাই কিনার না হানাই আং তাবো নক দক কুড়ি দক নক দক নি তাকক চিনি রক রঙ যতনি কোসম জামি সর
1: থাকো আমার বাগানে সঙ্গে ফাইলে মাতা তিনি বনি না হাই হাই
2: হাইকে আপনি না আং সাই কি যা সাই খানা দে থাকো সন হাইকে আপনি না তাও সাই খানা রক খানা বাই তা
1: সঙ্গে সঙ্গে থাকো সঙ্গে তিনি তামা কেন তাম সাই খানা না সঙ্গে
2: জামি সর নে সাই খানা না ওঙ্গাই না একদিন সাজা খাইনা তাকক চিনি রং নক দকুরি নক দংনি বরংগা করে ইয়া ওয়া তান তানে কান তানে ফাল ফালি চালাই দং যাও যতন কুসুম বুমুখাই জানি চল বলঙ থাঙি ব্র গানা গুনি নি ওয়া ফালৈ ফালৈ সাথে সাথে সাথে সাথে গানা গুনি নি ওয়া র কিসা কম কালাই জাকা পাই জাকা
1: থাকো বর ও ফালাই সামা সামা
2: গানা গুনি নি ওয়া র
1: ওয়া র
2: কিসা কম কালাই জাকা কমই
1: কম খামাই গাতা
2: হংকাই ব্র তাহু চিনি র তাই সিয়া বলং কুথুগ থাঙি ওয়া তানি লাইলাহা ওয়া তানি লাইখেদে হেঙ্কাই তিন সাজাখাই ওয়া তৈ ফাইলাহা ওয়া তৈ ফাইগেদে হেঙ্কাই দিবল কাই ফেকা মাইমুই সংনানি ও মাইমুই সংনানি হর আজি তো হর কর চকমক হর সব আদিনে চকমক হর সঙ্গে ওয়া তৈনি হর সহি মানে
1: বলঙ্গ মাইসুতলং ক্লাং মাইরং ক্লাং ক্লাং সং সং সং বলঙ্গ কুথুক বা আদিনে খাই মালিয়া খাই থানি বতা সং দাই খা ও গানা গুনি ও কেমনি পারা গানা গুনি ও নগর তং আর ও হর হারি মানা কে যা সাই কে নাই নি নাই চুক নাই চুক বা কেরুম সা জাগা বরি চিং মাসা আর হাই লতা পাতারি গড় খাই
2: বড় সাই দত্তনি তাকুক চিনি রং বিং যতন করা বনু হর না
1: তাম
2: নি নর হর তং যা তংমালো তং বা তংতে কেড়ে কে সিবিং আমি হরসে আমি সুবিতলাম মাহিতলাম ইটা হেনকাই ও বুড়ি সিংমা বাফুরো মাইনা মতন বাই মাজাক দখা আসু দিন আবল থাকো মাইনা মতন বাই মাজ মুনিসু বাই হেনকাই না ও বুড়ি সিংমা ব আ বলংনি ওয়াগ মানি ব রমিসাও তক মানি ব রমিসাও মসি মানি ব রমিসাও মসং মানি ব রমিসাও হাইকেলে সাথে সাথে আ বলং সাজানে নাই রং নাই রং কম সঙ্গ টঙ্কা ও রাইজ মানি

Let's go.

Listen.

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরো জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানে নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ পেইজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরো জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্কেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: এর আগে বিদেশমন্ত্রী এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোয় বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃ সরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন। অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ আরও মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। উল্লেখ্য, শ্রী জয়শঙ্কর দুদিনের সফরে গতকাল রাশিয়ায় পৌঁছন। সফরকালে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়ম কানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয়ে এক অনুষ্ঠানে জানান, ভারতের সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যেই আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগকারীদের ন্যায়সম্মত দাবি মেনে তাদের সমস্যার সমাধানের জন্য সব রকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন শিল্প বাণিজ্য মন্ত্রী। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীয়ূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের

0: পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। এর আগে জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেসিসিআই এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি জেআইবিসিসি এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানান। জাপানের সংস্থা সুজুকির সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্যে থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
1: You will appreciate the journey that Suzuki has traveled in the last four decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzukis being created out of India.
0: উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীয়ূষ গোয়েল 4 দিনের সফরে জাপানে রয়েছেন। তারা টোকিও ছাড়াও নাগোয়া এবং ওসাকা সফর করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2 দিনের চীন সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতা কথা বলবেন। শ্রী দোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লিও পেইজিং এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ মরক্কোয় অনুষ্ঠিত হয়। বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মরক্কো শিল্প বাণিজ্য মন্ত্রকের সচিব ওমর হেজিরার সঙ্গে যৌথভাবে বৈঠকে পৌরোহিত্য করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ রাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাব পোস্ট অফিসের আজ উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাকুরগাছি সাব পোস্ট অফিসও রয়েছে। মন্ত্রী ডাক সেবা ও ডাক মিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেন। তিনি বলেন, এই ডাক সেবা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসেই ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা পাবেন। অ্যাপ ব্যবহার করে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, জমা দেওয়া এবং অন্য পরিষেবাও পাওয়া যাবে।
2: बड़ी अलग अलग हमें दिखे, लेकिन एक साथ मिलकर हमारी सेवा को सुगम बनाना, हमारी सेवा को सुरक्षित बनाना, हमारी सेवा को त्वरित बनाना, हमारी सेवा को आधुनिक बनाना और हमारी सेवा को हर नागरिक के लिए एक्सेसिबल बनाना।
0: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গার্হস্থ উপভোক্তাদের রান্নার গ্যাসের ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে বলে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। ঝাড়খণ্ডে কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার, ঝাড়খণ্ড

পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যদের কাছ থেকে এ ব্যাপারে জবাবদিহি তলব করেছে। ওড়িশায় গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেলের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলায় নদীর তীরবর্তী গ্রামগুলিতে বহু মানুষ আটকে পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। এদিকে বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমিলা সতর্কতা জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে ন উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাবে এই ম্যাচে ধ্রুব জুরেল 115 রানে অপরাজিত থাকেন। ঋষভ পান্ত করেন 63 রান। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 8 রান করেছে। উল্লেখ, ভারত শ্রীলঙ্কার তুলনায় প্রথম ইনিংসে 495 রানে এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমৃদ্ধ বর্মা তিনি ককটমা ববাগ রঘুখা কেন্দ্রীয় সংযোগ মন্ত্রী ইয়াকচু দুর্গা দাস উইকে তিনি কর্ণাটক নি মহীশূর নখা সালতাম রমি সংসাজাক বসং সংযোগ দফনি ককতাই মিউজিয়াম চেঙ্গি রেখা বসং নাইমাথাং এডভাইজার অজিত ডোবাল খানা চীন নি বুইহা মন্ত্রী ওয়াং ই বাই কক গ্লাম সালাইমাও আচুগানে মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দলাই হাংকরনি আম্বাসাও বন্ধন গ্রুপ নি এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজ নি হরংথাই কাই রেখা হাস্তেবের নি সিনিয়র প্লেট ক্রিকেট নি তিনি থাকলে মামা কপ্লাইংখা কমলপুর আম্বাসা তাই জিরানিয়া তাবুক ককটমা শুক্রবই কেন্দ্রীয় সংযোগ মন্ত্রী ইয়াকচু দুর্গা দাস উইকে তিনি কর্ণাটকের মহীশূর নখা সালতাম রমি সংসাজাক বসং সংযোগ দফানি কক তাই মিউজিয়াম চেঙ্গি রেখা চেঙ্গিরেমা পান্ডাও বসাকা সংযোগ দফা হাকতরনি কচামলাইবুমা বসং কথালাইমুং তাই ইয়কমা মানমা চবানি কাইসা বখাক সংযোগ দফানি সিনেমুং টংরাইদা লাইবুমা তাই কক ন বরম ফরুংনা সিনি বসং কক্রজাক না নাংথাই বতাই বসাকা থিনাংনি আসাই সংন বাইথাংনি ইয়ারং বাইক রিবৈ তনিনাও সংযোগ রগনি কক খাতি নারগমানি তাই সংযোগ দফনি ইয়কমা মানমা চবাও মানজাকমা লাইবুমা রগ্ন খরচাওই তিসানা নাংথাই নখা সালতামনি অকথুম লাইমাও আবুনি জুদা জুদা নাংকুকমা বাবে রগ্ন তুই কগলাম সালাইনা কব মুনা রাখা মন্ত্রী দুর্গা দাস উইকে বসং নাইমাথাং এডভাইজার অজিত ডোবাল তিনি নখা সালাইনি বেজিং বেড়েমাও থাং সবিখা খানা ব চীননি বুইহা মন্ত্রী ওয়াং ই বাই কগলাম সালাইমাও আচুগানো ফিল্লৈচি বা ভারত চীননি অ আলাইদা লুকুয়া দং কগলাম সালাইমাও আরি আমচাই জঞ্জাল তাই বখাক নৈনি জুদা জুদা নাংকুকমা দিখলন তুই কগলাম সালায়ানো বেড়েমা জরা রাষ্ট্রবখর ইয়াকসু হানজুং বাইব মালায়ানো মচাং ডোবাল রেকামুটাই চামু মন্ত্রী সুশান্ত চৌধুরী তৈজল মুংবাই তিনি টাং কতর আগরতলা বীরখুম খোলা সিমি অনলাইন ক্যাব স্যাব চল খাইনানো তুই কগলাম সালাইজাখা কগলাম সালাইমাও বীরখুমও থাংলাই সুখলাইনে রগ্ন নৈমাথাং রেজাক অনলাইন ক্যাব স্যাব চেঙানো নাহার রই নাংমানি ইয়াফ্রি নাহারনানি দাগিমুং রেখা রেখামুং নাইখং বসাকা থাংলাই সুখলাইনি রগনি সেব কাহামতাই কতাল বেরেমনি লাইটেসা কাহাম সেবরনাও হাস্তে হাপাং কক্রজাক মন্ত্রী মচাং চৌধুরী তাং কতর আবন কারিব ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশননি লুকুয়া দংরক বাইব কগলাম সালাইমাও আচুখা আরো ফিয়কজাক হাতি আলু পিয়াজ মাইরুম ডাল ঠক চিনিন খবৈ জুদা জুদা সালব্রুমনি নাংকুকমা মানে মানঠগ্রানো খবৈ রাংমারি ইয়াগতনিনা কবুক মুংনা রেখা বানিয়া থাই রগনি বখাক চামু মন্ত্রী তিনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাই ত্রিপুরা পেট্রোলিয়াম লিডার্স এসোসিয়েশননি লুকুয়া দংরক বাইব কগলাম সালেমাও আচোখা সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা বেডেনি সাক্ষারমা বাই ফেকমুং কারজাক ভারত অভিযান লুকুলে খামুং নৈসাই নৈশিশিনি তাই কেন্দ্র হাপাংনি বিশিচিনৈ পুইটু হামক্রাই তাই লুকু হামক্রাইনি তুই নখা সালনি লুকু মানজুমুং পান্ডা তিনি ত্রিপুরা রংনক ইয়ং চেংখা পান্ডানো চেঙ্গি রেখা ত্রিপুরা রংনক ইয়ংনি রেজিস্ট্রার প্রফেসর সমীর কুমার সিল আরো মানজাখা সিপাহী জলানি ইয়াকবারা হাংকর নাইকলফাং সুভাষ দত্ত রংনক ইয়ংনি প্রফেসর ইন্দ্রনীল ভূমিক আকসং প্রফেসর মচাং সিল ফেকমুং কারজাক হদা সনাম সেনা কবক মুংনা রেখা ইয়াকবারা হাংকর নাইকলফাং মচাং দত্ত ফেক মুংকারজাক ভারত অভিযান লুকুলে খামুং নৈসাই নৈশিশিনি তাই হাফাংনি

কিছিনি হামক্রাইটাই লুকো হামক্রাইনি নাংকুক মানো খরচাই কগনারখা পান্ডাও কুইস বাতাইলিয়া মুব সংসাজাখা মদ্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি ধলাই হাঙ্করনি আম্বাসাও বন্ধন গ্রুপনি এইচ পি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজনি হরংথাই কাই রেখা আম্বাসা লালছড়ি আমচাইও নৈচি একর হাও কতালকুক সেপসাপ গনাং ও মেডিকেল কলেজ টাংজাকনাই মেডিকেল কলেজনি হা মতাইরমানি পান্ডাও মানজাঙ্গি মন্ত্রক্র শাখার হাস্তিনি যত আমচাইনি লুকুরগ্ন শাখামনি সেপসাপ রানানি নাহারমুং বাই হাফাং খারুই সামু টাঙি তঙ ও মেডিকেল কলেজনি বিশিংতি ধলাই হাঙ্করনি লুকুরগ্নি হদা রাংথংনি হালক হামক্রাই ইংনাই পান্ডাও কগনারখা বন্ধন গ্রুপনি সংসাফাং চন্দ্রশেখর ঘোষ পান্ডাও মানজাখা এমএলএ স্বপ্না দাসপাল শম্ভুলাল চাকমা শাখামনাই খুংনি সচিব কিরণ গীতে আকসং সিকলাতাই থকচং লাইনক বসকাং আগস্ট নৈশিশিনি সালো হাকতর গনাঙে খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাদ পি এম কে সাত মুই কাইসা সামুং বতাং লোয়াজিনাই কেন্দ্রনি সিকলাতাই থমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব বসাকা বসং থং সালদগৈ অ সামুং বতাং হাকতরনি সা সাই বারা থায় সংসারজাকনাই অ যত পান্ডাও আমচাইনি সিকলারক থংক্রং রং রং সংক্রংতাই রংপরিনাই রক থানো মন্ত্রীব নরেন্দ্র মোদী ও সামুং বতাঙ্গ ভার্চুয়াল টুই কগনার গানো মচাং মান্ডব বসাকা থংনো হামজনাই সিকলাতাই ভারতনি রাইজা সামনাই রকনি বিশিং দাদক সিদা কগলাম সালাইনানি কাইসা কতর ফুলুকবানী ইংলিশ সিনি জাগনাই আবনি বিশিংতি সিকলা রক জানিজা সীমা রংমারক সানানি সেব মাননাই ও সালো কয়লা শহরনি রামকৃষ্ণ রংন কতর খেল কি বাদ পি এম কে সাত ও তাংবতাং লোয়াজি জাগান হনি সাকা প্রিন্সিপাল ডক্টর অজিত বর্মন আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককটুমা খানাই টংবাইও আকাশবাণী কক্রমানে আপডেট মানার বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হদলাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কক্রমা আপডেট মানা খেয়ে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো মন্ত্রীব নরেন্দ্র মোদী ও তালনি থামচি সালমারি ও ককটি সালনি ফুং দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর ফাতার হাকতর নি লুকুরক বাই কগলাম সালায়ানো অব ইংানো মন কি বাত পান্ডানি ফিলসারা থামচি সিনি বেরেমনি পান্ডা মন্ত্রীব লুকুরগ্ন বরকনি ওয়ান সুকমা খাকামা মন কি বাতও সাহনানি কবখা মাইগভ ওপেন ফোরামো এবার নমো এপ লুকুরগ্নি ওয়ান সুকমুরগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুকমুরগ্ন রেকর্ড খাই মানানো আপনো কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতৈব এসএমএস খাই মানানো ও আগস্ট তালনি সালনৈচি চারনি হরনি দামচি সাতামি ছতিব্রী সিবা জরা ফোনটাই মেসেজ রহরি মানবায়ানো গণমুক্তি পরিষদ টিএসইউ তাই টিওয়াইএফ নি সাক্ষাৎ মুবাই তিনি আগরতলা স্বামী বিবেকানন্দ নখলা গানা দামথাম লুকু কথুমু সংসাজাখা আর কগনারমা ও সিপিআইএম হাস্তে কাসকো জিতেন্দ্র চৌধুরী ফিলসারা নৈচিবা সংবিধান সুনাম ফিরমুং বিল দায়িত্ব পাস খাইনি সাকা ফানবকসিনখা আবলো কারিব ব এডিসিও বুকচা আসুক থাই টংমা সুপুংনা সরাই সরাই রাইজাতুই সেবুকলাংনা চল খাইনা সানমুংটি সাকা টিওয়াইএফ অজা কৌশিক দেববর্মা টিএসইউ অজা ধন দেববর্মা ও লুকুথুমু মানজাখা হুকবা মালমাতা রিমা তাই আ এরিমানতি তিনি মেলাগড় পৌর পরিষদনি হাবানগ ফোরেংমুং পান্ডা কাইসা সংসাজাখা আইসিএআর নাইফিল কেন্দ্র তাই সিপাহীজলা হাঙ্কর হুকবা সৈশিলাম কেন্দ্রনি কথাজাক সাক্ষারমুংবাই সংসাজাক অ ফোরেংমুং পান্ডা খরক সারানি কবাং হুকবার খালাইনি রক মানজাখা আরো কগনারখা আইসিএআর সালকা আমচাই নাইফিল কেন্দ্রনি বক্রক সৈশিক্রং পি সি চন্দন দাগিফাং অরূপ দাস সিপাহীজলা হাঙ্করনি হুকবার অফিসার বিভাসকান্তি দে ফিশারি কলেজনি ডিন অরুণভাই প্যাটেল আকসং দলীপ ট্রফি ক্রিকেটও সালকা আমচাই তাই সালচি সালকা আমচাইনি বিশিং থংলাইমা বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স খলাও সংসাজাগি দ পুইয়া ইনিংস সালকার আমচাই বদল রান বরেরা দকসিসনি খাইও ফিরক মুহ বেট খাইনা অংখরই সালচি সালকা আমচাই রান সারা সিসা সিমি খাইমানো হাস্তে বেরমি সিনিয়র প্লেট ক্রিকেট ডি তিনি থংলাইমাও কপ্লাই ইংখা কমলপুর আম্বাসা তাই জিরানিয়া এমবিবি স্টেডিয়ামও সংসাজাক বাচি উবারনি ম্যাচ আম্বাসা রান সারা সিনি বাই কাঞ্চনপুরন মেসেনখা উদয়পুরনি জামজুরি থংখলাও সংসাজাক ম্যাচ জিরানিয়া উইকেট কাইসি বাই বিলুনিয়ান মেসেনখা শান্তিবাজারনি বাইখোরা ইংলিশ মিডিয়াম রংনখলাও সংসাজাক থংলাইমাও কমলপুর উইকেট কাইসিনি বাই ধর্মনগরন মেসেনখা তাবুক নবাতিবাড়ি ককটমা

बसकांग दामनि सिब्रियो हास्थिनि बेबा खांखर फेरांखगै रुब रुब खे वाति वाविमान हनि हजा खलाय रेखा नबातिबा नायखों खना सालनि साखानि तुमारि तंगान 34 डिग्री सेल्सियस तै खामानि तुमारि तंगान 26 डिग्री सेल्सियस नि गानागिनि तिनि सालनि साखानि तुमारि तंगमानि 32.4 डिग्री सेल्सियस तै खामानि 25.6 डिग्री सेल्सियस सारिक दामबा सति 30 जरा आगरतलाव वाति वाखा 5.4 मिलिमिटार ককটমা পাইরানা সকাং ককটমা বরক তাইসা পরিফিরো কেন্দ্রীয় সংযোগ মন্ত্রী ইয়াকচু দুর্গাদাস উইকে তিনি কর্ণাটকনি মহীশূর নখা সালথাম রমই সংসাজাক বসং সংযোগ দফনি কক তাই মিউজিয়াম ন চেঙ্গি রেখা বসং নাইমাথাং এডভাইজার অজিত ডোভাল খানা চিননি বৈহা মন্ত্রী ওয়াং ই বাই ককলাম সালেমা ওয়াচুগান মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক শাহ তিনি ধলাই হাঙ্কনি আম্বাসাও বন্ধন গ্রুপনি এইচ পি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজ নি হলংথাই কাই রেখা হাস্তে বেরামি সিনিয়র প্রেক প্লেট ক্রিকেট নি তিনি নি থাংলাই মাও কপলাই ইংখা কমলপুর আম্বাসা তাই জিরানিয়া ককটমা পরিমুং তিনি নি বাগে অরণ পাইখা ওলি ককটমা আওয়াইঙ্গান খানা ফুং দামসনি সতি ব্রেচিও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আম্বাসায় এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। আগামী 27 আগস্ট খেলো ইন্ডিয়া সংবাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ ধলাই জেলার আম্বাসায় বন্ধন গ্রুপের এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আম্বাসার লালছড়ি এলাকায় প্রায় 20 একর জমিতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মেডিকেল কলেজটি গড়ে উঠবে। মেডিকেল কলেজের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তিক এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই মেডিকেল কলেজের মাধ্যমে ধলাই জেলার জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাসপাল, শম্ভুলাল চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ। ন্যাশনাল বাম্বু মিশনের অতিরিক্ত কমিশনার কামনা আর শর্মার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ ঊনকোটি জেলা সফর করেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা বাম্বু মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা সুভাষ চন্দ্র দাস প্রমুখ। প্রতিনিধি দলটি কুমারঘাটের আম্বেদকরনগর পঞ্চায়েতে বাঁশ সম্পর্কিত 9টি শিল্প কারখানা ঘুরে দেখেন, স্বউদ্যোগী ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দলটি প্রত্নভূমি ঊনকোটি পর্যটন স্থল পরিদর্শন করে তারা কৈলাসহরের ছন্তৈল গ্রামে প্রস্তাবিত সুসংহত বাঁশ পার্কের স্থানটি দেখেন। এই বাঁশ পার্কটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 41 একর জমিতে গড়ে উঠবে। ন্যাশনাল বাম্বু মিশনের প্রতিনিধিরা চণ্ডীপুর ব্লক রিসোর্স সেন্টারে সমাজকল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও অংশ নেন। পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে আগরতলা বিমানবন্দর থেকে অনলাইন ক্যাব পরিষেবা চালুর বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বিমানযাত্রীদের সুবিধার্থে দ্রুত, নিরাপদ ও সুশৃঙ্খল অনলাইন ক্যাব পরিষেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরিবহন দপ্তরকে নির্দেশ দেন। তিনি বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন ও আধুনিক সহজলভ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মন্ত্রী শ্রী চৌধুরী আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি খোলা বাজারে আলু, পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল, চিনি সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর মজুত ও মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান। খাদ্যমন্ত্রী আজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে শেখের কোটে নবনির্মিত পেট্রোলিয়াম ডিপো থেকে রাজ্যের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা শাখার উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান জনগণনা 2027 এবং কেন্দ্রীয় সরকারের 12 বছরের আস্থা উন্নয়ন ও জনকল্যাণের উপর দুদিনের জনসংযোগ কর্মসূচি আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীল। উপস্থিত ছিলেন সিপাহীজলের অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। অধ্যাপক শ্রী শীল নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অতিরিক্ত জেলা শাসক শ্রী দত্ত নেশামুক্ত ভারত অভিযান জনগণনা 2027 ও সরকারের 12 বছরের উন্নয়ন ও জনকল্যাণের

গুরুত্ব তুলে ধরেন। বক্তাগণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কৃষি ও পশুপালন এবং মৎস্য চাষ নিয়ে আজ মেলাঘর পুর পরিষদ কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলীয় আইসিএআর গবেষণা কেন্দ্র ও সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগ আয়োজিত এই কর্মশালায় 100 জনের বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তব্য রাখেন আইসিএআর পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী পিসি চন্দন, অধিকর্তা অরুণ দাস, সিপাহীজলা জেলা কৃষি আধিকারিক বিভাসকান্তি দে, ফিশারি কলেজের ডিন অরুণভাই প্যাটেল প্রমুখ। কর্মশালায় কৃষকদের মাছের পোনা, আমের চারা এবং বিভিন্ন ধরনের বীজ প্রদান করা হয়। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং newsonair অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রামে পেজ AIR নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল newsonair। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের সফরে আজ বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল তিনি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বসবেন। 25তম ভারত চীন এই বিশেষ প্রতিনিধি বৈঠকে সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফরে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রী ডোভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। গণমুক্তি পরিষদ TSU এবং TYF এর উদ্যোগে আজ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের পাশে 3 ঘন্টার গণ অবস্থান পালন করা হয়। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী 125তম সংবিধান সংশোধনী বিল দ্রুত পাশ করার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া তিনি ADC-তে সমস্ত শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান। সরকারি চাকুরিতে PRTC বাধ্যতামূলক না করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। TYF নেতা কৌশিক দেববর্মা, TSU নেতা ধন দেববর্মাও গণ অবস্থানে বক্তব্য রাখেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামী 27 আগস্ট দেশব্যাপী খেলো ইন্ডিয়ার সংবাদ খেল কে বাদ PM-KE-SAATH শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য বলেছেন, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কর্মসূচি সারা দেশের 1500টি স্থানে অনুষ্ঠিত হবে। এই সকল অনুষ্ঠানে স্থানীয় যুবক যুবতী ক্রীড়াবিদ এবং ছাত্রছাত্রীরা অংশ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেবেন। শ্রী মান্ডব্য বলেন, ক্রীড়াপ্রেমী তরুণ এবং ভারতের নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি মত বিনিময়ের একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবে এই কর্মসূচি। এর মাধ্যমে তরুণরা ধ্যান ধারণা এবং নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবে। ওই দিন কৈলাস শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে খেল কি বাদ PM-KE-SAATH এই কর্মসূচির আয়োজন করা হবে, জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন। খেলার খবর, দলীপ ট্রফি ক্রিকেটে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ম্যাচটি BCCI সেন্টার ফর এক্সিলেন্স মাঠে চলছে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল দল 467 রান করে, জবাবে ব্যাট করতে নেমে উত্তর পূর্বাঞ্চল মাত্র 111 রানে গুটিয়ে যায়। পূর্বাঞ্চলের হয়ে অভিজিৎ সরকার মাত্র 20 রান দিয়ে 5 উইকেট নেন। এরপর উত্তর পূর্বাঞ্চল ফলো অনে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 7 রান করেছে। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে আজ 3টি ম্যাচে জয় পেয়েছে কমলপুর, আম্বাসা এবং জিরানিয়া। MBB স্টেডিয়ামে আয়োজিত 50 ওভারের ম্যাচে আম্বাসা 107 রানে কাঞ্চনপুরকে পরাজিত করেছে। উদয়পুরের জামজুরি মাঠে আয়োজিত অন্য ম্যাচে জিরানিয়া 10 উইকেটে বিলোনিয়াকে পরাজিত করেছে। শান্তিরবাজারের বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত ম্যাচে কমলপুর 7 উইকেটে হারিয়েছে ধর্মনগরকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ফুটবল লীগে আজ জম্বুই জেলা প্লে সেন্টার 2-1 গোলে ফুলোঝানোকে পরাজিত করেছে। মকান্ত স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে জম্বুই জেলা প্লে সেন্টার হয়ে নেকে কে 2টি গোল করেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। খবর শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী

অধ্যাপক ডাক্তার মানিক সাহা মাসায় এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। আগামী 27 আগস্ট খেলো ইন্ডিয়া সংবাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর।

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্ম জয়ন্তী উদযাপন এবং মণিপুরী ভাষা দিবস উদযাপন। গত 19 আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। এদিন সকালে আগরতলার কামাঞ্চিমোহনীর 0 পয়েন্টে বীরবিক্রমের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন দিবসটি উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন,
1: এরকম একজন মহাপুরুষ এবং আমাদের জনজাতিদের যাকে ভূভাগরা বলা হয় এবং মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওনার সম্পর্কে আমরা এতদিন কিন্তু অনেক কিছু জানতাম না। কিন্তু আমাদের সরকার জবের থেকে এসে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জি কি বলছেন, যে বিরাসত বি আর বিকাশ বি, অর্থাৎ আমাদের যারা আমাদের দেশের জন্য কাজ করেছেন, আমাদের যে মূল কারিগর দেশ গড়ার কাজে, তাদেরকে আদর্শ রেখে এবং ওনাদের যে পথ আমাদের দেখেছেন পাথেয় করে আমরা আমাদের কাজ করতে হবে। আবার এই যে আধুনিকতার যে ছোঁয়া মডার্নাইজেশন সেটাও আমাদের রাখতে হবে। এখন আমি যদি ভাবি যে আমার পূর্বপুরুষরা আমরা কিছুই করেননি, আমি যেটা করছি এখান থেকেই জিরো, এখান থেকে .0, তাহলে কিন্তু ভুল হবে। যে আমাদের কি একটা অবস্থা ছিল ত্রিপুরাতে, উদাহরণস্বরূপ বলছি, জিরো মাইল ফলকের কথাই চলে আসবে, জিরো পয়েন্ট, আমার জিরো পয়েন্ট সম্পর্কে আমি জানি না, কিন্তু এখান থেকে আমি যদি বলি যে উদয়পুর কদ্দূর দূর, আমরা বলি 50 কিলোমিটার বা আগে 50 মাইল বলা হতো, তো সেই যে জায়গা আমার যেখান থেকে ফিতে মেপে শুরু হয়েছিল, অর্থাৎ আমার যে মূল জায়গাটা সেটা সম্পর্কে যদি আমার ধারণা না হয়, যত্রতত্র আমার যদি আজকে এই শূন্যের কথা আমি যেখানে বলছি যে আমার এখান থেকে শুরু, সেটা ভুল হবে। আমার পরম্পরা যারা এই রাজ্যের জন্য দেশের জন্য কাজ করেছেন তাদের আমাদের স্মরণ করা অত্যন্ত প্রয়োজন, এবং যত জানা যাবে তত বেশি আমরা অনুপ্রাণিত হব। এমন সব ইউনিক কাজ ওনারা করে গেছেন, আজকের দিনে আমরা আধুনিকতার সবকিছু পাওয়া সত্ত্বেও আমরা দেখি যে আজকের দিনেও তারা কিন্তু প্রাসঙ্গিক। আজকে স্বাধীনতার পর আমরা যদি দেখা যায় যে রাষ্ট্র সমর্থিত যে রাজনৈতিক ভাবে যে সঠিক যে ইতিহাস যে চর্চা এবং যে আধুনিক ভারত গঠনের এই রাজন্য বর্গের যে অবদান, সেটাকে কিন্তু খুব খাটো করে দেখানো হয়েছে। অথচ আজকে শুধু ত্রিপুরাতে না, সমস্ত জায়গায় রাজন্য বর্গরা কিন্তু সবাই মিলে, এতগুলো প্রিন্সলি স্টেট ছিল, সবাই মিলে একত্রিত হয়ে দেশের স্বাধীনতার সময় যেমন ওনারা মানে ভারত গঠনের জন্য ওনারা যেরকম কাজ করেছেন, এবং স্বাধীনতার পরেও কিন্তু তারা দেশ গঠনের জন্য কাজ করে গেছে।
0: ওই দিন আগরতলা প্রেস ক্লাবে নর্থ ইস্ট ফাউন্ডেশন এবং হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে মহারাজা বীরবিক্রমের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন,
2: যে আধুনিক ত্রিপুরার রূপকার স্বপ্নদ্রষ্টা, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, জাতি জনজাতির জিনভাল বন্ধন এই রাজ্যে করে দিয়েছেন সে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মদিন, সেই উপলক্ষে আমরা আমাদের রাজ্যে মহারাজার সম্বন্ধে উনি আমাদের জন্য কি করেছেন, সেই রূপরেখা উনি আমাদেরকে কি দিয়ে গেছেন, আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না। তার জন্য আজকে এই প্রচেষ্টা হেলপিং হ্যান্ডস এবং নর্থ ইস্ট ফাউন্ডেশন নিয়েছে, এবং আমরা এটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছে দেবো, যে আগামী প্রজন্মের জন্য উনি আজকে থেকে প্রায় 95 বছর পূর্বে আমাদের জন্য কি স্বপ্ন দেখেছেন। আজকে আমরা যাদেরকে জিএনজি বলছি, সেই জিএনজি রা যে স্বপ্ন এখন দেখছেন তার থেকে অনেক আগে আমাদের জন্য উনি কি পরিকল্পনা করেছেন, সে মহারাজার সে জীবন আমরা স্মৃতিচারণ করবো।
0: অনুষ্ঠানে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ বিক্রম কিশোর দেব বর্মন বলেন,
3: মহারাজা নিমিত্তে সির্ফ জনজাতি কে লিয়ে না, বেঙ্গলিজ কে লিয়ে না, হিন্দু মুসলিম ক্রিশ্চিয়ান কে লিয়ে, ও এক দেশ প্রেমী থে। আজ হম লোক হিন্দুস্তান মে হ্যাঁ, ক্যোকি কঞ্চন প্রভা দেবী জানতে থে কি মহারাজা কা সপনা হ্যায় কি হম এক হিন্দুস্তান মে রহে না কি পাকিস্তান, আর উস সপনে কো পুরা মহারাজা তো জিন্দা নেই রহে, লেকিন মেরি গ্র্যান্ড মাদার রাজমাতা কঞ্চন প্রভা দেবী, জব মহারাজা কা দেহান্ত হুয়া, কঞ্চন প্রভা দেবী ওয়াজ ওনলি 35 ইয়ার্স, উস সময় উনকে উপর কিতনা দবাব থা, কিতনা প্রেশার থা, তবি ভি তিন বচ্চে উনকে পাস।

0: मेरा पिताजी सिर्फ 14 साल का, तभी भी उनका एक डिसीजन आज हमें हिंदुस्तानी बोलने का अवसर देता है।
1: গত 20 আগস্ট ছিল মণিপুরী ভাষা দিবস। এই উপলক্ষে দিন রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন বিভাগের উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন,
2: আমরা পালন করছি 34তম মণিপুরী ভাষা দিবস। বিশেষ করে তাদের স্মরণ করছি যারা মণিপুরী ভাষার মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাদের নিষ্ঠার ত্যাগ ও অধ্যবসায়ের ফলেই আজ মণিপুরী ভাষা ভারতের সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষাগুলোর অন্যতম। 20 আগস্ট 1992 ভারতের ভাষার ইতিহাসে এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সংবিধান 71তম সংশোধনীর মাধ্যমে মণিপুরী ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়। একই সংশোধনীর মাধ্যমে কোকনি ও নেপালি ভাষাও অষ্টম তফসিলে স্থান পায়।
3: সেই সঙ্গে আবারও বলি, যেমন আমাদের এ রাজ্যের আমাদের নিজস্ব যারা এই যারা আছেন আজকে, আপনাদের সকলকে ভাষা শুধু আমাদের যে একটা ভাষার উপরে নয়, 19টি জনজাতি আছে, তাদের বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা সবসময় তাদের প্রোগ্রামে আমরা এখানে উপস্থিত থাকার চেষ্টা করি এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে সবসময় আমরা সারা বছর যখনই যেখানে প্রোগ্রাম হয় তাদের সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি। তেমনি আমি অত্যধিক আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই পরিচালক কমিটির যারা আজকের আমাকে অনুষ্ঠানে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আমি অবশ্যই তাদেরকে আমার অন্তরের হৃদয়স্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটাই হোক আমাদের সমৃদ্ধি সম্প্রীতি, এটাই হোক আমাদের সমৃদ্ধি, এবং এটাই হোক সকল জাতি সকল গোষ্ঠী তাদের নিজস্ব ভাষার উপরে তাদের এই মর্যাদা রক্ষা করা, এটা আমাদেরও সরকার হিসেবে দায়িত্ব এবং এটাই ত্রিপুরার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন, তার যে রোড ম্যাপ করেছেন, ঠিক তার লক্ষ্য হচ্ছে 2047 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেখানে এই ভারতকে 2047 যেখানে স্বাধীনতা 100 বছর পূর্তি উপলক্ষে যে ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার যে এক ডেভেলপড মানে এক দেশ কান্ট্রি তৈরি করার জন্য যে রোড ম্যাপ তৈরি করেছেন, সেই দিশাতে আমাদের সমস্ত ভারতের প্রতিটি রাজ্যকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করেছি। তা আপনাদেরও প্রত্যেকে ছোট হতে পারে, কোথাও সংখ্যা ছোট হলে সেরা ভারতীয়, আর ছোট সংখ্যা কি বড় সংখ্যা, তাদেরকে কাউকে বাদ দিয়ে এই বিকশিত ভারত হবে না। এবং সকলকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলে যদি আমরা চলতে পারি তবে বিকশিত ভারত হবে, বিকশিত ত্রিপুরা হবে।
1: অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে মণিপুরের কলা ও সংস্কৃতি মন্ত্রী খুরাইজাম লোকেন সিং বলেন,
4: 20 আগস্ট 1992 is a historic day of us when the Manipur was included to the 8th schedule of the Constitution of the India 2071 Constitution Amendment. I express my sincere gratitude of the Honorable Minister and the Government of the Tripura for the continued support of the preserving of the promoting of the Manipur language. We deeply appreciate the Tripura's invitees that recognize the Manipuri as a minority language. Offered is the school subject includes its among languages available in the mother tongue our elective study under the NEP 2020. And introduce the certificate and diploma course in Manipuri at Tripura University. This initiative reflects the Tripura commitment to protecting the language of the identity and the concern histories of the Manipuri communities. I believe the preserving our language is a shared responsibility, and I hope the bond between the Manipuri Tripura will grow stronger from the greater and cultural and academic cooperation. Once again, my heartfelt appreciation of the government of the Tripura and all the dignitaries and stakeholders and for the other dear the valuable supports. And continues the Manipuri progress of the proud part of the India rest of the linguistic and the diversity.
1: সংবাদ বিচিত্র এখানেই শেষ হলো। সম্পাদনায় আদিত্য দত্ত, গ্রন্থনায় সুমন ভট্টাচার্য, প্রস্তুতি সহায়তায় তাপস দেব।

ছুঁচ শীষে ঝুট। আপনারা শুনছেন হিন্দি ছবির গান, এতক্ষণ শুনলেন শিল্পী কুণাল গাঞ্জওয়ালার কণ্ঠে শেষা ছবি থেকে ইয়ারকো। এবারে শুনবেন দ্য ড্রিম ছবি থেকে ভো আজনাবি গানটি। শিল্পী হলেন মিঠুন ও শিল্পা রাও।

এতক্ষণ আপনারা শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টসে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট রিলে করে শোনানো হবে।

শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম পর্বে শুনবেন খেলাধুলার সংবাদ, তারপরেই শুনবেন এশিয়ান গেমস 2026 নিয়ে দুচার কথা, আর সবশেষে শুনবেন রাজ্যের প্রাক্তন খোখো প্রশিক্ষক হরিকৃষ্ণ বণিকের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথমেই শুনুন খেলাধুলার সংবাদ, প্রথমেই রাজ্যের মাঠ থেকে। রাখাল শিল্ড শেষ হতেই শুরু হয়ে যাবে প্রতীক্ষিত প্রথম ডিভিশন লীগ ফুটবল। এবার এই আসরে খেলতে যাচ্ছে টাউন ক্লাব, নাইন বুলেটস ক্লাব, জুয়েলস অ্যাসোসিয়েশন, কল্যাণ সমিতি, রামকৃষ্ণ ক্লাব, ব্লাডমাউথ, এগিয়ে চলো সংঘ, লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরওয়ার্ড ক্লাব। ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছে দলগুলো। রাখাল শিল্ডের পরেই প্রথম ডিভিশনে নিজেদের উজাড় করে দিতে মাঠে নামবে ফুটবলাররা। শুরু হয়েছে রাজ্যের দ্বিতীয় পর্যায়ের আন্তঃস্কুল বালিকা ক্রিকেট প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নিয়েছে সাতটি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটো দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। আগামী 5ই সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল, 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে এই সংবাদ জানিয়েছেন। 11ই অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে রঞ্জি ক্রিকেট মরশুম। এবছর এলিট গ্রুপে রয়েছে ত্রিপুরা। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে হায়দ্রাবাদ, অসম, কর্ণাটক, সৌরাষ্ট্র, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়। আগামী 27শে সেপ্টেম্বর আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক বডি বিল্ডিং প্রতিযোগিতার 50তম আসর। ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বডি বিল্ডার ও অ্যাথলিটরা এতে অংশ নেবেন। সুবর্ণ জয়ন্তী বর্ষের এই প্রতিযোগিতাকে নিয়ে ইতিমধ্যেই আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিজয়ী ও স্থানাধিকারীদের দেয়া হবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার। আগামী 28 থেকে 30 আগস্ট তিনদিনব্যাপী রাজ্যজুড়ে পালিত হবে জাতীয় ক্রীড়া দিবস। 29শে আগস্ট বিকেলে বাধারঘাটের দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে হবে মূল অনুষ্ঠান। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। এদিন জাতীয় আন্তর্জাতিক স্তরে পদকজয়ী রাজ্যের ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া অনুদান। সোনাজয়ীরা পাবেন 1 লক্ষ টাকা, রৌপ্যজয়ীরা পাবেন 50,000 এবং ব্রোঞ্জজয়ীদের দেওয়া হবে 25,000 টাকা পুরস্কার। এবারে দেশের মাঠে। আগামী 3রা অক্টোবর স্বাগতিক ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের। এই ম্যাচকে নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। অর্জুন পুরস্কার পাচ্ছেন 17 জন ক্রীড়াবিদ। তালিকায় রয়েছেন কমনওয়েলথ গেমসের সাফল্য পাওয়া একাধিক ভারতীয় ক্রীড়াবিদ, ড্যাকাথলনে ব্রোঞ্জজয়ী তেজস্বিন শঙ্কর এবং বক্সিংয়ে রূপজয়ী নরেন্দ্র বেরওয়াল অর্জুন সম্মান পাচ্ছেন। দাবায় বিশ্বকাপজয়ী দিব্যা দেশমুখও রয়েছেন তালিকায়। এছাড়াও বিদিত গুজরাটি, মোহাম্মদ আজমল, ভি প্রিয়াঙ্কা গোস্বামী, তৃষা জোলি, গায়ত্রী গোপীচাঁদ, রাজকুমার পাল, লালরেম সিয়ানি সহ একাধিক ক্রীড়াবিদ সম্মানিত হতে যাচ্ছেন। দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন প্রবীর সিং, ছোটেলাল যাদব ও নেহা নন্দকুমার চবন। জীবনকৃতির দ্রোণাচার্য সম্মান পাচ্ছেন ধর্মেন্দ্র সিং যাদব ও বীরেন্দ্র কুমার। তবে এবছর খেলরত্নের তালিকায় কোনো নাম নেই। তরুণ ফুটবলারদের উৎসাহ দিতে বড় উদ্যোগ নিয়েছে ডুরান কাপ কর্তৃপক্ষ। 135তম ডুরান কাপের মঞ্চ থেকে 11 জন তরুণ ফুটবলারকে এমার্জিং প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রত্যেককে দেওয়া হবে 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার। বড় দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করা তরুণদের এই তালিকায় রাখা হয়েছে। সবচেয়ে বেশি নজর কেড়েছেন 19 বছর বয়সী বীর অর্জুন যোশী। মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে 81 মিনিটে তার বাঁকানো ফ্রিকিক থেকেই আসে বিজয়ের গোল। কলকাতায় ডুরান্ট অফিসেকেই এমন পারফরমেন্স প্রশংসিত হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের নৌরেন সোমানন্দ সিং এবং স্যামুয়েল কে ভানলাল পেকারও নজর কেড়েছেন। সাউথ ইউনাইটেড এফসির মোহাম্মদ আলতাফ হোসেন ও রিনশিদ ভিও রয়েছেন পুরস্কারের তালিকায়। তরুণদের জন্য ডুরান কাপ যে কত বড় মঞ্চ, এই উদ্যোগে তা আবার স্পষ্ট হয়েছে। 5 সপ্তাহ পিছিয়ে যেতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। 4 সেপ্টেম্বর

এই পরিবর্তে আগামী 10ই অক্টোবর থেকে আইসেল শুরু করার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদী লীগ আয়োজনের প্রস্তুতি নিয়েই এই সিদ্ধান্ত। বাংলা ও ভারতীয় টেনিস দলকে স্পন্সর করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর। সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলার পর্যটনকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, রাজ্য দলকে স্পন্সর করার বিষয়টি নিশ্চিত, জাতীয় দলকে স্পন্সর করার প্রস্তাব অবশ্য সর্বভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের প্রশাসনিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পাঠানো হবে। বর্তমানে TTFI সাময়িকভাবে বরখাস্ত থাকায় এই বিষয়ে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। এবারে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচনের লড়াইয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড ফুটবল সংস্থা। বিতর্কিত বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত। নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্রেগডেল ফিফা নেতৃত্বের উপর আস্থা কমে যাওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনার দাবি করা হয়েছে। 3 অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিল ফুটবল ফেডারেশন সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে বার্তা দিয়েছে, আমরা আসছি। দলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রও আসার সম্ভাবনা রয়েছে। মাঠ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ব্রাজিলের টেকনিক্যাল দল আগেই কলকাতায় পৌঁছে গিয়েছে। এতক্ষণ শুনলেন খেলাধুলার সংবাদ। এখন শুনবেন এশিয়ান গেমস 2026 নিয়ে দুচার কথা। 1951 সাল থেকে এশিয়ান গেমসে ভারতের অংশগ্রহণ শুরু হয়েছে। 13ই ফেব্রুয়ারি 1949 সালে এশিয়ান গেমস ফেডারেশন গঠন করা হয়েছিল। মূলত সেখানে 5টি দেশ অংশ নিয়েছিল, যার মধ্যে ভারতও প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল। পরবর্তীতে 26শে নভেম্বর 1981-তে এশিয়ান গেমস ফেডারেশন নাম পাল্টে হয়ে যায় অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ এশিয়া। এশিয়ান গেমস 2026 আয়োজিত হতে যাচ্ছে জাপানের নাগোয়া এবং আইচি প্রদেশে। 19শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলবে 2026 এশিয়ান গেমস। উল্লেখ্য, 2026 এশিয়ান গেমসে ভারতের অংশগ্রহণের এবার হচ্ছে 20তম পর্ব। উল্লেখ্য, 1951 সালে নতুন দিল্লিতে 4 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত প্রথম এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা সব মিলিয়ে 51টি পদক দখল করেছিল, যার মধ্যে ছিল 15টি সোনা, 16টি রৌপ্য এবং 20টি ব্রোঞ্জ। 1951 সালে প্রথম এশিয়ান গেমসে 11টি দেশের 489 জন অ্যাথলিট অংশ নিয়েছিল। প্রথম এশিয়ান গেমসে দিল্লিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে ছিল, প্রথম স্থানে ছিল জাপান। এশিয়ান গেমস থেকে যাত্রা শুরু করে বহু অ্যাথলিট ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য সাফল্যের কীর্তি স্থাপন করেছে। 2026 এশিয়ান গেমসেও যে আরও কীর্তি হতে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। 4 বছর বাদে বাদে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমস গোটা এশিয়ার অ্যাথলিটদের কাছে নিজেদের তুলে ধরার জন্য একমাত্র মাধ্যম। 2026 সালের এশিয়ান গেমস শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 এশিয়ান গেমসে 45টি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রায় 11,000 অ্যাথলিট অংশ নেবে আসন্ন এশিয়ান গেমসে। 2026 এশিয়ান গেমসে ভারত থেকে প্রায় 700 জন অ্যাথলিট এবং কর্মকর্তা অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনার ইভেন্ট হিসেবে শুটিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ওয়েটলিফটিং, তীরন্দাজিতে ভালো ফলাফলের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি পুরুষদের ক্রিকেট এবং মহিলাদের ক্রিকেটেও ভালো ফল করার স্বপ্ন দিচ্ছে ক্রিকেট কর্মকর্তারা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের মানদণ্ডের বিচারে এশিয়ান গেমসের স্থান হচ্ছে অলিম্পিকের পরেই। অলিম্পিকে যেমন ক্রীড়াবিদরা জীবন উজাড় করে দিয়ে পদক জয়ের লড়াইয়ে অংশ নেয়, ঠিক একই মানসিকতায় এশিয়ান গেমসেও প্রতিযোগীরা দেশের সম্মান আর কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণে যখন

0: অবিশ্বাস্য কীর্তি স্থাপন করে থাকে, মুহূর্তেই উচ্ছ্বাস আনন্দে সামিল হয়ে যায় গোটা একটা দেশের মানুষ। শিহরণ রোমাঞ্চ বাঁধনহারা উচ্ছ্বাসে প্লাবিত হবে গোটা এশিয়া। 2026 এশিয়ান গেমসের পবিত্র মশাল প্রজ্বলিত হলেই সেই প্রহর অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে। এতক্ষণ শুনলেন এশিয়ান গেমস 2026 নিয়ে কিছু কথা। সবশেষে এখন শুনবেন রাজ্যের প্রাক্তন খোকো প্রশিক্ষক হরেকৃষ্ণ বণিকের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান।
1: যে আপনি তো খোকো থেকেই আপনার এই রাজ্যের মাঠের সঙ্গে যোগাযোগ, সেটা কোথায় হয়েছিল?
2: প্রথম মাঠে রানীবাজার বিদ্যামন্দির মাঠ থেকে খোকো প্রথম আমি
1: শিখিনি।
2: আমার বাড়ি রানীবাজার।
1: আচ্ছা,
2: হ্যাঁ, ওই মাঠের থেকে আমার খোকো যাত্রা শুরু।
1: সেটা কত সালে?
2: আমি 1975 এবং ন্যাশনাল 1900।
1: তার আগে একটা প্রশ্ন করি, যে যে খোকোর সঙ্গে যুক্ত হয়েছিলেন 1975 সালে, তো সেই সময়ে খোকোর পরিবেশটা কেমন ছিল?
2: আসলে ওই সময়ে খোকো পরিবেশ বলতে মাত্র শুরু হয়েছে,
1: মানে
2: তো আমাদের
1: গোটা রাজ্যে,
2: আমাদের গোটা রাজ্যে যেখানে খেলা হতো এখানে আমরা তখন বাস্কেটে বাস দিয়ে দুই সাইডে খুঁটি দিয়ে আমরা খেলতাম ওই সময়ে। কারণ এটা তখন মাত্র খোকো মানে ত্রিপুরাতে চালু হইতেছে, আমরাও মাত্র শিখতেছি, আমরা তো আর ওই এই গেমটা সম্বন্ধে বাইরেও আমাদের সাথে আইডিয়া নিয়ে সূচনা হয়েছিল তখন আমরা বাস দিয়ে খেলেছি। তারপরে আস্তে আস্তে এটা দেখা গেল আমরাই খেলেছি যে কাঠের খুঁটি, কিন্তু মাঠ সেই পরিমাণ খুকু যে মাঠ মানে একসাথে আমরা মাঠ পাই নাই অত
1: কোন।
2: হ্যাঁ, আমাদের সময় দেখা গেছে যে একটা সাইডে বা অন্যান্য গেমের যেমন আকর্ষণ ছিল খুকুটা, তো তখন সেইরকম আকর্ষণ ছিল, এখন যে এইভাবে আকর্ষণ
1: খুকুটা তো গ্রামীণ খেলা।
2: হ্যাঁ, এটা তো গ্রামীণ খেলা, তো আমরা মাঠের একটা সাইডে ওই খুঁটি হোক, বাঁশের খুঁটি হোক আর কাঠের খুঁটি হোক দিয়ে আমরা প্র্যাকটিস করতাম। হ্যাঁ, বা ওয়েস্টবেঙ্গল আমাদের আমরা
1: তাদের কি প্রশিক্ষণ ব্যবস্থা যেটা সেটা অন্যরকম ছিল।
2: হ্যাঁ, তাদের প্রশিক্ষণ ব্যবস্থাটা অন্যরকম ছিল। তাদের এখানে একাডেমি আছে, খোকো একাডেমি আছে কয়েকটা, একটা না, হ্যাঁ প্রতিটা কয়েকটা, যেমন ওয়েস্টবেঙ্গলে এখন প্রায় 500টা আছে খোকো একাডেমি,
1: মানে শুধু খোকোর জন্য,
2: খোকোর উপরে। হ্যাঁ, শুধু একাডেমি খুলে এখানে খোকোর জন্য। কর্ণাটক আছে, মহারাষ্ট্র তো প্রচুর একাডেমি, হ্যাঁ প্রচুর, এবং এখানে যারা প্রশিক্ষণ আছে অনেক সুযোগ সুবিধা পায় একাডেমি থেকে, যেটা আমাদের এখানে তো একটা একাডেমি নেই। হ্যাঁ, যারা মানে আমরা খোকো খেলি বা এখন খেলে যারা, তারা নিজ উৎসাহে মাঠে আসে বা প্রশিক্ষণ, কিন্তু আগে যেটা তো মাঠে আমরা যেমন একটা উৎসাহ নিয়ে মাঠে আসতাম, কিছুটা আছে খেলাধুলাও একটা ইন্টারেস্ট খেলাধুলা হতাম, আর ওই সময় পড়াশোনার চাপটাও মানে
1: এত বেশি ছিল না,
2: এখন যে পড়াশোনার চাপ, তারপরে ছিল আমাদের উৎসাহটা। হ্যাঁ, যাই তো যাই থাক বা যাগি থাক, আমাদের উৎসাহটাই মানে খোকোটা আকর্ষণ ছিল। কিন্তু এখন যাইগুলো পড়াশোনা চাপে বা মারে গেল মানে এই পরিমাণ মানে আমরা যতটুকু পাওয়া কথা ছিল আসছে না। হ্যাঁ, কিছু আছে, কিন্তু ওই বিশেষ করে জানতে পারলাম তো ছেলে মেয়েদেরকে
1: জিজ্ঞাসা, আমাদের জাতীয় স্তরে ফলাফলটা যদি ভালো করতে পারি তাহলে কি যারা শিখতে চায়, যারা স্বপ্ন দেখছে, সেই সংখ্যাটা বাড়বে বলে আপনার মনে হয়?
2: হ্যাঁ, বাড়বে না কেন? হ্যাঁ, এটা করতে গেলে
1: রাজ্য যদি বেশি বেশি
2: এটা করতে গেলে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার বা ক্রীড়া দপ্তর বা স্পোর্টস কাউন্সিল আছে, হ্যাঁ তাদেরকে একটা মানে
1: মানে আপনার আবেদন তাদের,
2: হ্যাঁ আবেদন থাকবে, বা তারও একটা ইনিশিয়েটিভ নিতে হবে যে খুকুটার জন্য মানে একটা মাঠে মাঠ যেটা আগে ইনডোর হল আছে বাইরে মেটে খেলা হয়, হ্যাঁ সে একটা ইনডোর হল মেটের ব্যবস্থা করতে হবে, ফুলন ছেলে মেয়েরা ম্যাট শুতে প্র্যাকটিস করতে হবে। এবং তারপর দেখা গেছে যে আমি যখন চাকরিতে আমি রিটায়ারমেন্টে যাওয়ার পরে এইভাবে প্রতি বছর আমাদের অনেক শারীরিক শিক্ষক রিটায়ারমেন্টে বিশেষ করে খুকুর উপরে অনেক গেছে, তো ওই জায়গাগুলো শূন্য হয়েছে। তো নতুন করে যদি আমাদের খুকুর প্রশিক্ষণ
1: নেওয়া
2: তাহলে মাঠেঘারের সংখ্যা বাড়বে। এখন তো মাঠেঘারের সংখ্যা দেখা গেছে কিছু খুকু প্র্যাকটিস ঠিকই, কিন্তু দেখা গেল ওরা খুকু অরিজিনাল প্রশিক্ষক নয়, এরা অন্য গেমে ছিল, এখন এরা খুকু
1: শিখাচ্ছে।
2: হ্যাঁ শিখাচ্ছে, হ্যাঁ শিখাচ্ছে, তার জন্য আমি তাদেরকে
1: ধন্যবাদ
2: জানাই। কিন্তু যদ্দূর শিখাচ্ছে প্রাথমিক তো শিক্ষা দিচ্ছে, হ্যাঁ প্রাথমিক তো শিক্ষা দিচ্ছে, ওই সব ছিল এখান থেকে ট্যালেন্ট বেছে এনে কেন্দ্রীয় ভাবে বা ডিস্ট্রিক্ট ভাবে যদি আজ কোচিংটা হয় এক্সপার্টদের দিয়া, অত যারা এক্স সার্ভিসম্যান অথবা যারা এখন সার্ভিসম্যানে

0: যে এক্সপার্ট তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে মানে খুবটা আরো উন্নতি লাভ করবো আমি মনে করি। উঠতে পারে এরপরে দেখা যায় মেডে খেলে খেলার দরুন দেখা গেল ওরা আর অগ্রসর হতে পারে না।
1: তাহলে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, মানে আপনি যেটা চাইছেন যে খো খো আমাদের এখানে ভালো করা যাবে কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিছু পরিকল্পনা নিতে হবে। আপনি যেটা বলছেন যে মূলত একটা একাডেমি যদি করা হয় খুব সুফল দেবে খো খোর ক্ষেত্রে, তো একটা জিনিস হচ্ছে আপনি যেটা বারবার বলছেন যে আমাদের পারফরমেন্স যেটা সেটা হেরফের হয়ে যায় ম্যাটে, তো মূলত কোন জায়গায় তফাতটা হয়ে যায়?
0: এটা মূলত হলো যে আমরা মাঠে ঘাটে প্র্যাকটিস করি, মাঠে করাতে
1: ঘাসে, যেটা
0: ঘাসে করে এখানে যে প্র্যাকটিস বা শরীরে যে ভারসাম্যটা মেডে এটা ঠিক হয় না, কারণ মেডে প্রচন্ড স্পিড বেড়ে যায়। হ্যাঁ, মাঠে যেটা আমরা হয় না, তারপরে পাওয়ারে কন্ট্রোল করা মেডে যেভাবে মাঠে আমরা যেভাবে পাওয়ারকে কন্ট্রোল করতে শরীরকে যেভাবে কন্ট্রোল করতে পারি মেডে সেটা সম্ভব হয় না।
1: রাতে
0: যেখানে যেই জন্য আমাদের অনেক ফাউল হয়ে যায়,
1: আচ্ছা
0: হ্যাঁ খেলতে অসুবিধা হয়ে যায়, হ্যাঁ সেই জায়গাতে অনেক অসুবিধা। তো সেদিক যদি অন্তত আমাদেরকে এইটার দিকটা একটা মেয়ের বা ইনডোরের ব্যবস্থা করে তাহলে মনে আমাদের ছেলেমেয়েরা খারাপ খেলবে বলে আমার মনে হয়।
1: খোকোর জন্য
0: ম্যাটটা মানে দরকারি এখন, কারণ এখন সারা ভারতবর্ষে প্রতিটা রাজ্যে ম্যাটে খেলা হচ্ছে, প্রতিটা রাজ্যে ম্যাটে প্র্যাকটিস করছে।
1: সেটা তো সিনথেটিক,
0: তারপর সিনথেটিক না, এটি ম্যাট গুলো আলাদা,
1: মানে খোকোর জন্য বানানো
0: খোকো কাবাডি মানে খোকোর জন্য আলাদা ম্যাট, সিনথেটিক না, সিনথেটিক আমরা অ্যাথলেটিক্স এটা সিনথেটিক দরকার নেই।
1: আচ্ছা,
0: হ্যাঁ এটা এমনি ম্যাট আছে, ওই ম্যাট গুলোতে প্র্যাকটিস করলে মানে প্রশিক্ষণ যদি নিতে পারি তাহলে আমাদের আরো পারফরমেন্স আশা করি আমরা প্রশিক্ষণ দেওয়া হয়, দেখা যায় কিছুদিন পর যদি আমরা এই একাডেমি গুলোর মধ্যে কম্পিটিশন করি,
1: মানে ইন্টার,
0: হ্যাঁ ইন্টার ইন্টার একাডেমি কম্পিটিশন করি
1: তাহলে
0: আমার এখান থেকে যদি আমরা বাসায় করি তাহলে টিম একটা ভালো টিম হবে, আমরা ভালো রেজাল্ট করবো।
1: তাহলে একটা জিনিস হচ্ছে যে আপনি একাডেমির কথা বলছেন, অনেক রাজ্যে রয়েছে, তো একাডেমি গুলো তো কি থাকে মূলত?
0: একাডেমির উপরে শুধু খুকুর উপরে বিভিন্ন এখানে প্রশ্ন থাকে বা এন একটা ছেলেকে কিভাবে গড়ে তোলা যাবে, তার শারীরিক কিভাবে গঠন করা যাবে, হ্যাঁ বিভিন্ন যে শারীরিক করার জন্য যে জিম গুলা জিম আছে বিভিন্ন উৎপাদন ভাবে তারা তৈরি করা হয়, যা যা দরকার একটা প্লেয়ারকে তৈরি করতে, হ্যাঁ ওই একাডেমির মধ্যে এইগুলো পাওয়া যায়। থাকলে পরে ওইভাবে তারা ওইভাবে তৈরি করা যায়, শুধু যে আমি মাঠে খেললাম মাঝে দৌড়লাম তাহলে তো হলো না, আমাকে শরীরটা ফিট করতে হবে। তো শরীর ফিট করতে গেলে আমার অনেক কিছু
1: অত্যাধুনিক
0: জিনিসপত্র দরকার আছে। হ্যাঁ তো সিটি একাডেমি হলো পরে এটা সুবিধা, হ্যাঁ কারণ একটা মাঠে বা একটা স্কুল তো ওইগুলো সম্ভব
1: নেই,
0: একাডেমি হলো ওই একাডেমিতে ভিন্ন ভিন্ন ছেলেমেয়েরা এখানে আসে, তো বিশেষ করে যারা এক্সপার্ট যারা ভালো তারে তো এখানে একাডেমিতে স্থান পাবে।
1: তাহলে আপনার কথা হচ্ছে যে আমরা যদি জাতীয় স্তরে ভালো ফলাফল করতে চাই মানে বিকল্প নেই আমাদের কাছে, মানে আমাদের ম্যাটের ব্যবস্থা করতে হবে, ভালো প্রশিক্ষক লাগবে, আর আপনি যেটা বলছেন যে খোকোর সঙ্গে যুক্ত যারা প্রশিক্ষক তারা আস্তে আস্তে বিদায় নিচ্ছেন চাকরি থেকে, এই শূন্যতাটা আমাদের ভরাট করতে হবে,
0: ভরাট করতে হবে,
1: যারা রাজ্যের প্রাক্তন রয়েছেন তাদেরকে কাজে লাগাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে যদি বলা হয় যে আপনি তো চাকরি থেকে অবসর নিয়েছেন, যদি বলা হয় হরেকৃষ্ণ বণিককে মাঠে আসতে হবে ভবিষ্যতের যারা খোকো খেলোয়াড় তাদের তৈরি করতে হবে, আপনি যাবেন?
0: আর যাব না মনে, আমি খেলাধুলা করেছি, আমি একজন প্লেয়ার, আমি তো না বলতে পারি না। হ্যাঁ এতদিন খেলাধুলার সাথে জড়িত, খোকো প্রশিক্ষণ দিয়েছি, খোকো শিখেছি, তো আমাকে একবার বলে চললো আমি মানে সাথে সাথে আমি চলে যাব,
1: মানে
0: ডেভেলপমেন্ট হোক আমি এটা চাই, হ্যাঁ আমাকে ডাকলে আমি 100 বার যাব।
1: যা শিখেছেন সবটা উজাড় করে,
0: সব উজাড় করে দেবো ছেলেমেয়েদেরকে যতটুকু আমার সামর্থ্য আছে।
1: তাহলে এখন যারা শেখাচ্ছে, আপনি যখন মাঠে ধরলাম আপনি মাঠে গিয়ে শেখাচ্ছেন, আর এখন আপনি একটু আগে বলছিলেন যে প্রশিক্ষণ না

0: যারা তারাও চেষ্টা করছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। তাদেরকে কোন রকম টিপস দেওয়ার কিংবা অভিজ্ঞতা বাড়ানোর জন্য আপনাদের মতো মানুষদের যদি কাজে লাগানো হয় সেটা কেমন?
1: ওই তো মানে আজকে যারা অন্য গেমে খোঁজ খেতেছে, ওরিয়েন্টাল কোর্স মানে বাইরেতে হোক বা আমাদের মধ্যে যারা সিনিয়র আছে তাদের নিয়ে যদি তাদেরকে একটা কোচিং 7 দিন বা যতদিন হোক একটা কোচিং যদি করা, তাহলে ওরা মানে আরো ভালো কিছু জানতে পারবে এবং ওই ছেলে মেয়েদেরকে দিতে পারবে। হ্যাঁ, যেটা শিখে গেল বা ভালো একটা যেটা কুকুর অরিজিনাল
0: মানে
1: নিয়মকানুন গুলো বা প্রশিক্ষণ গুলো যেটা করার দরকার, এটা তো শিক্ষা দিতে পারবে ছেলে মেয়েদেরকে। তাই মনে করি ওই ধরনের পিআইদেরকে একটা ওরিয়েন্টাল কোর্স হিসেবে
0: যদি একটা পদক্ষেপ নেওয়া হয় কিংবা পরিকল্পনা গ্রহণ করা হয়, তা আপনার কি মনে হয় যে আপাতত যে চিত্রটা রয়েছে সেটা পাল্টাবে?
1: অনেক পাল্টাবে, যেমন আরো ভালো হবে। হ্যাঁ, আজকে যারা খুকু ইন্টারেস্ট নিয়ে এসেছে মানে খুকু শেখানোর জন্য, তারও একটা উৎসবে তারা আরো ভালোভাবে ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারবে। আমি মনে হয় আরো ভালোভাবে
0: মানে প্রতিযোগিতার সংখ্যাটা যদি বাড়ে।
1: হ্যাঁ, প্রতিযোগিতার সংখ্যা বাড়বে। হ্যাঁ, যখন সঠিক যখন কোচিং দেবে, সঠিক যখন প্রশিক্ষণ দিব, অটোমেটিক
0: মানে যত বেশি প্রতিযোগিতা ততই তো ট্যালেন্ট বেরিয়ে আসবে।
1: হ্যাঁ, এবং এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কম্পিটিশন করাইতে হবে বেশি কম্পিটিশন করাইতে হবে। কম্পিটিশন বেশি না হলে, কম্পিটিশন না হলে
0: সংখ্যাটা পাওয়া যাবে না,
1: সংখ্যা পাওয়া যাবে না, আর তারতম্য বোঝা প্লেয়ারের পারফরমেন্স বোঝা যাবে না।
0: আচ্ছা আচ্ছা, লড়াইটা করলে বুঝতে পারবে না,
1: বুঝতে পারা যাবে যে
0: কার ভেতর জিনিস
1: রয়েছে, কোন জিনিস আছে বা ট্যালেন্ট হলে পরে আমরা ওই ছেলেগুলোকে আলাদাভাবে বাসা করতে পারি, যে ছেলেগুলোর ট্যালেন্ট আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়ার দরকার।
0: তাহলে এখন যারা খোখো খেলছে তারা যখন প্রথম আসে তাদের কি পরীক্ষা করা হয়?
1: এখন তো আসলে আমরা কোনোতেই
0: পরীক্ষা নেই।
1: হ্যাঁ, পরীক্ষা কোনো কিছু না, মাঠে আসছে আমরা খেলা শিখাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, খেলা শিখে কি আসলে খুকুর মানে
0: খুকুর এবিলিটি রয়েছে কিনা,
1: একজন ভালো খুকুর যেটা ওই একাডেমি একাডেমি কিন্তু
0: মানে সেখানে করা হয়।
1: হ্যাঁ, একাডেমি কিন্তু যাচাই করে নেয় খুকুরটা, শিক্ষা দিব
0: এমনিতে ভর্তি হতে পারবে,
1: আমাদের কিছু হয় নাকি।
0: হ্যাঁ, মানে নিয়ম মাফিক কতগুলো প্রক্রিয়া রয়েছে সেগুলো পালন করার পরেই ভর্তি করা হয়।
1: শারীরিক ক্ষমতাটা মানে উপযুক্ত কিনা খেলার জন্য সেটা যাচাই করা হয়। তা আমাদের কিন্তু সবাই আছে, সবাই জন্য তো খেলা
0: মানে
1: আমাদের
0: আমরা ভালো করতে গেলে এগুলো আমাদের করতে হবে, আপনার কথা
1: হবে সেটা। হ্যাঁ, করতে হবে, সবাই তো মাঠে তো সবাই আসবে, সবাই তো প্লেয়ার হবে না, খেলোয়াড় হবে না
0: একদম।
1: হ্যাঁ, এবং এনবিতে দিয়ে ভালো সবাই এক্সপার্ট হবে তাও না। হ্যাঁ, এনবিতে থেকে আমাদের বাছাই করতে হবে, এর মধ্যে আমাদেরকে শিক্ষা দিতে হবে।
0: এমন কোন জায়গা আছে ত্রিপুরা রাজ্যে যেখান থেকে যারা খোখো খেলোয়াড় একটা পকেট যে ওখানে খুব ভালো ভালো রয়েছে, এমন কোন অঞ্চল রয়েছে কি?
1: আছে, রানীবাজার আছে, তারপরে আছে কৈলাসহর, আছে সাব্রুম,
0: মানে এখনো রয়েছে,
1: আছে বিশালগড়, আছে সোনামুড়া, আছে এখনো অনেক জায়গাতে আছে, খোয়াই আছে,
0: মানে ভালো ভালো
1: ভালো ভালো আছে পকেট গুলো, এটা পকেট আছে। ওখানে যদি প্রশিক্ষণ না হওয়া বা এখন যদি ওখান থেকে প্লেয়ার না আসে, তাহলে আমার ত্রিপুরা প্লেয়ারই নেই
0: একদম।
1: হ্যাঁ, সেটা মানে এখানে হয় 12 মাসে প্র্যাকটিস হয়।
0: মানে খোকো দিয়ে তো চাকরি পেয়েছি,
1: খোকোই আমি প্র্যাকটিস করেছি।
0: তাহলে প্রথম কোনখানে ছিলেন?
1: প্রথম আমি সাব্রুমি।
0: আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, সাব্রুমি
0: মানে
1: সাব্রুমি প্রথম স্কুলে ছিলাম 3 মাস, এরপরে আমি কোচিং সেন্টারে চলে গেছি।
0: আচ্ছা আচ্ছা।
1: এবং খুকুই আমি প্র্যাকটিস করেছি, মানে এখানে একটা ভালো রেজাল্টও করেছি।
0: তাহলে একটা জিনিস হচ্ছে, যখন চাকরি পেয়ে যখন আপনি সাব্রুমে প্রথম গিয়েছিলেন, সেখানে কি খোকোর কোনো পরিকাঠামো ছিল না? আপনি
1: একদম মনে কোনো ছিল না, আমি তৈরি করেছি সেখানে। এখানে কোনো সাব্রুমে যে মেন সাব্রুম এখানে কোনো খুকু পরিকাঠামো ছিল না, খুকু খুকু জানতো না, জান কিছু জানতো
0: আগে
1: জানতো, কিন্তু মাঠ ঘাট বা কোনো এমন কোনো উপায় নেই। হ্যাঁ, আমি গিয়ে এখানে মাঠ ঘাট বা খুকুর প্রশিক্ষক হিসাবে খুকুর বিভিন্ন স্কুল থেকে এখানে এনেছি। আমার একটা ভালো সংখ্যা স্কুল থাকতে, এমন দীর্ঘ আমি যতদিন চাকরি করছি 9 বছর, আমি এখানে 13-14 বছর চাকরি করছি, প্রায় 8-9 বছর আমি ওখানে আমার টিম ত্রিপুরার বুকে মানে চ্যাম্পিয়ন, সাবর ডিস্ট্রিক্ট হোক আমার সাবরুমের টিম। হ্যাঁ, আতিপুরাতে ন্যাশনাল পার্টিসিপেট করলো 6-7 জন, 27 জন আমার

0: তো সুযোগ, মানে আপনার যারা প্রশিক্ষণে,
1: প্রশিক্ষকের আন্ডারে ছেলে মেয়ে বহুত ভালো পজিশনে ছিল, মানে এখানে একটা ভালো রেজাল্ট।
0: তাহলে মানে জনপ্রিয়তা যেটা সাবরুমে আপনি সেটা চালু করেছিলেন, তারপর তো সংখ্যাটা বেড়েছে।
1: মানে আমি আসার পরে
0: না, আপনি যখন ছিলেন?
1: আমি ছিলাম, আমি মানে করাইতাম, আমার মাঠেই ছিল, আমি সাবরুমে ইয়ার দেখি নাই। হ্যাঁ, একমাত্র আমি খুকু মাঠটা আমি দেখছি, এরপরে আরো দুই একটা খুলছে, কিন্তু ওইভাবে প্রশিক্ষণ।
0: মানে আপনি কি প্রশিক্ষক হিসেবে যে সাফল্যটা পেয়েছেন?
1: আমি আমি নিজেকে নিজে গর্ববোধ করি যে আমাদের ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে ওরা যেভাবে মানে যতটুক মানে মানে তারা আমার
0: দিয়েছে
1: দিয়েছে আমাকে দিয়েছে তাতে আমি তাদের কাছে খুব গর্ব,
0: মানে গুরুদক্ষিণা,
1: গুরুদক্ষিণা হিসেবে আমি খুবই গর্ববোধ করি। এবং ওই এখানে এলাকাবাসী যারা আসলো, মানে যারা অভিভাবক ছিল, ওদের কাছ থেকে মানে আমি খুব সাহায্য পেয়েছি। আজও ওরা আমার সাথে ফোনে কথাবার্তি বলে, গার্জেন বলে স্টুডেন্ট তো বলে, এমন অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে এখন। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্টই চাকরি পেয়েছে।
0: আচ্ছা,
1: এবং এখন পর্যন্ত
0: আপনার হাতে?
1: হ্যাঁ, এখন পর্যন্ত অভিভাবকরাও অনেক সময় আমাকে ফোন করে।
0: তাহলে আজকে একেবারেই সময় নেই, খুব ছোট্ট করে বলুন, আপনি যে সমস্যার কথা বললেন, যে খামতির কথা বললেন, আমাদের খোকতে রয়েছে, যদি মোটামুটি একটা প্রয়াস নেওয়া হয়, আপনার কি মনে হয় যে খোকোর স্বপ্নটা পূরণ হবে ত্রিপুরার?
1: হ্যাঁ, স্বপ্ন পূরণ হবে, হবে না কেন? আমরা যদি
0: সবাইকে কাজ করতে হবে,
1: হ্যাঁ, আমাদের যদি চেষ্টা করি, সবাই মিলে যদি সম্মিলিত ভাবে করি, হ্যাঁ, তো আমাদের চেষ্টা সফল হবে, সফল হবে না কেন? বিফল হবে না তো সফল হবেই।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম রাজ্যের খোকো নিয়ে, আর একেবারে শেষে যার সঙ্গে কথা বললাম, আমাদের সমস্যা রয়েছে, খামতি রয়েছে, সেগুলো পূরণ করে যদি আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে শুরু করি, তাহলে একেবারে নিশ্চিত আমরা জাতীয় স্তরে ভালো ফলাফল করতে পারব।
2: এতক্ষণ শুনলেন রাজ্যের প্রাক্তন খোকো প্রশিক্ষক হরে কৃষ্ণ বণিকের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো স্পোর্টস ম্যাগাজিনের আসর থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। নমস্কার, শুভরাত্রি।

0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমান নিয়মকানুন পরিবর্তন করে দুমাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিংয়ে পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিহার সরকারের অনুরোধের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ফারাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দিয়েছে। এফআইএইচ বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। বৈঠকে ড জয়শঙ্কর ভারত রাশিয়া সম্পর্কে বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানান।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন ড জয়শঙ্কর। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ও যুগ্ম সচিব ময়াং সিং ও বিদেশমন্ত্রীর সঙ্গে ছিলেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র ও কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। চলতি বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। বিদেশমন্ত্রীর এই সফর ও ভারত রাশিয়া সম্পর্ক আরও প্রসারিত করতে সহায়ক হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দুটি দেশ সমস্ত ক্ষেত্র, বিশেষ করে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব রকমের সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারী কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানে নিয়মকানুন পরিবর্তন করে দুমাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতের সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দুমাসের মধ্যে আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগকারীদের ন্যায্যসম্মত দাবি মেনে তাদের সমস্যা সমাধানের জন্য সবরকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন। এর আগে জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেসিসিআইয়ের জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি জিআইবিসিসি এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীযূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাঁদের সামনে উন্মুক্ত করে দিয়েছে।
2: For an economy like Japan, which has very good technologies but not enough people, which has excellent business practices but not enough market, India can be an excellent partner which provides economies of scale with a large domestic market, and India which has opened its doors to international engagement with several

আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন।

0: free trade agreements provides India an opportunity to sell their goods with preferential access.
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও দুই নেতা কথা বলবেন। শ্রী ডোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝেংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। জমি পুনরুদ্ধার এবং খরা মোকাবিলার কাজ চালিয়ে যেতে বৈচিত্র্যপূর্ণ, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অর্থ যোগানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত। মঙ্গোলিয়ার উলানবাটরে রাষ্ট্রসংঘের মরুকরণ প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন UNCCD এর অধিবেশন COP17 এর অধীনে উর্বর জমি ও খরা মোকাবিলায় উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনায় যোগ দিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে গত 15 আগস্ট 7.7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 100তে দাঁড়িয়েছে। সেদেশের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা

0: প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন ইউএনসিসিডি এর অধিবেশন COP17 এর অধীনে উর্বর জমি ও খরা মোকাবিলায় উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনায় যোগ দিয়ে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে গত 15 আগস্ট 7.7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 100 দাঁড়িয়েছে। সেদেশের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা বিএনপিপি জানিয়েছে, ভূমিকম্পে 1,600 বেশি মানুষ আহত এবং প্রায় 2,00,000 মানুষ এখন গৃহহীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানে নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলার প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নাগরিকত্ব সংশোধনী আইন CAA তে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত যে 2,30,000 নাগরিক আবেদন করেছেন তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলাশাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারাদেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাবপোস্টের অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাকুরগাছি সাবপোস্ট রয়েছে। মন্ত্রী আজ ডাক সেবা ও ডাক মিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেছেন।
1: डाक मित्र ऐप हमारे ग्रामीण डाक सेवकों के लिए, ताकि जो सेवाएं उपभोक्ताओं को हमें देना हो वो सुगमता के साथ और सुरक्षित वातावरण में हम लोग दे पाएं। पहले अनेक सेवाओं के लिए अलग अलग सिस्टम्स को फॉलो करना पड़ता था, अब सारे प्रोसेसेस को एक ही ऐप में केंद्रित कर हमारे उपभोक्ताओं के लिए सुगमता देने के लिए ये ग्रामीण डाक सेवकों के हाथों में ये ऐप दिया गया है।
0: বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে 100 একর জমির ফসল ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। ওড়িশায় গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেল নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে বহু মানুষ আটকা পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। কেরালামের 7টি জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশোর, মালপ্পুরম, কোঝিকোড, ওয়ানাদ এবং কান্নুর। FIH বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভেনে এই পরাজয়ের সুবাদে ভারত সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গেল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়া সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। খবর এখন এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন সত্যেন্দ্রনাথ বসু রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গান শুনবেন অঞ্জলি অনুষ্ঠানে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়নি খরাং। সকাল 7:05 রবীন্দ্রসঙ্গীত রবিকিরণ অনুষ্ঠান, শিল্পী রাহুলেন বিভিন্নজন। সকাল 6:35 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। সকাল 6:40 শুনবেন ককবরক সংবাদ। সকাল 6:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ রশিদ খান। সকাল 9:10 দেশ

বন্ধনা, 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, হিন্দি ছবির গান শুনবেন সকাল 10, সকাল 11 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12 শুনবেন ককবরক অনুষ্ঠান, বেলা 12:55 শুনবেন চাষের কথা, দুপুর 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল পণ্ডিত মানস চক্রবর্তী, দুপুর 1:40 শুনবেন সুবোধ রায়ের কণ্ঠে লোকগীতি, দুপুর 1:50 শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান, বিকেল 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:30 শুনবেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধ্যে 6:30 কিষাণ বাণী, সন্ধ্যে 7 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য, রাত 9 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন নাটক তবু মনে রেখো, রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে রাগ প্রধান গান, প্রয়োজনে অনুষ্ঠান সূচিতে পরিবর্তন হতে পারে শেষ মুহূর্তে, শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আকাশবাণী আগরতলা। আমাদের দ্বিতীয় অধিবেশন আজকের মতো এখানেই শেষ হল। আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে আগামীকাল ভোর 5:50। এতক্ষণ আমি শিল্পী ভট্টাচার্য ছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় এখন 10:29:43। আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, জয় হিন্দ।